গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

সেভেন এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র গান, তোমাদের পছন্দের অত্যন্ত প্রিয় আর আমাদের সকলের মনের রবীন্দ্র গান, রবীন্দ্রসঙ্গীত তোমাদের।

কথা বলতে বলতে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় একদম শেষ। তাই আজ আপাতত এখানেই থামতে হবে, আমরা কোনো একদিন এরকমই গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই পুজো খুব খুব খুব ভালো কাটুক। আবারও চলে আসবো তোমাদের সঙ্গে তোমাদের পছন্দের গান নিয়ে। ততক্ষণ নতুন পুজো, পুজোর জামার গন্ধ, আর সে নিয়েই তোমাদের পুজো ভালো কাটুক। ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।

আশ্বিনের ২৫ তৃতীয়ার সকাল, কাশের দোলায় এখন ঢাকের তাল, আকাশে বাতাসে শুধুই আগমনের সুর, শিউলির গন্ধ মেখে সবার উৎসাহ ভরপুর। ঘুম থেকে উঠেই দিয়েছো FM গোল্ড অন করে, বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা।

প্রতি বছর মা দুর্গার আসেন ঢাক ধুনুচি এবং আবাহনের আগমনের সুরে। কিন্তু যা বাঙালির জন্য দুর্গাপুজোকে আরও বিশেষ করে তোলে তা হল ভোজ বা খাবারের আয়োজন, যা কন্যার পিত্রালয়ে ফিরে আসার যে আনন্দ তা উদযাপনের প্রতীক। আজ থেকে প্রায় 445 বছর আগে এই দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা করেছিলেন তাহিরপুরের রাজা কংসনারায়ণ। তাঁর পুজোর বাজেট ছিল আনুমানিক 8 লক্ষ টাকা, যা আজকের নিরিখে প্রায় কয়েক হাজার কোটি টাকার সামিল। আসলে তখনও কিন্তু দুর্গাপুজোর একটা রাজকীয় যে সাড়ম্বর বা ভীষণ রকম জাঁকজমক তা বজায় ছিল। বিষ্ণুপুরে মল্ল রাজাদের যা দুর্গাপুজো আমরা শুনি সেটা অবশ্য নাকি হাজার বছরের পুরনো বলে মনে করা হয়, সেটাও বেশ রাজকীয় আয়োজন। আর কলকাতায় দুর্গাপুজোর প্রচলনের আগে কৃষ্ণনগর সহ অন্যান্য জায়গায় রাজারা বা জমিদারেরা সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করতেন। কলকাতায় শ্রাবণ রায়চৌধুরীদের বাড়িতে, শোভাবাজার রাজবাড়িতে সহ জোড়াসাঁকোই বিভিন্ন জায়গায় যখন দুর্গাপুজোর প্রচলন শুরু হল তখন সেখানেও আড়ম্বরের কোনো কমতি ছিল না। তবে আজ কি তানিয়া শুধুমাত্র এই নিয়েই কথা বলবে? না, দুর্গাপুজোর ইতিহাস তো আমরা কম বেশি জানি, তবে ভোজন রসিক তানিয়া আজ আপনাদের, মানে আপনাদের মধ্যে যারা আমার মতোই ভোজন রসিক, তাদেরকে জানাতে চায় এই যে এত আড়ম্বর জাঁকজমক তা কি শুধুই দেবীর পুজোর জন্য নাকি পেট পুজোর জন্য বহাল ছিল। আসলে আমরা এখন যখনই মনে করি অষ্টমীর সকাল, আমাদের চোখের সামনে ভেসে ওঠে লুচি আর ছোলার ডাল। নবমী মানে কোনো রেস্তোরাঁর সামনে লম্বা লাইন বা বাড়িতে কষা মাংস। এগুলো এখনকার দিনে খুব স্বাভাবিক ঘটনা হলেও কয়েকশো বছর আগে যখন কলকাতার বুকে যে প্যান্ডেল সেই কনসেপ্টই ছিল না, তখন বাংলার রান্নাঘরে ফাস্ট ফুড তো দূর, আলুর ব্যবহার পর্যন্ত শুরু হয়নি। তখন কি খেত বাঙালি এই দুর্গাপুজোয়? দেবীর প্রসাদে কি শুধুই ফল মিষ্টি যেত, নাকি কাঁসার থালায় পরিবেশন করা হতো অন্য কিছু? আমিষ নাকি নিরামিষ, পুজোর ভোজনে কার রাজত্ব ছিল সে সময়? বাঙালি দুর্গাপুজো যতখানি ভক্তি ও ভালোবাসার সঙ্গে উদযাপন করে ঠিক ততখানি জিভের স্বাদেরও খেয়াল রাখে। এসব জানতে গেলে ইতিহাসের পাতা তো উল্টাতে হবেই। বনেদি বা জমিদার বাড়ির ধুলো পড়া সেসব পুরনো খাতা, হিসেবের খাতা বা তৎকালীন কিছু বিদেশি পর্যটকদের ফেলে যাওয়া পুরনো ডায়েরি বা সেই সময় কোনো নথি থেকে যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকুই অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। একটু খোঁজ খবর নিয়ে এই আজকের অনুষ্ঠানটা করব এবং আপনাদের জানাবো বলে সাহায্য নিয়েছিলাম ইন্ডিয়ান ফুড হিস্ট্রি। আসবো সেই কথায়। শুরুতেই আমরা শুনলাম ইন্দ্রনীল সেন এবং লোপামুদ্রা মিত্রের কণ্ঠে দেবীর আগমনের সুর। এরপর শুনব গার্গী ঘোষের কণ্ঠে একটি গান। ফিরে আসছি গানের ওপারে দুর্গাপুজোয় বাঙালির ভোজনের ইতিহাস নিয়ে। সঙ্গে আছেন তো?

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

আজ দুর্গাপুজোর স্পেশাল প্রভাত বিনায় আমরা পিছিয়ে যাব প্রায় 200 বছর আগে। সময়টা 1820 থেকে 30 সাল। চারিদিকে তখন নবাবী শাসনের ক্ষয়িষ্ণ ছায়া আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবের মাঝামাঝি এক উত্তাল পর্ব। সে যুগে পুজো মানে কোনো সার্বজনীন বা পাড়ার চাঁদা তুলে উৎসব নয়। দুর্গাপুজো মূলত ছিল ধনী বাবুদের বিশাল ঠাকুর দালান আর মফস্বলের জমিদারদের অন্দর মহলের একান্ত ঐশ্বর্যের প্রদর্শন। শোভাবাজারের নবকৃষ্ণদের বাড়ি, জোড়াসাঁকোর দা পরিবার বা পাথরিয়াঘাটের মল্লিকদের বাড়িতে শারদীয়ায় বসত অবিশ্বাস্য সেসব আসর। পুজো এই শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা সাত্ত্বিক ভাব জেগে ওঠে। সেখানে অবশ্যই একটা ভেতর থেকে আমরা আওয়াজ পাই যে আমিষ বর্জনীয়। অথচ ইতিহাসের সেই সময়টা যেটা নিয়ে আজ এই মুহূর্তে আলোচনা করছি, মানে প্রায় 200 বছর আগে, চিত্রটা ছিল পুরো অন্যরকম, বরং বলা যায় সম্পূর্ণ উল্টো। বাংলার আবহমান দুর্গাপুজো বৈদিক রীতিতে নয়, মূলত তান্ত্রিক বা শাক্ত ধারায় পরিচালিত হতো। আর শাক্ত ঐতিহ্যে রক্ত বা বলি বা মাংস কোনোটাই মানে বিরোধী কিছু ছিল না, বরং দেবীর পরম সন্তুষ্টির প্রতীক। সপ্তমী, অষ্টমী এবং নবমী এই তিন দিনই বনেদি বাড়ির দালানে চলত নানান রকম বলি, যেমন মহিষ বলি, পাঠা বলি এইসব। তখনকার বড় জমিদার বাড়িতে পুজোয় প্রায় 100 থেকে 150 পাঁঠা বলি হতো, যা খুব স্বাভাবিক ঘটনা ছিল। আর সেই বলির মাংস দিয়েই তৈরি হতো পুজোর সবচেয়ে রহস্যময় পদ, যার নাম ছিল মহাপ্রসাদী মাংস বা নিরামিষ মাংস। কি ভাবছেন, তানিয়া সকাল সকাল কি বলছে, মাংস আবার নিরামিষ হয় নাকি? না না, আমি বলছি না, এমনটাই তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। আসলে নিরামিষ মাংস শব্দটি শুনতে স্ববিরোধী লাগলেও এটিই ছিল তৎকালীন সময় শাক্ত মর্তে খাঁটি শাস্ত্রীয় বিধান। তন্ত্রশাস্ত্রের নিয়ম অনুযায়ী দেবীকে নিবেদিত মাংসে পেঁয়াজ এবং রসুন, পেঁয়াজ ও রসুনের ব্যবহার ছিল কঠোরভাবে নিষিদ্ধ। কেন বলুন তো? কারণ শাক্ত ধারণায় পেঁয়াজ এবং রসুন হল আমিষ শুধু নয়, এটা তামসিক। এবং যে বলির মাংস স্বয়ং জগজ্জননীর প্রসাদ হিসেবে পরিগণিত হতো, তা অবশ্যই একটা রাজকীয় বা রাজসিক ব্যাপার, ভোগের ব্যাপার। এই মাংস কিভাবে রান্না করা হতো জানেন? আপনি কি ট্রাই করতে চান সেই পদ, সেই 200 বছরের পুরনো নিরামিষ মহাপ্রসাদী মাংস? ফিরে এসে বলবো সেই রেসিপি। তবে তার আগে একটু সেই গান শোনা যাক, যে গান কানে এলেই মনে হয় মাসছেন মাসছেন মাসছেন। গানে গানে দ্বিজেন মুখোপাধ্যায়।

200 বছরের পুরনো সেই মহাপ্রসাদী মাংস, নিরামিষ মাংস, সেই মাংস তৈরি করা হতো খাঁটি গাওয়া ঘি, শিলনোড়ায় কাঁচা আদা ও জিরে বাটা, তেজপাতা আর বাড়িতে তৈরি বিশেষ গরম মশলা দিয়ে। কখনো কখনো তেল মাখিয়ে ছেড়ে দেওয়া হতো সেই সমস্ত মশলা, এবার সেই তেলের মধ্যে আবার সামান্য হিং দিয়ে দেওয়া হতো, যা মাংসে নিয়ে আসত এক রাজকীয় সুবাস। কোনো কোনো পরিবারে ঝোল ঘন করার জন্য ব্যবহার করা হতো আতপ চালের গুঁড়ো বা কাঁচা পেঁপে বাটা। এখন আমরা যেমন সময়ের অভাবে চট করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, তখন তো তেমনটা ছিল না। কাঠের বিশাল বড় সেসব উনুন, সেই উনুনে বড় বড় তামার হাঁড়িতে ঘন্টার পর ঘন্টা ধরে ফুটত সেই সমস্ত পদ, এবং যখন এই পদ ফুটত, তৈরি হতো সেই নিরামিষ মাংস, তখন গোটা পাড়া জুড়ে গন্ধে মমা করত, জিভে জল চলে আসতো, অবশ্যই খিদে বেড়ে যেত। জানি না এটা শুনি আপনারা কেউ প্ল্যান করছেন কি না এবছরে এরকম কিছু করে দেখলে মন্দ হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে গ্যাসে বোধ হয় সেই স্বাদ আনা সম্ভব নয় যা তখনকার দিনে সেই অনেকক্ষণ ধরে রান্না হওয়া মাংসের স্বাদ ছিল। সকাল সকাল কী সব মাংস মাছ নিয়ে কথা বলছি, তাই না? আসলে হ্যাঁ, যারা নিরামিষাশী তাদের কাছে হয়তো এটা খুব বিরক্তির কারণ হতে পারে, কিন্তু আপনাদের বিরক্তির কোনো কারণ নেই। এরপরে আসবো নিরামিষ কথা নিয়ে। তবে আমিষ যে ভোগ দেওয়া হতো দেবীকে বা সাধারণ মানুষ যেটা খেতেন দুর্গাপুজোর আড়ম্বরে পেট পুজোর জন্য, সেইটাকে শেষ করা যাক। ঝোল ঘন করার জন্য ব্যবহার করা হতো, বললাম, আতপ চালের গুঁড়ো বা কাঁচা পেঁপে বাটা। এবার এই যে অষ্টমীর রাত যেখানে অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, নির্জলা উপবাস ভাঙা হচ্ছে, সেই সময় এই নিরামিষ মাংসের ঝোল আর তার সঙ্গে গাওয়া ঘিয়ে ভাজা গরম গরম নরম লুচি, ফুলকো লুচি অবশ্যই, সেই দিয়েই ব্রাহ্মণ পণ্ডিত থেকে জমিদার বাড়ির ছোট বড় সবাই এই মাংসকে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতেন। কিন্তু সত্যি কি শুধুমাত্র পাঁঠার মাংসে আঁকে ছিল বাঙালির পুজো? একদমই নয়। সে সময় মাছের উপস্থিতি ছিল আরও বিস্ময়কর। বাংলায় বিশ্বাস করা হতো যে আমিষ খাবার প্রাচুর্য উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক, বিশেষ করে পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশ, বিক্রমপুর, ময়মনসিংহ প্রভৃতি এলাকার যে প্রাচীন পরিবারগুলো রয়েছে সেখানে দুর্গা মাকে জ্যান্ত মাছের ভোগ না দিলে নাকি পুজো অসম্পূর্ণ থেকে যেত। কিন্তু কিভাবে দেওয়া হতো সেই ভোগ জানাবো একটি গানের ওপারে, গানে গানে আশা ভোঁসলে। শুনছেন তানিয়ার সঙ্গে প্রভাত বীণা, আর আজ প্রভাত বীণায় দুর্গাপুজোয় বাঙালির ভোজনের ইতিহাস।

নবমীর সকালে পুকুর থেকে সবচেয়ে বড় টাটকা শোল মাছ ধরা হতো, আর তাকে ভালো করে ছাই দিয়ে পরিষ্কার করে কাঁঠাল কাঠের আগুনে পুড়িয়ে তারপর কাঁসার থালায় সৈন্ধব লবণ এবং সরিষার তেল ছড়িয়ে দেবী দুর্গাকে নিবেদন করা হতো। শুধু শোল পোড়া নয়, নবমীর দিন চলতো বাঙালির পাতে আর কি ইলিশ, চুইতল, বোয়াল মাছের বাহারি পদ। কাঁসার বিশালাকার থালায় সাজিয়ে দেওয়া হতো খাঁটি গাওয়া ঘিয়ে ভাজা চিতল মাছের মুঠে, ডুমোডুমো করে কাটা কাতলার কালিয়া আর সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশের ঝাল। আপনি কি ভাবছেন, সব পরিবারেই কি মাকে শুধুমাত্র মাছ মাংস নিবেদন করা হতো? আসছি সে কথায়। তবে আজ যারা শুনছেন, আমার তো সরাসরি এই যে সমস্ত তথ্য তার নিজের চোখে যে বইয়ে লেখা আছে সেখান থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি, কিন্তু আমার শ্রোতা বন্ধুদের মধ্যে এমন বয়স্ক মানুষ নিশ্চয়ই আছেন বাড়িতে যারা শুনছেন, তাদের সঙ্গে তাদের দুর্গাপুজোর যে সমস্ত বংশ পরম্পরায় গল্প রয়েছে, চাইলে এই গল্পটাও আপনি লিখতে পারেন আজকের প্রভাত বিনার পোস্টে কমেন্ট করে। তাহলে কি হবে জানেন, এই যে ইতিহাস নিয়ে চর্চা করতে বসেছি সকাল সকাল, বাঙালি দুর্গাপুজোর ভোজনের ইতিহাস, সেটা অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠবে আপনাদের যোগদানে। হ্যাঁ, এবার যা বলছিলাম, শাক্ত মথে যেমন হতো সে তো বললামই, আমিষ সের একটা রাজত্ব ছিল, কিন্তু বৈষ্ণব যে পরিবার সেখানে সমস্ত

এতটাই উল্টো নিয়ম, মানে শাক্ত পরিবারে উল্টো নিয়ম, সেটাও বৈষ্ণবদের কাছে তাদেরটা ঠিক, শাক্তদের কাছে তাদেরটা ঠিক, কোথাও কোনো বিরোধ নেই। আসল হলো ভক্তি, ওই যে বলে তানিয়া সবসময় ভক্তি ভরসা আর ভালোবাসা, এই তিন দিয়েই ঈশ্বরকে পাওয়া সম্ভব। যাই, সকাল সকাল বরং জ্ঞান না দিয়ে ইতিহাসের পাতাটা উল্টানো যাক। বৈষ্ণব যে সমস্ত পরিবার ছিল সেখানে পশু বলি বা কোনো প্রকার আমিষ ছোঁয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটা শুনে আপনি ভাবছেন তা বলে কি তাঁদের বাড়ির যে সমস্ত পুজো হতো সেখানে ভোজনের জৌলুস কম ছিল? একেবারেই না, বরং সেখানে নিরামিষ ভোজের এমন সব বিশেষ পদ বিভিন্ন পদ্ধতিতে রান্না হতো যা আজকের যুগের শেফদেরও চমকে দেবে। সে সময় কত রকম চাল হতো, রাধা তিলক, কনক চূড়, গোবিন্দভোগ, বাদশাভোগ, এই সমস্ত চাল দিয়ে মন মাতানো খিচুড়ি রান্না করা হতো মাটির বড় বড় হাঁড়িতে, আর অবশ্যই কাঠের জাল দেওয়া উনুনে। আর তার ফলে ওই যে যেটা বলছিলাম, অনেকক্ষণ ধরে পরিপাক করার ফলে সেই সমস্ত রান্না বা পদের স্বাদ ছিল অনবদ্য। আর সঙ্গে কি থাকতো, গাওয়া ঘি, কড়া করে ভাজা পটল, লম্বা লম্বা বেগুন ভাজা, ডুমুর ভাজা, আর নারকেল কোঁড়া কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডাল, বড়ি দিয়ে চাল, কুমড়োর ঘণ্ট এবং দুধের সর দিয়ে মেখে নাকি ফুলকো ফুলকো লুচি বানানো হতো। মানে আমরা যারা জল দিয়ে বা তেল দিয়ে যে যেমনভাবে বানাই বাড়িতে লুচি, মাখি আটাটাকে বা ময়দাটাকে মাখি, সে সময় নাকি দুধের সর দিয়ে মাখা হতো। আর তারপর লুচির সঙ্গে থাকতো পায়েস, আর এই সমস্ত এলাহি ভোজনের শেষে আসতো চালটার টক, আমসত্ত্ব খেজুরের মিষ্টি চাটনি, মাটির শানকিতে রাখা ঘন ক্ষীর। মিষ্টি যে থাকতো সে তো বলাই বাহুল্য, তবে সেই 200 বছর আগে যখন নবীনচন্দ্র সেন রসগোল্লার আবিষ্কার সে মুহূর্তেও করেনি, কারণ রসগোল্লা সাল হিসেবে পাওয়া যায় 1868 সালে আবিষ্কার করা হয়েছিল। কিন্তু তাহলে মায়ের পাতে, মায়ের ভোগের যে থালা এবং বাঙালির পাতে কী মিষ্টি যেত, সেই মিষ্টি কি যেত জানেন? সেই মিষ্টির সাম্রাজ্য শাসন করত ক্ষীর, খোয়া ক্ষীর, গাওয়া ঘি আর নারকেল। পুজো আসার 7 দিন আগে থেকেই রাজবাড়ির যে বা জমিদার বাড়ির যে সমস্ত ময়রারা থাকতেন, তারা তাদের মিষ্টি বানাতেন, তারা কী করতেন, বিশাল বিশাল কড়াইয়ের দুধ জাল দিতে শুরু করতেন এবং তার থেকে তৈরি হতো ক্ষীর, ক্ষীর থেকে ক্ষীরের সন্দেশ, চন্দ্রপুলি, লবঙ্গলতিকা, ওদিকে মতিচুর লাড্ডু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, সোনালি রঙের দরবেশ, আর সঙ্গে ছিল মাটির সরায় পাতা পুরুষরের মিষ্টি দই। পুজোর কদিন এই সমস্ত মিষ্টির সুবাসে চারপাশ ভরে উঠত। গানে গানে মনোময় ভট্টাচার্য।

বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

হুতুম প্যাচার নকশা, এই নামটার সঙ্গে আপনারা প্রত্যেকেই প্রায় কম বেশি পরিচিত। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে সেই যে সময়টা, মানে যখন বাবু কালচার, হ্যাঁ, বাবু সংস্কৃতির শুরু হয়ে গেছে আমাদের কলকাতায়, সেই সময় দুর্গাপুজো সময়গুলোতে আর কি বাবু সংস্কৃতির চরম বিলাসিতার চিত্র উঠে এসেছিল বিভিন্ন জায়গা থেকে। 1800 সালের পর থেকে কলকাতার বড় বড় ধনী বাবুরা দুর্গাপুজো সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাবুদের খুশি করার জন্য এবং অবশ্যই নিজের ক্ষমতা জাহির করার এক মোক্ষম মাধ্যম হিসেবে ব্যবহার করতেন এই দুর্গাপুজোর ভোজন পর্বকে। ঠাকুর দালানের একদিকে যখন ঢাকের আওয়াজে শুরু হয়ে যেত চণ্ডীপাঠ, পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করতেন, ধূপ ধুনোয় বাড়ির প্রত্যেক সদস্য আনন্দে আবাহন করতেন দেবীর, ঠিক সেই সময় সেই ঠাকুর দালানের একটা অন্য দিকে বাইরের যে বৈঠকখানায়, সেখানে ব্রিটিশদের জন্য তৈরি হতো একটা টেবিল। তাহলে তো মাটিতে বসে খেতেন না, টেবিল চেয়ারে খেতেন। তো সেই টেবিলের যে সমস্ত পদ আসত সেগুলো বলাই বাহুল্য সমস্তটাই আমিষ পদ। আর সেই আমিষ পদে যে রান্না, সেটা কিন্তু ভারতীয় কেউ রান্না করতেন না, সেটা রান্না করানো হতো তখনকার দিনে যে পর্তুগিজ পাচক পাওয়া যেত, অতদিনে তো পর্তুগিজরা চলেই এসেছেন, সেই পর্তুগিজ পাচক বা ইংরেজদের মধ্যেই যারা ছিলেন, যারা রান্নাবান্না করতেন, তাদের সেই রকম পাচকদের জোগাড় করা হতো, যারা বিভিন্ন রকমের রোস্ট করা মাংসের পদ এর সঙ্গে তারা যে সমস্ত খাবার খেতেন, আপনারা জানেন সেই সমস্ত খাবারই দিয়ে কোঠার টেবিল সাজানো থাকতো, চলতো এক কথায় মোচ্ছব। একদিকে আধ্যাত্মিক নিষ্ঠা, অন্যদিকে ঔপনিবেশিক তোষামোদের এই যে বৈপরীত্য, সেটা ছিল সেই সময়ের কলকাতার এক অবিশ্বাস্য বাস্তব চিত্র এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে পূজোর সবচেয়ে আবেগ ঘন ভোজন পর্বটা কখন আসতো জানেন? সেটা আসতো দশমীর দিন, যখন মাকে ভাসান দেওয়ার পর সবাই ফিরে আসতো বাড়িতে দুপুরবেলা, তখন খাওয়া হতো পান্তা আর ইলিশ। ব্যাপারটা এরকম, অনেক বনেদি পরিবারে নাকি দশমীর দিন হাঁড়ি চড়ানো নিষিদ্ধ ছিল, নবমীর দিন রাত্রে ভাত রান্না করা হতো, সেই ভাত মাটির পাত্রে জল ঢেলে রেখে দেওয়া হতো, পরের দিন সেটি খাওয়া হতো ইলিশ ভাজা বা ইলিশ পোড়া, সঙ্গে কচু শাক বাটা, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে। এবং কোথাও গিয়ে দশমীর সন্ধেবেলা, সে তো আপনারা জানেনই আমাদের চিরন্তন সংস্কৃতি, ছোটরা বড়দের প্রণাম করেন, সমবয়সীরা কোলাকুলি, এবং বড়রা আশীর্বাদ করে খাওয়াতেন সেই মিষ্টি, মা ঠাকুমাদের হাতে নারকেল নাড়ু, সঙ্গে কুচো নিমকি, আরও কত কিছু লাড্ডু, তারপরে হচ্ছে সরভাজা, এরকম আরও অনেক কিছু পদ থাকতো, আর তাতেই বাঙালির দুর্গাপুজো ভরে উঠত আনন্দে, উৎসবে, ভোজন পর্বে। কেমন লাগলো আজকে?

অনুষ্ঠান সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আজকের প্রভাত বিনায় শুধু অনুষ্ঠান কেমন লাগলো সেটা নয়, জানতে চাই আপনাদের মা ঠাকুমাদের কাছে বা দিদার কাছে শোনা আপনাদের বংশ পরম্পরার সেই সমস্ত ভোজনের ইতিহাস, যেটা জেনে আমিও হব সমৃদ্ধ আপনাদের মতোই। তাই ভাগ করে নিতে ভুলবেন না, 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে পেজ রয়েছে, সেখানে প্রভাত বিনার যে পোস্ট সেখানে কমেন্ট করে জানাতে। শেষ গান রেখে গেলাম অন্তরানন্দী এবং অঙ্কিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, না অন্তরানন্দী এবং অঙ্কিতা নন্দীর কণ্ঠে, নন্দী সিস্টার্স যারা, আর ফিরে আসবো 8:30 মিনিটে মনের মেলোডি নিয়ে।

বাইয়ে দুইটা সেমড়ি আছে, ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পইরা আছে ঢাকাই শাড়ি, আছে ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পইরা আছে ঢাকাই শাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ফ্যাশন দেখায় ভারী।

0: কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

পুজোর গন্ধ তো এসে গেছে, আর মণ্ডপে মণ্ডপেও দেবীও চলে এসেছেন। আর সেই সময় যখন মনের মেলেডি নিয়ে আপনাদের কাছে আসার সুযোগ।

হয়েছে তখন এইটুকু তো চাইবই যে আপনারা প্রত্যেকে এই পুজোটা খুব আনন্দে কাটাবেন। কিন্তু তার আগে আজকের বিষয়টা ঠিক কি সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, সেটাও জানাবো। তবে একটু ঘড়ির কাঁটা যদি মেলাতে চান তাহলে মিলিয়ে নিন, 8:36 হয়ে 42 সেকেন্ড। শুনছেন 100.1 FM গোল্ডে মৌনির

তো চলে এসেছে, নতুন পোশাক পরে সেলফি গ্রুপি তোলা চাই চাই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আবার এমনও আছেন যারা নিজের ছবি তোলায় তেমন স্বচ্ছন্দ বোধ করেন না। সেক্ষেত্রে হয়তো উনি শুধুমাত্র নিজের বাদে বাকি সব কিছুর ছবি তোলেন, মানে ধরুন প্যান্ডেল, প্রতিমা, বন্ধু বা আত্মীয়র বা প্রকৃতির। তো আপনি কোন দলে, নিজের ছবি তুলতে ভালোবাসেন নাকি অন্যের? সেটাই জানাতে হবে 9903055992 এই নাম্বারে। খুব ছোট্ট বিষয় এই, শুধু এই কদিনের জন্য নয়, আপনি আপনার মোবাইলের বা আপনার ক্যামেরা থাকলে সেখানে নিজের ছবি তুলতে ভালোবাসেন নাকি অন্য কারোর বা অন্য কিছুর? সেটুকুই লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। পুজো চলে এসেছে, আনন্দ ঘরে ঘরে, মা আসছেন, আমিও আজ যাচ্ছি আমার মায়ের কাছে, তাই আমারও আনন্দের সীমা নেই। আর সেই আনন্দে ছোটোবেলায় একটু ফিরে যেতে চাই, গানে গানে তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
0: এই পুজোর সময় আমাদের প্রত্যেকের মধ্যেই একটা প্রবণতা থাকে যে ছবি তোলার। পুজোর সময় বলে না, সারা বছরই থাকে, তবুও পুজোর সময় সেটা বোধহয় একটু বেশি বেড়ে যায়। আর অনেকেই এমন আছেন যারা নিজের ছবি তুলতে বেশি ভালোবাসেন, সব সময় নিজের ছবি তোলেন। না, এটা দোষের আমি একদমই বলছি না, সেলফ লাভ ভীষণ ভালো। আর সঙ্গে আবার কেউ কেউ ভালোবাসে অন্য ব্যক্তিদের ছবি তুলতে, আবার কেউ কেউ কারোর ছবিই তুলতে ভালোবাসেন না, শুধুমাত্র প্রকৃতির ছবি ছাড়া। তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন রকমের পছন্দ, আর সেটাই আজ জানতে চাইছি 9903055992 এই নাম্বারে, যে আপনার কোনটা ভালো লাগে, নিজের ছবি তুলতে, বন্ধুদের ছবি তুলতে, নাকি প্রকৃতির ছবি তুলতে, নাকি এই যে পুজো প্যান্ডেলগুলোতে আপনি ঘুরছেন বেড়াচ্ছেন সেখানে গিয়ে বিভিন্ন শিল্পীদের অসাধারণ সমস্ত কারুকাজ নিজের মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে তুলতে। কোনটা আপনি চান, কোনটা আপনি ভালোবাসেন, সেটুকুই জানাতে হবে আজ তানিয়াকে। শুনছেন মনের মেলোডিতে, তানিয়ার রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আপনার আমার সবার সঙ্গে রয়েছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। সুপ্রভাত দিদি। সুপ্রভাত। আমি অন্যদের ছবি তুলতে ভালোবাসি এবং প্রকৃতির ছবি বেশি তুলি। বাহ। মেসেজ করেছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত আর যে তানিয়া দিদি ভাই, সুপ্রভাত। নমস্কার সহ শারদীয়ার মহাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আমি কিন্তু নিজের ছবি তুলতে ভালোবাসি না একটু, আমি প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি। দুজনেই প্রায় একই রকম লিখেছেন, মানে এটাই হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। সুপ্রভাত তানিয়া দিদি ভাই, আমার মোবাইলে নিজের ছবি আর ঠাকুরের ছবি তুলে রাখতে বেশি ভালোবাসি, লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সঙ্গে জানিয়েছেন ভালোবাসার লোকদের ছবি তুলতেও ভালো লাগে। আচ্ছা, তারপরে লিখেছেন গুড মর্নিং তানিয়া দিদি ভাই, আমি ট্যাংরা থেকে দেবসাধন চৌধুরী বলছি। আমি নিজের ছবির থেকে অন্যদের বা অন্য কিছুর ছবি তুলতে বেশি পছন্দ করি, তবে খুব স্পেশাল অকেশন থাকলে সেখানে নিজের ছবিও তুলি। ভালো থাকবেন দিদি ভাই। বেশ, একদম অনেস্ট রিভিউ দিয়েছেন কিন্তু দেবসাধনদা। এটা কিন্তু হয়, নিজে যখন একটু সাজুগুজু করি না, কেউ কেউ ভুলে যান, কেউ কেউ আবার সেটা করতেও ভুলে যান। যাই হোক, পরের মেসেজে যাওয়া যাক। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল জানিয়েছেন, আমি নিজের ছবি মোটেও তুলি না, আমি অন্যের ছবি তুলি। এই পুজোর সময়ে প্রকৃতির এক অসাধারণ রূপ দেখা যায়, সেই সমস্ত ছবি তুলে রাখি। পথে ঘাটে কত কী দেখি সেগুলো আমি তুলে রাখি। নিজের থেকে বিভিন্ন ধরনের ছবি তুলতে বেশি ভালো লাগে। বেশ, শান্তনু আইজ মেসেজ করেছেন, আশা করি তানিয়া ভালো আছো। সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও। আজকের টপিক নিয়ে বলি যে আমি সেলফি তুলতে ভালোবাসি, কারণ তাহলেই আমি যে জায়গাতেই সেলফি তুলি সেই জায়গাটির মেমোরি ওই ফটোতে থেকে যায়। আচ্ছা, পুজোতে খুব আনন্দ করো। শান্তনু আইজ, টেগোর পার্ক, কলকাতা 7,39। তারা কিন্তু খুব বুদ্ধিমানের মতো একটা কথা বলেছে, মানে আমি একই সঙ্গে নিজেকেও রাখছি আর সঙ্গে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে তার মধ্যে আমি কিন্তু সেই সময়টা বা মুহূর্তটাকেও কয়েদ করে রাখছি। যাই হোক, পুজো এসে গেছে, আর পুজো মানেই এক একজনের কাছে এক এক রকম। সেসব নিয়ে আজকের কথা নয়, আজকের বিষয় হচ্ছে যে আপনি কি নিজের ছবি তুলতে ভালোবাসেন, নাকি এই পুজো প্যান্ডেল, প্রতিমা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা প্রকৃতি, কার ছবি।

তুলতে ভালোবাসেন। আর এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে গান শোনাতে হবে, কারণ আজ এই মুহূর্ত তো গানের, এ শুধু গানেরই দিন। সন্ধ্যা মুখোপাধ্যায়।

খুব সত্যি কথা, এই সত্যি শুধুমাত্র গানের দিন, আর এই শুধু তোমাকে পাওয়ার দিন। কারণ এই দিনগুলো ছাড়া আর নতুন করে তো আপনাদের সঙ্গে যোগাযোগের কোনো উপায় আমাদের হাতে থাকে না। তাই এই দিনগুলোতে ভরপুর আনন্দ করে নেওয়ার সুযোগটুকু আমরা কেউই হাতছাড়া করতে চাই না। আর তাই এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত মনের কথা সেগুলো সবসময় আপনারা পাঠান একটা বিষয়ের ভিত্তিতে, আর সেটাই পড়ে নেব। তবে যারা এক্ষুনি টিউন করলেন তাদের জন্য আরও একবার বলে দিই, আপনি ছবি তুলতে ভালোবাসেন নিজের, মানে সেলফি তুলতে ভালোবাসেন, গ্রুপফি তুলতে ভালোবাসেন, নাকি প্রকৃতি বা প্রতিমা বা প্যান্ডেল বা বন্ধুবান্ধবদের ছবি তুলতে ভালোবাসেন, সেটুকুই লিখে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক। আমি নিজের ছবি তোলার থেকে বরাবর প্রকৃতির ছবি তুলতে বেশি পছন্দ করি। আচ্ছা মিনা কর্মকার, গুড মর্নিং তানিয়া, অনেক দিন পর আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, বেশ কিছুদিন হলো আপনার সঙ্গে সত্যি আপনার মেসেজ পাইনি, আর ওই তো মেসেজ ছাড়া আর কোনো যোগাযোগের উপায় থাকে না আমাদের, তাই অপেক্ষা তো দুতরফেই থাকে। যাই হোক, দিদি লিখেছেন, তোমার জন্য রইল আমার শুভকামনার, খুব ভালো কাটুক তোমার পুজোর দিনগুলো তোমার মায়ের সঙ্গে ও মা দুর্গার সঙ্গে। আপনাদেরও প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক। এবার উনি লিখেছেন যে, এবার বলি আমি আমার নিজের ও

0: সকল কিছুর ছবি তুলতেই ভালোবাসি আমি খুবই। আচ্ছা, সেলফি প্রিয়জনের সঙ্গে তুলতেও বা পছন্দ করি। খুব ভালো লাগছে গান, তুমি আসা মানে সুন্দর সুন্দর গান, আবার কবে আসবে, ভালো থেকো, মিনাদি দমদম থেকে। দিদি, আবার কবে আসবো সেটা জানতে গেলে 10টা পর্যন্ত থাকতে হবে, কারণ এখন বলবো যে বন্ধুরা আবার পরে জানতে চাইবেন, তাদের জন্য আরও একবার বলতে হবে, তাই নিজের কথা যত কম বলা যায় আর কি। শুভ সকাল, কে পাঠিয়েছেন? বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে। শুভ সকাল, আজ শারদীয়ার তৃতীয়ার, শুভক্ষণে তানিয়াকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা বন্ধুবান্ধব মিলে প্রত্যেক বছর কলকাতায় যখন পুজো দেখতে যেতাম সারা রাত ধরে, তখন আমার সঙ্গে একটা খুব ভালো ক্যামেরা থাকতো, যেটা থেকে আমি ঠাকুরের ছবি যেমন তুলতাম, তেমনই বন্ধুবান্ধবদের ছবিও, মণ্ডপের ছবিও তুলে রাখতাম। আর তার সঙ্গে যখন আমি মুঠোফোন পেলাম হাতে, সে সময় সেলফি খুব একটা তুলতাম না। একবার যখন কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে হোপ 86 হয়েছিল, তখন অনেক বোম্বে বাংলার গানের শিল্পীদের আমি একত্রে ছবি তুলেছিলাম, সেটা অবশ্য অনেক দিনেরই কথা। যাই হোক, কাশ্মীর থেকে কন্যাকুমারী যেখানেই বেড়াতে গেছি, আমার সঙ্গে ক্যামেরা থেকেছে, আর ক্যামেরায় মুহূর্ত করে বন্দি করেছি বিভিন্ন মুহূর্ত। এখনও বেড়াতে যাওয়ার কথা হলে ক্যামেরা আমার সঙ্গে থাকে। যাই হোক তানিয়া, তুমি কোন দলে সেটা কিন্তু জানাতে ভুলো না। আমি কোন দলে বলবো আমার কথা পরে বলবো, আগে আপনাদের সমস্ত মেসেজগুলো পড়া হয়ে যাক ঝটপট, নাহলে তো বাকি থেকে যাবে না। মেসেজ করেছেন, ও বাবা সময় বড় কম, একটা গানে যাই চট করে, ফিরে এসে পড়বো শুভ্রা ভট্টাচার্যের মেসেজ।
1: আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ,

0: নাম একটা সম্বন্ধ পাতিয়ে নিয়েছেন আমাদের, আমার সঙ্গে, কেউ মেয়ে বলেন, ছোট মেয়ে বলেন, কেউ বোন বলেন, কেউ বন্ধু বলেন, কেউ দিদিয়া বলেন, কেউ পিসিমণি বলেন, কত রকম সম্পর্কে বেঁধেছে সবাই আমাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাই মেসেজে যেটুকু সময় আছে সংবাদ বিরতির এপারে, সবটুকুতেই চেষ্টা করছি আপনাদের মেসেজগুলো পড়ার। সুপ্রভাত রানিয়া, শোভা ভট্টাচার্য, বাঁশদ্রোণী, কলকাতা সত্তর থেকে। আমার কাছে মোবাইল বা ক্যামেরা থাকলে আমি নিজের চেয়ে বেশি অন্য মানুষ বা প্রকৃতির নানান উপাদানের ছবি তুলতেই সব থেকে ভালোবাসি। আসলে আমার মনে হয় আমাদের চারপাশের চেনা পৃথিবীটার মধ্যে লুকিয়ে থাকা সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করার আনন্দটাই আলাদা। বিশেষ করে কোনো শিশুর নিষ্পাপ হাসি, রাস্তার ধারে কোনো মেহনতি মানুষের মুখের অভিব্যক্তি, কিংবা গধূলিবেলার আকাশ আর গাছের পাতা বিয়ে পড়ার বৃষ্টির ফোঁটা, এই সব কিছুর ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। নিজের ছবি তো রোজ আয়নাতে দেখাই যায়, কিন্তু ক্যামেরার লেন্স দিয়ে অন্যের ভেতরে আনন্দ আর প্রকৃতির রূপকে ফুটিয়ে তোলার মধ্যেই আমি আসল সার্থকতা খুঁজে পাই। খুব সুন্দর করে লিখেছেন, তাই না? মানুষী বৈদ্য কন্যাগর থেকে জানিয়েছেন, সুপ্রভাত মনির মেলেদি, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়া দিকে জানাই শিশির সিক্ত শিউলির শুভেচ্ছা। হ্যাঁ, আমি আমাকে ছাড়া অন্য যে কোনো বিষয়ের ছবি তুলতেই পছন্দ করি। যেমন ধরো সুন্দর প্রকৃতি, ফলন্ত ফুল ফলের গাছ, যেমন এবারে হোরসেলের আপেল বাগানের ছবি প্রাণ ভরে তুলেছি, দুরন্ত নদী যে লাফিয়ে লাফিয়ে পাহাড় ভেঙে নামছে তার নৃত্যরত ছবি, আর আছে আকাশ যে কখনোই কোনো অবস্থায় পুরনো হয় না, নিত্য নতুন রূপে সে আমায় ধরা দেয়, নিজেকে বিভিন্ন রূপে সাজি। আর সামনেই তো পুজো, নানান থিমের সুন্দর সুন্দর প্যান্ডেল, আলোকসজ্জা এবং প্রতিমার ছবি তুলবো। বেশ, সঙ্গে দিদি আমাকে হোরসেলের যে আপেল গাছ তার একটা ছবিও পাঠিয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে বললাম আর কি। মেসেজ করেছেন হাওড়া জগাছায় বালোয়ারি তোলা থেকে পূর্ণা ঘোষ, শুভ সকাল তানিয়া, তোমাকে শুভ দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মায়ের বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে খুব মজা করে পুজোর আনন্দ উপভোগ করো, তোমার পুজো খুব ভালো কাটুক। আমি নিজের ছবি তুলতে ভালোবাসি না, অন্যের ছবি এবং প্রকৃতির ছবি তুলতেই আমার বেশি ভালো লাগে। মোটামুটি সবাই প্রায় একই রকম বলেছেন, তাই না? মনিকা লিখেছেন নামখানা থেকে, মনিকা মাইতি, মা বলে যতই ডাকি দেয় না তো মা সারা, নিজের মাকে হারিয়ে এখন আমি দিশেহারা, তাই এখন ভরসা তুমি আসবে বছর বছর ধরে, তাই তোমাকে আগের ধরি আমি মা বলে। সবার জীবনে খারাপ আছে, ভালো আছে, আছে কত খুশি, আমি শুধু বলবো মা গো আমরা সবাই তোমায় খুব ভালোবাসি। বিষয় নিয়ে বলি, ঠাকুরের ছবি তুলতে বেশি পছন্দ করি। যাব সংবাদ বিরতিতে।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं फरहत नाज। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने 6 राज्यों में राज्यपालों की नियुक्ति की है। सिक्किम के राज्यपाल ओम प्रकाश माथुर अब केरलम के नए राज्यपाल होंगे। केरलम के राज्यपाल राजेंद्र विश्वनाथ अरलेकर को अब तमिलनाडु का राज्यपाल नियुक्त किया गया है। ब्रजमोहन राम उड़ीसा के राज्यपाल नियुक्त किए गए हैं, जबकि डॉ सुधा यादव कर्नाटक के राज्यपाल होंगे। डॉ ढाल सिंह बिसेन को उत्तराखंड का राज्यपाल बनाया गया है, जबकि दुष्यंत गौतम सिक्किम के राज्यपाल होंगे। सभी नियुक्तियां कार्यभार संभालने की तिथियों से प्रभावी होंगी। भारत आज नई दिल्ली में बिम्स्टेक गृह मंत्रियों की पहली बैठक की मेजबानी करेगा। हमारी संवाददाता ने बताया है कि बैठक में आतंकवाद, अंतर्राष्ट्रीय संगठित अपराध, मादक पदार्थ, कट्टरपंथ, तस्करी, अवैध वित्तीय लेनदेन और साइबर खतरों से जुड़े मुद्दों पर चर्चा होगी।
2: गृह मंत्री अमित शाह ने सभी भाग लेने वाले गृह मंत्रियों और सदस्य देशों के प्रतिनिधि मंडलों का हार्दिक स्वागत करते हुए कहा कि यह ऐतिहासिक बैठक आतंकवाद और संगठित अपराध जैसी चुनौतियों से निपटने के लिए बिम्स्टेक देशों के साझा संकल्प को दर्शाती है। एक सोशल मीडिया पोस्ट में श्री शाह ने कहा कि सभी देश आपसी समन्वय के माध्यम से बिम्स्टेक क्षेत्र को अधिक सुरक्षित और मजबूत बनाने के लिए प्रतिबद्ध हैं। बहुक्षेत्रीय तकनीकी और आर्थिक सहयोग के लिए बंगाल की खाड़ी क्षेत्र की पहल बिम्स्टेक एक क्षेत्रीय संगठन है, जिसमें बांग्लादेश, भूटान, भारत, म्यांमार, नेपाल, श्रीलंका और थाईलैंड शामिल है। सौम्या शरण, आकाशवाणी समाचार, दिल्ली।
1: निर्वाचन आयोग ने प्रत्येक पात्र नागरिक का नाम मतदाता सूची में सुनिश्चित करने के प्रयास तेज कर दिए हैं। इसके लिए सभी राज्यों और केंद्र शासित प्रदेशों में विशेष अभियान चलाया जा रहा है। राष्ट्रीय राजधानी में 13 जिला निर्वाचन अधिकारी, 70 मतदाता पंजीकरण अधिकारी, 1313 बूथ स्तर के अधिकारी, बीएलओ पर्यवेक्षक और 14,900 से अधिक बूथ स्तर के अधिकारी इस कार्य को

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: বসে আছি পথে ফাগুনের গান গেয়ে,

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, শুনছেন মন কারা কথা আর মন মাতানো গানে সাজানো অনুষ্ঠান মনের মেলেডি, আর সঙ্গে আমি তানিয়া। পুজো এসে গেছে, অনেক কিছু ঘটতে চলেছে আগামী দিনগুলোতে, কিন্তু আপনি সেই পুজোর দিনগুলোতে কি আপনি নিজের ছবি তোলেন, নাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রকৃতি পুজো মণ্ডপ প্যান্ডেল আলোর সজ্জা এই সবের ছবি তুলতে বেশি পছন্দ করেন? শুধুমাত্র সেইটুকু লিখে পাঠাতে হবে 9903055992 এই নম্বরে। এই সময়টা মূলত টেক্সট মেসেজটাই পড়ার চেষ্টা করি। আজ প্রথম টেক্সট মেসেজ করেছেন ভূপাল দাস, বামনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। দিদি ভাই, পুজোর কটা দিন প্যান্ডেলের সামনে দুর্গা মায়ের সামনে বন্ধুদের নিয়ে সেলফি তুলে আনন্দ করি। আচ্ছা, সেলফি তোলার আনন্দটা সত্যি মনে রাখার মতো, মানে ওটাই করতে উনি ভালোবাসেন। বেশ, আশিস দত্ত সল্টলেক থেকে জানিয়েছেন, নিজের ছবি তুলতে ভালোবাসি না, অন্য কেউ যদি তোলে তাও নয়। বিশেষ করে কী জিনিস কিনলাম, কোথায় বেড়াতে গেলাম, এইসব ছবি তোলা বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোনোটাই আমি খুব একটা পছন্দ করি না। তবে হ্যাঁ, প্রকৃতির ছবি, সুন্দর আর্কিটেকচারের ছবি তুলতে ভালোবাসি। আজকাল বিশেষ ছবি তোলা হয় না, অন্যরা তোলে। বেশ, মেসেজ করেছেন হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। তানিয়া আর সমস্ত শ্রোতা বন্ধুদের শারদীয় শুভেচ্ছা। আমার নিজের ছবির থেকে অন্যের ছবি তুলতে বেশি ভালো লাগে, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন, প্রকৃতির এই নিবিড় ছায়ার ছবি করি বন্দি, পুজোর আলোর আশার সাথে মনের আছে সন্ধি, নদীর এই শান্ত রূপ যেথায় বয়ে চলে, ফটো ফ্রেমে বন্দি হয়ে কত কথাই বলে, দূর আকাশের সূর্যের সাথে পাহাড় মিশে যায়, আমার ক্যামেরার ঘরে যেন এই ছবি থেকে যায়। বেশ, তার মানে এই ছন্দে ছন্দে কিন্তু আমাদের পায়েল আজ বুঝিয়ে দিয়েছে সে প্রকৃতির ছবি তুলতেই বেশি ভালোবাসে। অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে জয়শ্রী দত্ত লিখেছেন, হ্যালো মিষ্টি দিদিয়া, থ্যাংক ইউ।

এমন সুন্দর করে সম্বোধন করার জন্য। আমি নিজের ছবি, সুন্দর জায়গার ছবি তুলতে ভালোবাসি। মাঝে মধ্যে নিজের ছবি তুলে দেখি আগের থেকে মুখের ফেসটা কতটা পাল্টেছে, কি নিষ্পাপ সরল একটা মেসেজ, মানে সত্যি কি অনেস্টলি লিখেছে না? খুব ভালো থেকো জয়শ্রী। আর মনটাকে, জীবনের যা কিছু লড়াই আছে প্রত্যেকের জীবনে আছে, বেশ কিছু পুরনো মেসেজ থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা থেকেই তোমাকে বলছি, সব কিছু ভুলে নিজের জন্য, নিজের মায়ের জন্য বাঁচতে হবে এবং আনন্দ করে, হই হই করে বাঁচতে হবে, তাই না? ভালো থেকো বোন, খুব ভালো করে পুজো কাটিও, কেমন? ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন, তানিয়া গুড মর্নিং উইথ শারদ আনন্দ। আচ্ছা, আপনাকেও জানাই সুপ্রভাত। আমি প্রকৃতির দেখতে ভালোবাসি, আকাশ সাগর নদী জঙ্গলের ছবি তুলতেও ভালোবাসি। বেশ, মেসেজ করেছেন গঙ্গাসাগর শ্রীধাম থেকে পূর্ণিমা দত্ত। হ্যাঁ, আমি আমার ছবি তুলি না, চার পাঁচটা ছবি তুলি, বেশি না। আমি যাতে যেটা বেশি তুলি তা হলো হাতের কাজের ছবি, পোড়া মাটির কাজ, লক্ষ্মীর পট বা সরা, সেগুলো আমি প্রায় বানাই। আর ঠাকুরের ছবিতে, ঠাকুরের ছবিও তুলি। আচ্ছা, ইংলিশে টাইপিং হলে কিছু তাড়াতাড়ি লিখতে গিয়ে অনেক সময় বন্ধুরা কিছু টাইপিং মিস্টেক, আমারও হয়, বন্ধুদেরও হয়ে যায়, আর সেটাই পড়তে গিয়ে মাঝে মাঝে এমন হোঁচট খেতে হয়। যাই হোক, আমি হোঁচট টোচট খেয়ে একটু নিজেকে সামলে নিই, কিন্তু আপনি গান শুনুন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সত্যি আমিও তো ওই পাচ্ছি না, এত মেসেজ কখন যে পড়ে শেষ করব আমি তো জানি না, কিন্তু পড়তে তো আমাকে হবেই। ও যে বন্ধু এই মাত্র টিউন করলেন তাদের জন্য আরও একবার বলে দিই, আপনি এই যে পুজো এসে গেছে, পুজোর আনন্দের মধ্যে নতুন জামা কাপড় পরে নিজের ছবি তুলতেই ব্যস্ত থাকবেন, নাকি শুধু ব্যস্ত থাকা নয় এই সময় একটা ব্যাপার থাকে প্রত্যেকেই পুজোর মণ্ডপ বা প্রতিমার বা সাজসজ্জার ফটো তোলেন, কিন্তু এতে এই সময় বাদেও আপনি সেলফি তুলতে ভালোবাসেন, গ্রুপে তুলতে ভালোবাসেন, নাকি প্রকৃতির ছবি তুলতে ভালোবাসেন? ওপারে মানে আপনার এদিকে নয়, ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা নয়, ব্যাক ক্যামেরায় ছবি তুলতে বেশি ভালোবাসেন বন্ধু বান্ধব, কোনো প্রকৃতি, কোনো অনুষ্ঠান, যা হোক সেটুকু নিয়ে পাঠাতে হবে 9903055992 এই নাম্বারে। এবার হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব। পবিত্র সাহা জানিয়েছেন, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে, আমি আমার নাতনি ছবি তুলতে বেশ ভালোবাসি, এবং মিষ্টি একটা ছবি পাঠিয়েছেন পবিত্রদার নাতনির, খুব ভালো থাকুক মেম সাহেব। সত্যি তাই, দেখে তো মনে হচ্ছে খুব কথা বলে, মানে খই ফুটে মুখে, এত সুন্দর মিষ্টি মুখটা। যাই হোক পরের মেসেজে যাই, নাম লেখেননি, সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা থেকে, তানিয়াদি আমি নিজের ছবি তুলতে ভালোবাসি। আচ্ছা, রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে জানিয়েছেন, নমস্কার আমার মিষ্টি সোনা চাঁদের কণা তানিয়া দিদি ভাই, শুভ তৃতীয়ার অনেক শুভেচ্ছা রইল, সুপ্রভাত। আপনাকে সুপ্রভাত এত মিষ্টি করে অভিনন্দন করার জন্য। আমি নিজের ছবি তুলতে বেশি ভালোবাসি, এ নিয়ে আমার সঙ্গে আমার মেয়ের প্রায়শই ঝগড়া হয়ে যায়, যেখানে যাই ওকে বিরক্ত করি যে একটা ছবি তুলে দিন আরে প্লিজ। যাই হোক, সঙ্গে উনি শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন আমাকে এবং সকল শ্রোতা বন্ধুদের। সীমা দাস লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল। আমি প্রকৃতির ছবি, বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্যের ছবি এবং বিভিন্ন ধরনের পাখির ছবি তুলতে ভালোবাসি। শারদীয়ার শুভেচ্ছা রইল আপনার প্রতি, পুজো এবং প্রতিদিন আপনার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সুন্দর সমস্ত গান দিয়ে খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডির অনুষ্ঠান, খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন, আপনারা থেকে ভীষণ ভীষণ ভীষণ ভালো থাকবেন। চলে যাই পরের মেসেজে। অতনু পাঠক কাশুন্দিয়া থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া, মনের মেলোডি অনুষ্ঠানে আজকের বিষয় নিয়ে বলি, আমি মোবাইলে পরিবারের সদস্যদের বিভিন্ন মুডের ছবি তুলে রেখে তাদের অবাক করে দিতে ভালোবাসি, বিশেষ করে যখন পরিবারের সকলে মিলে একসাথে খাবার টেবিলে বা পারিবারিক আড্ডায় জমায়েত হয়। অতনুদার সঙ্গে আমি কিছুটা দলে আছি, আপনার কি বিষয় সেটা না হয় পরে বলবো, সমস্ত মেসেজ পড়া হয়ে গেলে যদি সময় থাকে তাহলে না হয় আমি কোন দলে, মানে বিজয়দার প্রশ্নের সেই উত্তর সেটা না হয় দেওয়া যাবে। আপাতত মান্নাদের কণ্ঠে গান শুনবো, তবে জানেন গানটা রাতের মনে হলেও আসলে এটা একজন নারীকে উদ্দেশ্য করে বলা, তো আর নারীর প্রতি প্রেম রাতের ওপর নির্ভর করে না, দিন রাত যখন তখন কোনো সুন্দরীকে দেখলেই মনে এমন ভাবনা আসতেই পারে, তাই গানে গানে মান্নাদের সঙ্গে আপনিও আপনার প্রিয়সীর কথা মনে করতেই পারেন।

0: মেসেজ করেছেন সোমেন সরকার যাদবপুর থেকে। লিখেছেন, শুভ তৃতীয়া, সঙ্গে শারদ শুভেচ্ছা তানিয়া। আমি ছবি তুলতে ভালোবাসি, কিন্তু সেটা নিজের নয়। সেটা কোনো কোনো ক্ষেত্রে হয় প্রকৃতির, আবার পুরনো কলকাতার অলিতে গলিতে কোনো ঐতিহ্যবাহী ভগ্নদশা প্রাপ্ত অবস্থায় থাকা পুরনো স্মৃতি। পরিবারের সবার সঙ্গে কোনো বিশেষ মুহূর্তে সেলফি তুলতে ভালোবাসি। তাছাড়াও পরিবারের সদস্যরা বা অন্য কেউ যদি বলে একটা ছবি তুলে দিতে, তখন তুলে দিই। তোমার কোনটা ভালো লাগে? ভালো থেকো ও ভালোবাসা নিও, পুজো দিনগুলো ভালো কাটুক। আমার কোনটা ভালো লাগে? আপনাদের সমস্ত মেসেজ পড়া হয়ে গেলে যদি সময় থাকে তাহলে নিশ্চয়ই জানাবো। তবে একটা কথা, একটু শীত পড়েছে, তাই কি আমার এই বন্ধুরা, এই সোমেনদা, অমিতাভদা, সায়ন্তনি, রজত, এরা যারা প্রভাতবীণা শোনে এবং কমেন্ট করে জানায় তাদের কেমন লাগছে, তাদের কোনো কমেন্ট পাচ্ছে না। মানে একটু ঠান্ডা পড়তে এখন সকাল সকাল ঘুম ভাঙতে বোধ হয় একটু দেরি হচ্ছে, তাই না? ঠিক আছে, নেভার মাইন্ড, ঘুমটাও শরীরে জরুরি, আমি কিচ্ছু মনে করলাম না। কিন্তু যেটা করতে হবে, এখন একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, ফিরে আসছি তারপরের একটা গান শুনিয়ে। কেমন? সঙ্গে থাকবেন।
1: एसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: अपेक्षा मानुष के कखनो कष्ट दे, कखनो आशा जगाए। एमन कोनो कथा आछे जा शेष होयो शेष होयनी। হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আজকে আমরা একটা অন্যরকম টপিক রেখেছি, অন্যরকম এই জন্যই বলছি পুজোর সময় পুজো নিয়েই কথা হয়। কিন্তু এই টপিকটা রাখার কারণ হচ্ছে আপনাদের সেই মুহূর্তগুলো, আসলে ছবিতে যা থেকে যায় তার মধ্যে শুধু তো একটা ছবি নয়, থেকে যায় কিছু গল্প। আর সেই গল্পগুলোই ফিরে ফিরে দেখি আমরা অনেক দিন পর, অনেক মাস পর, অথবা অনেক বছর পর। হয়তো মানুষটা আছেন বা নেই, কিন্তু সেই ছবি থেকে যায়। আমি জানি এমন অনেক বন্ধু আছেন যাদের কাছে হয়তো সেই মানুষ আর নেই, আছে শুধু ছবি, সেই মুহূর্ত, সেগুলোকে আঁকড়ে ধরেই বাঁচেন। আর সেগুলো নিয়েও ভালো থাকতে হবে, কারণ দুদিনেরই জীবন, লড়াই যন্ত্রণা কষ্ট তো আছে, কিন্তু আমরা যদি চেষ্টা করি, ওই যে বারবার সেই এক কথা, একটি গ্লাসের হাফ ভর্তি, অর্ধেক ভর্তি, অর্ধেক খালি, যদি বারবার দেখি আমার অর্ধেক নেই, অর্ধেক নেই, অর্ধেক নেই, যেটুকু আছে সেটুকুও কম মনে হবে, অর্ধেক তো আছে, সেটুকু একটু ভেবে দেখলে বোধ হয় একটু হলেও পজিটিভ থাকা যায়। যাই হোক, যাই মেসেজে, জগাছা হাওড়া থেকে প্রদীপ মুখোপাধ্যায়, সুপ্রভাত মনের মেলোডি। ছবি তোলা আমার একটি নেশা, ক্যামেরার প্রতি আকর্ষণ সেই ছোট্টবেলা থেকে। সব

রকমের ছবি তুলতেই আমার ভালো লাগে, তার মধ্যে প্রকৃতির ছবি তুলতে ভীষণ ভালো লাগে। একসময় ক্যামেরা কাঁধে নিয়ে বেরিয়ে পড়তাম, সামনে যা পেতাম যা ভালো লাগতো তুলে নিতাম ক্যামেরায়। অনেক ফুটপাত বাসীর ছবিও ধরা থাকতো আমার ক্যামেরায়। ফুলের মেলা হলে তো কথাই নেই, যত রকমের ফুল থাকতো সেই মেলায় সব তোলা থাকতো আমার ক্যামেরায়। ঠাকুর দেখতে বেরিয়েও ক্যামেরা

কাটুক, আনন্দে কাটুক সববার। বেশ, গুড মর্নিং, শুভ শারদীয় শুভেচ্ছা জানাই মিষ্টি কণ্ঠে বোন ছোট বোন তানিয়াকে। আমি উৎপল মুখার্জি ফ্রম পুনে। এখানে সবাই আমার অবাঙালি বন্ধুরা জানতে চাইলে বলি, কেন আমি ঠিক 8:30 পার্ক থেকে বাড়ি ফিরে যাই, কারণ তানিয়ার অনুষ্ঠিত মনের মেলোডি শুনে মন ভালো করি, তবে কোনো কোনো দিন একটু আত্ম দেরিও হয়ে যায়, প্রসঙ্গে যাই এখানে মহালয়ার পর থেকেই আমরা পুজোর সুন্দর গন্ধে আছি এবং রকমারি খাবার নিয়ে ভাবছি। আমি অনেক ছোটোবেলা থেকেই ফটোগ্রাফি করতে ভালোবাসতাম, এটি আমার হবি ছিল। অনেক দেশ ও বিদেশের ভালো ভালো পুরনো ছবি খুব সযত্নে রাখা আছে, নিজের ফটো খুব একটা তোলা হয় না, এখন সেই রকম হবি আর নেই। ভালো থেকো তানিয়া। খাওয়া দাওয়া নিয়ে ভাবছেন আজ সকালে প্রভাত বিনায় কিন্তু একটি নিরামিষ মাংসের পদ রান্না, যা মহাপ্রসাদী নিরামিষ মাংস বলে 200 বছর আগে প্রচলন ছিল, তার রেসিপি বলেছি, শোনেননি যারা তারা মিস করেছেন, কিচ্ছু করার নেই। শুভ সকাল তানিয়াদি, আমি আগরপাড়া থেকে চন্দনকুণ্ড বলছি। শারদীয়ার আগাম শুভেচ্ছা নেবেন, নিজেকে তো দেখা যায় না, তাই নিজের ছবি তুলতে বেশি পছন্দ করি, আর নিজেকে ভালোবাসলে তবেই অন্যকে ভালোবাসা যায়, একদম সঠিক কথা। তবে নিজেকে দেখা যায় না, এটা বোধ হয় আগে হয়তো যোগ করলে ভালো হতো, যে ক্যামেরার লেন্সে যতক্ষণ না ছবি তুলব ততক্ষণ নিজেকে দেখা যায় না, কারণ আপনি আয়নার সামনে দাঁড়ালেই নিজেকে দেখতে পারবেন, তাই না চন্দনদা? বালিগঞ্জ থেকে চন্দ্রবলী দি আজ অনেকক্ষণ মেসেজ করেছেন, সাধারণত চন্দ্রবলী দিন মেসেজ আসে 9:30 পর। যাই হোক, থ্যাংক ইউ এত তাড়াতাড়ি মেসেজ করার জন্য, এবং ভেরি সরি এতটা দেরিতে আমি পড়ছি, আসলে এত মেসেজ এসেছে। যাই হোক, বালিগঞ্জ থেকে তিনি লিখেছেন, তানিয়া সেই ছোট্টবেলা থেকে ছবি তোলা নেশা, বক্স ক্যামেরা দিয়ে শুরু, তারপর নানা ক্যামেরা হ্যান্ডিকাম পেরিয়ে মোবাইলে এসে ঠেকেছে। দু একটা সেলফি ছাড়া নিজের ছবি অবশ্যই নয়, প্রকৃতি, পশু পাখি, চেনা অচেনা মানুষ, পুজো প্যান্ডেলে দেব দেবী, বিভিন্ন অনুষ্ঠানের ছবি, রাস্তাঘাটের ছবি তুলতে খুব ভালো লাগে, আনন্দ হয়। বিভিন্ন শুভেচ্ছা বার্তার জন্য এই ছবিগুলো খুব কাজে আসে। গত কয়েক বছর ধরে আমাদের পাড়ায় জঞ্জাল পরিষ্কার হয় না, তাই মোবাইলে রাস্তার সেই আবর্জনার ছবি তুলে পোস্ট করা একটা নিত্য কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনো কমেন্ট করব না, কিন্তু সমাজ সচেতনমূলক একটা পোস্ট। যাই হোক, আমরা একটা গানে যাই, অনেকক্ষণ তো কথা হচ্ছে, এই গানটা শোনাবো, তবে তার আগে কিশোর কুমারের কণ্ঠে এই গানটা রইল আপনাদের জন্য।

0: এবছরে পুজোতে যদি এমন ঘটনা আপনার সঙ্গে ঘটে, তাহলে সেই ঘটনার কথা কিন্তু মনে করে রাখবেন। একটু অন্য কথা বলি, এর পরের যেদিন আপনাদের সঙ্গে কথা হবে সেই দিন আমি কিন্তু জানতে চাইব, আগে থেকেই বলে যাচ্ছি যে এই গোটা পুজোতে আপনি কোনো বিশেষ ঘটনা যেটা আপনার মনে হবে এই কথাটা তানিয়াকে বলবো, সেটা খাওয়ার বিষয় হতে পারে, কাউকে পছন্দ হওয়ার বিষয় হতে পারে, কোনো কিছু বিশেষ কিছু দেখার বিষয় হতে পারে, বা কোনো একটা মুহূর্ত যে সময় আপনার অনুভব হয়েছে যে ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন, ঈশ্বর ছিলেন বলে আমি পেরেছি, বা কোনো অজানা কেউ এসে আপনাকে সাহায্য করেছে, যা কিছু হোক না কেন সেই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। যে কোনো একটি ঘটনা, সেটা পরের বার যেদিন কথা হবে আপনাদের সঙ্গে সেদিন আপনাদের কাছে সেই গল্পটাই শুনব। চলুন ছোট্ট করে বলে দিলাম, এবার যাই মেসেজে। দন্দারায় পড়েন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে জানিয়েছেন, আগমনীর আগমনে আগাম শুভেচ্ছা জানিয়ে বলি, আমি মূলত প্রকৃতি প্রেমিক, হাওড়া কলকাতার বাছাই করা কিছু প্যান্ডেল আর প্রতিমার ছবি তুলি, তবে একদিন অবশ্যই গ্রাম বাংলার মাটির টানে চলে যায় প্রত্যন্ত পল্লী গ্রামে, যেখানে নীল আকাশ ঘন সবুজে মিশে বিশুদ্ধ বাতাস আর নরম রোদ গায়ে মেখে সেখানকার পুজো লোকাচার সংস্কৃতির ছবির পাশাপাশি গ্রাম্যবধূদের ছবি তুলি, তাদের আঁকা আলপনা মাটিতে যেটা দেওয়া হয় বা উঠুনে যেটা সাজানো হয়, সঙ্গে বয়স্ক মানুষদের গোল হয়ে বসে তাদের ওই জমায়েত, বা টানা আচ্ছা পদ্ম ভরা দিঘি, দুপারে কাশফুল নিয়ে বয়ে চলা আঁকাবাঁকা নদী, রক্তিম সূর্যের মায়াময় অস্তাচলের ছবি, কখনো আদুল গায়ের বা বট গাছের ঝুড়িতে দোল খাওয়া শিশু, বা ঘোমটা টানা লাজুক বধূ, কেউই বা যায় না, সোনা রোদের নরম আলোয় নরম আলো রেণু মাখা প্রাণ ভরা ভালোবাসা তরঙ্গে ভাসিয়ে দিলাম তোমায় এবং সমস্ত শ্রোতা বন্ধুকে। বেশ, খুব ভালো লিখেছেন নন্দাদি, খুব ভালো লেখেন, আমাদের শুভ্রাদিও খুব ভালো লেখেন, চন্দ্রাবলীদি তো বরাবরই খুব সুন্দর লেখেন, যাই হোক এমন না যে দাদারা ভালো লেখেন না, দাদারাও লেখেন কিন্তু খুব শর্টে পাঠান তো। যাই হোক মেসেজ পড়া যাক। নিশাকর ধর পাঠিয়েছেন আমতা জগদ্ধাত্রী তলা হাওড়া থেকে, খুব মিষ্টি দুজন পরিবারের সদস্য, দুই কন্যা ছবি পাঠিয়েছেন, লিখেছেন শুভ সকাল টানিয়াদি, শুভ সকাল, প্রথমে শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, বিষয়ে আসি, নিজের ছবি তুলতে ভালোবাসি না, ফটো তুললে সেই ফটো যখন দেখি তখন মনে হয়, যাক আমি সেটার অন এয়ার বলতে পারছি না, লিখেছেন যে আমি বেশি তুলতে ভালোবাসি প্যান্ডেল ঠাকুরের প্রতিমা, মানে প্রতিমা আর সঙ্গে আমার দুই মেয়ের ছবি, ফটোগুলো থাকলে ফটো তোলার প্রায় 10 বছর পর যদি সেটা দেখা যায় বা অনেক বছর পর, তখন সেই পুরনো মুহূর্তগুলো মনে করে বেশ ভালো লাগে, আর যদি বেড়াতে যাই তাহলে প্রাকৃতিক দৃশ্য, 10টা পর্যন্ত এভাবে ভালো ভালো গান শুনবো, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভোরের দিকে ভালোই ঠান্ডা লাগছে, আমরা যখন ঘুমাই আমি তখন আপনারা তখন আপনি সেই ভোরে স্টুডিওর দিকে রওনা দেন, তাই বললাম আপনি আসেন বলে ভালো ভালো গান শুনতে পাই, আমার মনে হয়, আচ্ছা বললাম তো আমার আমার কথা সবার শেষে, আগে আপনাদের সবার মেসেজটা পড়ে নিই, তবে এখন সময় হচ্ছে একটা গান শোনানোর, সেই গানটা শোনাই, ফিরে আসছি তারপর গানে গানে আশা ভোঁসলে।
1: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো, ঠিক মনে পড়ছে না তো?

অনেক কিছুই ঘটতে পারে, আসছে পুজোয় অনেক কিছুই ঘটতে পারে, সব গল্প আমি শুনবো। তবে তার আগে মেসেজ পড়ে নি। গুড মর্নিং দিদি, শুভ শারদীয়া। আমার তো পুজোর সময় প্রতিমার আর প্যান্ডেলের ছবি তুলতে ভীষণ ভালো লাগে। আগে প্রতিমার সমস্ত ছবি তুলে নিই, তারপর অন্য ছবি। প্রথমে অনেক ছবি তুলে নিই, তারপর দেখি কোনটা ভালো হলো। লিখেছেন বানপুর থেকে বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। খুব অনেস্ট একটা কথা লিখেছেন। যাই হোক, থ্যাংক ইউ রজত, আজ অনেক দেরি হয়ে গেছে তোমার মেসেজ পাঠাতে। যাই হোক, পাঠানোর জন্য ধন্যবাদ। আশ্রয় বাংলাদেশ থেকে কাজী আবু জাফর জানিয়েছেন, ছবি তুলতে নয় দেখতে ভালোবাসি, ফুলের ছবি, অতিথি পাখির ছবি, কামানের গায়ে হেলান দেওয়া নজরুলের ছবি আমার বড় প্রিয়। আমার শুভেচ্ছা নিও। বেশ, আপনিও ভালো থাকবেন। কিশোর দা বালি হাওড়া থেকে জানিয়েছেন, 18-19 বছর আগে খুব ছবি তুলতাম, তখন সকলের কাছে ছবি তোলার ফোন ছিল না, সেই সময় তুলতাম, খুব মজা লাগতো। এখন পশু পাখির ছবি বা কোনো বাচ্চাদের সঙ্গে ছবি তুলি, কখনো কখনো সমাজ মাধ্যমে সেসব ছবি ছাড়ি, দেখি যে অনেক বন্ধু, পুরনো বন্ধু লাইক দিয়েছেন। তেঁতুলতলা উলুবেড়িয়া গরুহাটা থেকে লিখেছেন গোপাল মান্না, অনেকদিন পর গোপালদার মেসেজ পাচ্ছি। শুভ সকাল টানিয়া, আমি ওই সাগর সঙ্গমে নবকুমার গল্পে যে প্রাকৃতিক দৃশ্য দেখে বলেছিলেন, আহ কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না, সেই রকম দৃশ্য দেখলে ক্যামেরা বন্দি করি। আরেকটি বিষয় বলি যে তানিয়ার মুখে একটি কথা খুব সুন্দর লাগলো, সেটা হলো আমিও মায়ের বাড়ি যাব। আমার আনন্দের সীমা নেই যে কেউ বলে বলে মনে হয় না, সবাই বলে বাপের বাড়ি যাব, তানিয়া আর মায়ের বাড়ি, এবং নিজের বাড়ি কোথায় মানে কোন জেলায় জানালে ভালো লাগবে, ব্যক্তিগত কথা জানানো মানা আছে। যাই হোক, কারোর মেসেজ কি স্কিপ করলাম? হ্যাঁ, সায়ন্তনীর মেসেজ, মধ্যপ্রদেশ সায়ন্তনী থেকে সায়ন্তনী পান, শুভ সকাল। আমি প্যান্ডেল, আলো এই সমস্ত ছবি তুলতে ভালোবাসি, কিন্তু নিজের ছবি তুলতেও নিজের ছবি কেউ তুলে দিলে তখন আর না করি না। সঙ্গে জানিয়েছে যে প্রভাত বিনা শুনেছে, কিন্তু কাজের ব্যস্ততার জন্য সে লিখে উঠতে পারেনি কমেন্ট। বেশ, কারোর মেসেজ কি বাদ যাচ্ছে? অমিতাবোধার মেসেজ, অমিতাবোধার অনেকটা মেসেজ আছে, পড়বো। তার আগে কার্তিক মণ্ডলের মেসেজ পড়ে নি। আমার নাম কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী, উত্তর চব্বিশ পরগনা থেকে। তানিয়া ম্যাডাম, আমার বাড়ির একমাত্র মেম্বার আমি, আমি একা, নিজের মনে কত কথা বলি আর মোবাইলে চারপাশের দুনিয়ার

চলমান জীবনের ছবি তুলি। একবার চলন্ত রেলগাড়ি থেকে ছবি তুলতে গিয়ে মোবাইল পড়ে গিয়েছিল, আমি বিশ্রী দেখতে তাই সেলফি আদৌ তুলি না। এটা ভুল কথা, এই কথা নিশাকর দাও লিখেছেন, এটা ঠিক কথা নয়। এই বিষয়ে আসলে সময়টা এত কম, আমার না হলে কিছু বলার ছিল। যাই হোক, মেসেজ পড়তেই হবে, কারণ ওটা আমার প্রাথমিক কর্তব্য, তাতে আমার কথা হোক বা না হোক। ওরে বাবা, এখনও অনেকগুলো মেসেজ। রঞ্জনা মজুমদার বেলুর থেকে, গুড মর্নিং দিদি, আমিও ভীষণ ভালোবাসি ছবি তুলতে, প্রকৃতি, পশু পাখি এবং নিজের তো অনেক রকমভাবে ছবি তুলতাম আগে, এখন আর এখন সবটাই আমার কাছে আছে অন্ধকার। যতই পুজোর দিন এগিয়ে আসছে ততই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আর তোমাদের সবাইকে অনেক অনেক পুজো শুভেচ্ছা। আমি জানি না কেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকে আমরা ভেতরে আগুন পুষি, প্রত্যেকে পুষি। সেই আগুনে কেউ পুড়ে ছারখার হয়ে যায়, কেউ সেই আগুন দিয়েই তৈরি করি নতুন কিছু। এখন প্রশ্ন ওইটাই যে আপনি কি করবেন, এটা সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে লিখেছেন, আমি নিজের ছবি খুব একটা তুলি না, প্রকৃতির ছবি তুলতে বেশি ভালোবাসি। পুজো তোমার সঙ্গে সকলের খুব ভালো কাটুক। আচ্ছা পূর্ণিমা, আমি মেসেজ তো পড়লাম, তো আজ আর যেহেতু সময় নেই, পরের মেসেজটা আর একবার পড়তে পারছি না, কেন অন্যান্য বন্ধুদের মেসেজ তো পড়তে হবে, কিছু মনে করো না। শুভ সকাল, আমাদের আদরে তানিয়া দিদি ভাইকে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি, খুব ভালো কাটাও পুজো সবাই মিলে। আমরাও এখানে সবাই মিলে পুজোতে খুব আনন্দ করি, গান করি, নাটক করি, আবৃত্তি করি। বাহ, ভেরি গুড, খুব আনন্দ করুন। জয়শ্রী, কিছু ব্যক্তিগত মেসেজ আছে, আজকে একদম সময় নেই, কখনো অন্য সময় পড়ে এর উত্তর নিশ্চয় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর কারোর মেসেজ কি বাকি থেকে গেল, এই একটা সমস্যা। মানে সত্যি যদি বাকি থেকে যায় তাহলে কিন্তু ওই আর কি, নিজে গুণে ক্ষমা করে দেবেন। অমিতাভদার মেসেজ পড়ব এবার। আমি খুব দুঃখিত, আমার পুচকি মেয়ে প্রভাত বিনা আমি শুনতে পারছি না, একটি বিশেষ কারণে। আচ্ছা, সুপ্রভাত তানিয়া, তুমিও চলে যাচ্ছ মায়ের কাছে, তাই তো? ভালোভাবে পুজোর কটা দিন কাটিও। ছবি আমার এক, ফটোগ্রাফি আমার একটা হবি ছিল, এখন নেই, কিন্তু ক্যামেরাগুলো রয়ে গেছে। আমি নিজের ছবি তুলতে ভালোবাসি না, কেউ যদি আমাকে কোনো ছবি পাঠান আমি ছবির সাবজেক্ট আর অবজেক্ট দুটোই দেখি। এই ভিউগুলো অন্য ছবি তুলতে আমাকে সাহায্য করে। খুব ভালো থেকো, পুজোয় ফুচকা নয়, পুজোয় রোল নয়, পুজোয় চাউমিন, পুজোয় শুধু একদম আমি ফুচকা খাই না, আমার ফুচকা পছন্দ না, রোল চাউমিন একদম বন্ধ। পুজো মানেই মায়ের কোল আর মায়ের হাতের স্পেশাল রান্না, এটাই আমার কাছে সব থেকে বড় সেলিব্রেশন। যাই হোক, একদম সময় শেষ, তো আমরা যাব। আজে কথা, যে প্রশ্ন বন্ধুরা করেছিলেন, আবার কবে আসবো, আসবো একদম 27 তারিখ। আর 27 তারিখ আসার সময় এসে যেটা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে, এই গোটা পুজোতে আপনি কোন জিনিসটা এমন কিছু দেখলেন যেটা মনে হয় যেটা তানিয়াকে বলবো, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, সেটা ঈশ্বরের আশীর্বাদ হতে পারে, বা অল্পের জন্য রক্ষা হতে পারে, বা নতুন কাউকে পাওয়া হতে পারে, নতুন কিছু আনন্দ, অনেক কিছু হতে পারে, যা হোক কিছু হতে পারে, সেটাই কিন্তু এসে শুনবো 27 তারিখ, কেমন? আর আমি কি ছবি তুলতে ভালোবাসি সেটা যদি হয়, তাহলে এটাই বলবো যে আমি বিভিন্ন মুহূর্ত তুলতে ভালোবাসি, নিজের ছবি তুলতে ভালোবাসি, তবে প্রায়শই নিজের থেকে যখন সূর্য ওঠে আর সূর্য অস্ত যায়, এই দুটো সময় বা আকাশে যদি মেঘের খেলা হয় নিজেকে একদম আটকাতে পারি না, মানে আমার মোবাইল ফোনটা পুরো ভর্তি হয়ে যায় শুধু এই সমস্ত ছবিতে, কিছু করার নেই, স্পেস থাকে না, খুব বকা খাই সেজন্য। আর ছবি তুলি প্রিয় মানুষদের, ঘরের প্রিয় মানুষদের, বা আমার নাটকের দলের প্রিয় মানুষদের বিভিন্ন মুহূর্ত, কেউ দুষ্টুমি করছে, কেউ নাক ডেকে ঘুমাচ্ছে, কেউ কারোর পিছনে লাগছে, এই সমস্ত মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি, পরে তাদের দেখাই, এটা আমার ভীষণ ভালো লাগে। আর প্রকৃতির ছবি তুলতে অবশ্যই বেশি ভালোবাসি, আর এইগুলো। যাই হোক, পুজো সব্বার ভীষণ ভীষণ ভীষণ ভালো কাটুক, আনন্দ করুন, পজিটিভ থাকুন, পজিটিভিটি ছড়ান, কেমন? কারোর পরিস্থিতি বদলাতে না পারি আমরা, চেষ্টা করব মনস্থিতি বদলাতে। ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন, আর সারা দিন মাথায় রাখবেন তানিয়া কি বিষয় নিয়ে কথা বলবে পরের দিন, আর সেটা অনুযায়ী একটা কথা, একটা গল্প আমার জন্য মনের খাতায় লিখে রাখবেন, কেমন? যা কিছু পুজোর মধ্যে ঘটবে তার থেকে যে কোনো একটা গল্প। রেখে গেলাম শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আপনাদের জন্য। হ্যাপি পূজা, শুভ শারদীয়া।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈয়বার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেন বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ভারতের হয়ে অভিযান শুরু করছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের ভাষণে তিনি বলেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, তথ্য, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। ভারতের সক্ষমতা যাতে অন্যান্য দেশের সামনেও নতুন সম্ভাবনার দ্বার দিতে পারে তা নিশ্চিত করতে তার সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র, ম্যাগাজিন এবং 1,000 বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। গত এক দশকে দেশে 25 কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।
1: पावर के पर्पज पर जो फोकस है, यही सोच गवर्नेंस में भी जरूरी है। सरकार के पास अथॉरिटी है, लेकिन इसका उद्देश्य ये नहीं होना चाहिए कि देश का नागरिक सिस्टम पर ही निर्भर हो जाए, बल्कि इसका मकसद ये होना चाहिए कि देश के नागरिक सक्षम हो, सशक्त हो। और भारत इसी रास्ते पर चल रहा है। इसी रास्ते पर चलते हुए भारत ने बीते एक दशक में 25 करोड़ लोगों को गरीबी से बाहर निकाला है।
0: তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতের স্টার্টআপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্টআপের সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়েছে।
1: भारत में कुछ 100 स्टार्टअप ही हुआ करते, अब देश में इनकी संख्या 2.5 लाख से अधिक हो गई। करीब आधे स्टार्टअप छोटे शहरों और कस्बों से आते हैं। 45% से अधिक स्टार्टअप में कम एक महिला डायरेक्टर या पार्टनर है, यानी इनोवेशन के अवसर अधिक लोगों तक पहुंच रहे हैं।
0: নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশজুড়ে দেবী চন্দ্রঘণ্টার পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবী চন্দ্রঘণ্টা সাহস, শান্তি ও ঐশ্বরিক শক্তির প্রতীক। তার আরাধনা সারা সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই ঐতিহাসিক বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সংগঠিত অপরাধ, মাদক পাচার, উগ্রপন্থার প্ররোচনা, মানব অবৈধ আর্থিক লেনদেন এবং সাইবার অপরাধের মোকাবিলায় সদস্য দেশগুলির যৌথ অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিমস্টেক অঞ্চলকে আরও নিরাপদ ও শক্তিশালী পরিবেশে গড়ে তুলতে সদস্য দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলার মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1,500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন।

কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ থেকে দুদিনের ভারত সফরে আসছেন। সফরকালে আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। এই সফর প্রসঙ্গে ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনার ক্রিস্টোফার কুটার বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি, অধিক বিনিয়োগ এবং দুদেশের জনগণের অবাধ যোগাযোগের মাধ্যমে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার লক্ষ্যে কানাডা কাজ করছে। দুই দেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডক্টর কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা, ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান, আজকের বিষয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। একটি প্রতিবেদন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কোন যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ডিইও ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিএলও, ইআরও অথবা ডিইও সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লিতে 13 জেলা নির্বাচন আধিকারিক, 70 জন ইআরও ও 1,313 জন বিএলও সুপারভাইজার এবং 14,900-এরও বেশি বুথ স্তরের আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতের অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কারে তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কারে তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফাইজান ছাড়াও রয়েছেন মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডালার বাসিন্দা বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় কৃষ্ণঘাটি সেক্টরের নাঙ্গি তাকড়ি এলাকা দিয়ে একদল সন্ত্রাসবাদী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় একটি মাইন বিস্ফোরণ ঘটায় বলে খবর। শক্তিশালী এই বিস্ফোরণের ঘটনাস্থলেই 4 জঙ্গি প্রাণ হারান। যেসব সন্ত্রাসবাদী কার্যকলাপ মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে সেগুলি এ ধরনের অপরাধ দমন ও শাস্তির বিষয়ে প্রস্তাবিত আন্তর্জাতিক কনভেনশনের আওতাভুক্ত করতে আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির বক্তব্য রাখার সময় ভারতীয় মিশনের কাউন্সিল আর মৈথিলি বলেন, প্রস্তাবিত কাঠামোর নিরিখে এই বিষয়টি বিবেচনা করা উচিত। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF 2026-27 অর্থ বছরের জন্য ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 7% করেছে। IMF জানিয়েছে, অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা প্রদানের গতি বৃদ্ধি এর নেপথ্যে রয়েছে। পরের অর্থ বছরেও এই হার বজায় থাকবে বলে জানিয়েছে IMF। ভিক্ষাবৃত্তি জড়িত ব্যক্তিদের সামাজিক পুনর্বাসন ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল নতুন দিল্লিতে ভিক্ষাবৃত্তি মুক্ত ভারত, ভিক্ষাবৃত্তি মুক্ত দিল্লির পথে যাত্রা শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করতে চলেছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী PV সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিংয়ের রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বরে থাকা কোরিয়ার আনসে ইয়ংয়ের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ছাড়াও রয়েছেন তানভি শর্মা।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গানে আমরা শুনলাম পলাশ ফুটেছে, কিন্তু আমাদের চারপাশ তো এখন শিউলির সুঘ্রাণে মম করছে। আর মানে লাস্ট কয়েকটা দিন এত চমৎকার মিষ্টি রোদ, আর সত্যি বলছি যেখানেই যাই না কেন, মানে পুজোর প্যান্ডেল তো অনেক দূর, পাড়ার দোকানে গেলেও না চারপাশটা মনে হচ্ছে কি সুন্দর খুশি খুশি একটা অদ্ভুত আনন্দের আবহ চারদিকে।
1: ঠিক তাই, আসলে পুজো এলে কোথাও দেখবে একটা অকারণ পুলকে আমরা মেতে উঠি, এবং মন এত ভালো হয়ে থাকে, হয়তো অন্যান্য সময় যে সমস্ত দৃশ্য পাশ দিয়ে গেলে দেখিও না, এখন আমার সেগুলো নজরে পড়ছে। কেউ কিছু বললে ভালো লাগছে, নতুন নতুন জামা পরে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, এটা দেখতে যে কি মজা। মানে আমার এক নেবার আর কি, তার বাড়ির ছোট্ট বাচ্চাটা আজ থেকে চার দিন আগে থেকে সে নতুন জামা পরা শুরু করেছে,
0: তার এতগুলো হয় না, মানে এবেলা ওবেলা পরেও তো শেষ করা যায় না।
1: তো ওই সবাই এই পূজোর আনন্দে মেতে নিয়ে আমরা হই হই করে তোমায় গান শোনাবো শুরু করছি। আমি ঝুমুর, আর
0: আমি দোলন, আপনাদের সঙ্গে আজকে আছি পূজোর খুশি নিয়ে, আপনাদেরকে গান শোনাতে পারার দ্বিগুণ খুশি নিয়ে থাকবো দুটো পর্যন্ত।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে।
0: 1975 সালে ইন্দ্রাণী ভট্টাচার্যের কথায় নচিকেতা ঘোষ সুর আরোপ করেছিলেন।
1: যখন উমার কথাই আসছে তাহলে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটা গান না শুনলে হয় বলো? তাহলে এবার সেই গানে চলে যায়।

0: সোদপুর থেকে আমাদের এক বন্ধু রীতা সেন শুনতে চেয়েছিলেন এই গানটি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং তিনি বলেও লিখেওছেন যে আমাদের পুজোর প্ল্যান এত কিছু থাকে, তো সেখানে গিরিরাজের পুজোর প্ল্যান থাকবে মেয়েকে নিয়ে, সেটাই তো স্বাভাবিক, সেই প্ল্যানিংই আমরা শুনলাম। ইলিশ তোপসে ইংরেজি পড়ানো, সিনেমা থিয়েটার মোটরে চড়ানো সব আছে।
1: এবার আবার একটু অন্য গানে চলে যাই, উৎপলা সেনের কণ্ঠে শুনি আমরা গান। শুনে এসে বলছি, কার অনুরোধে শুনলাম আমরা এই গান?

0: উৎপলা সেনের কণ্ঠে শুনলাম আমরা এই গান, প্রণব রায়ের কথায় সুধীরলাল চক্রবর্তীর সুরে। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ইন্দ্রজিৎ পাল নবাসন মুন্সিরহাট হাওড়া থেকে।
1: বহু বছর আগের 1952 সালের এই গান। আমরা চলে যাব পরের অনুরোধে। এর পরের গান অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে শুনতে চেয়েছেন তাপস কান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে মান্না দের কণ্ঠে।

আমি চাই না অসি দে তুই বাসি, আমি চাই না অসি দে তুই বাসি, ও মা রণরঙ্গী আমি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম শ্যামল মিত্র এবং সহশিল্পীদের কণ্ঠে গান তৃষ্ণা ছবি থেকে, 1965 সালের এই ছবি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, শ্যামল মিত্রের নিজের সুর। আর এই গান শুনতে চেয়েছেন সুনীত সেনগুপ্ত, হিন্দুস্তান পার্ক, কলকাতা 29 থেকে, সোনালী সেনগুপ্ত এবং সুনীত সেনগুপ্ত। গত সপ্তাহে অসিত সেনের জন্মদিনে অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে উনি এই ছবির উল্লেখ করেছেন। ওয়াদারিং হাইটস অবলম্বনে অসিত সেন এই তৃষ্ণা ছবিটি করেছিলেন। ধন্যবাদ সুনীতবাবু অনুষ্ঠান শোনার জন্য এবং সেই রেফারেন্স নিয়ে। এই গানটি খুব কম শোনা গান, তাই না? আমরা সবাই শুনলাম আপনার অনুরোধে এই গান। ঝুমুর পরের
1: পরে সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনলাম অসুপ্তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত। আর এই গান শুনতে চেয়ে, অসুপ্তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যে কোনো গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আর শঙ্করদা আমাদের শারদ শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন।
1: আপনাকেও জানালাম শারদ শুভেচ্ছা আমাদের তরফ থেকে। ঘড়ি বলছে 1:42 হয়ে গেছে। আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক অনুরোধ শোনানো যায়।
0: ঠিক,
1: এরপরে আমরা
0: কিশোর কুমারের কণ্ঠে একটা গান শুনি। শুনে এসে বলছি কার অনুরোধে শুনলাম আমরা এই গান।

0: শুনছিলাম আমরা কিশোর কুমারের কণ্ঠে গান। আর সত্যি তাই, পুজো এলে না ওই ছোটোবেলার দিনগুলো তো ভীষণ মনে পড়ে। আর এই গানগুলো, এই যে কিশোর কুমারের এইগুলো তো মানে পুজো প্যান্ডেলের একেবারে যাকে বলে পুরো মানে আইডেন্টিফিকেশন। আমরা শুনছিলাম এই গান কার অনুরোধে বলে দিই, গৌরীপুর হাওড়া থেকে সঞ্জিত পাল। আর কিশোর কুমারের এ গাওয়া এই গানটি 1990-এর গান, সলিল চৌধুরীর কথা এবং সুরে।
1: চলে যাই পরের গানে। পরের গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন ঋজু চক্রবর্তী, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো।

0: বাড়ি।
1: হ্যাঁ, সব ঘর বাড়ি কিন্তু এখন একদম নতুন রঙে সেজে উঠেছে। সে রং মানে ওই তুলির রং না হলেও খুশির রঙে তো বটেই। আমরা শুনছিলাম নজরুলের এই গান, অনুপ ঘোষালের কণ্ঠে। শুনতে চেয়েছেন বাংলাদেশ থেকে কাজী আবু জাফর।
2: চলে যাই এর পরের গানে, ফিরে এসে বলছি কে শুনতে চেয়েছেন এই।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আমরা শুনছিলাম নটরাজ এবং কৃষ্ণকলি সেনগুপ্তের অনুরোধে বেহালা চৌরাস্তা থেকে। চলে যাব আজকের শেষ গানে। তার আগে বলে দিই, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্না দের সুরে, আর আজকের শেষ গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন বিদিশা মৈত্র বাঘা যতীন থেকে।

0: 1958 এর ফিল্ম চলতি কা নাম গাড়ি, সেখানে এই গানটার সঙ্গে সঙ্গে আমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে তিনজন ভাই তারা গাড়ির মধ্যে নানান রকম কাণ্ড কারখানা করছেন আর গাড়িও এঁকে মেঁকে চলছে। আসলে পরিবারের ক্ষেত্রেও কিন্তু এইভাবেই তিনি স্টিয়ারিংটা ধরে রেখেছিলেন। এক ভাই 16 বছরের ছোট, এক ভাই 19 বছরের ছোট, আর তাদের বটগাছের মতো আগলে রেখেছেন আজীবন যে মানুষটি, সেই মানুষ আজকে তাঁর জন্মদিন। এবং তাঁর জন্মদিনে ঝুমুর আন্দোলন একসাথে আছি তাঁর জন্মদিন নিয়ে কথা বলার জন্য। এ তো গেল তার পারিবারিক দিকটা। একটু অন্যদিকে তাকালে আজকে তাঁকে মনে করার সবচেয়ে বড় কারণ হচ্ছে, সেই অর্থে যদি আমরা বলি হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার, তবে তাকেই বলা যায়
1: একেবারেই। আর এই যে ঝুমুর, যেটা তুমি বললে না যে স্টিয়ারিংটা ধরে রেখেছেন, এটা যেমন পরিবারের ক্ষেত্রে তেমন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং তেমন উত্তরসূরিদের ক্ষেত্রে। অশোক কুমার মানেই তিনি গোটা বিশ্বের দাদামণি আক্ষরিক অর্থে, শুধুমাত্র কিশোর বা অনুপের নন, গোটা বিশ্বের দাদামণি। কারণ ওই রকম একটা, মানে কি বলবো, ওই রকম একজন অভিভাবক, ইন্ডাস্ট্রির অভিভাবক তাকে বলা যেতে পারে। তাকে আমরা যখন পাচ্ছি তার অভিনেতার ভূমিকায়, তার চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় এবং মেন্টারের ভূমিকায়, এই ভূমিকাটা বোধহয় আজকে তার 115তম জন্মদিনে আমাদের সবথেকে বেশি করে মানে চর্চার বিষয় হওয়া উচিত, যে কিভাবে ইন্ডাস্ট্রিটাকে তিনি তৈরি করলেন।
0: ঠিকই, আসলে একেবারে প্রথম দিকে ওনার কখনো ইচ্ছেই হয়নি যে তিনি ফিল্মে অভিনয় করবেন।
1: একদমই,
0: ওনার কোথাও মনে হতো যে অভিনয় নয়, বরং এই ক্যামেরার সামনে থাকার থেকে, ক্যামেরার পিছনে থেকে এবং পুরো বিষয়টা চেনা জানা, এইটা, এই কাজটা তিনি করতে চান। যদিও বাবা জোর করে তাকে পাঠিয়ে দিয়েছিলেন এই কলকাতা শহরে, ঘুরে ফিরেই দেখব কলকাতা শহরের সঙ্গে তার কিন্তু একটা নিবিড় যোগাযোগ ছিল,
1: এবং প্রেসিডেন্সিতে তখন তিনি পড়ছিলেন এবং পড়ে ল, হ্যাঁ, কিন্তু ওই হয় না, মানে লিখন অন্যরকম ছিল, ভাগ্যিস তিনি আইনটা বাদ দিয়ে অন্যদিকে ঝুঁকেছিলেন, তাই আমরা এরকম একজন ইউনিভার্সাল দাদামণিকে পেলাম যিনি হাতে করে ভারতীয় তথা, মানে বম্বে তথা ভারতীয় চলচ্চিত্র জগতের ভিতটা নির্মাণ করে দিলেন।
0: ঠিক তাই। যদিও ওনার থেকে ছোট যে বোন, সেই বোনের খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে গিয়েছিল এবং বিয়ে হয়েছিল শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে, সুতরাং কোথাও একটা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগটা কিন্তু তৈরি হয়েই ছিল। এবং তিনি জানান তার ওই আত্মীয়কে যে আমার

0: তোর তো একদমই ভালো লাগছে না, বরং আমি বোম্বে যেতে চাই এবং সেখানে আমি কাজ করতে চাই,
1: টেকনিশিয়ান হিসেবে প্রথমে শুরু করতে চেয়েছিলেন।
0: তো সেই জন্য ওনার পরীক্ষার যে ফিজ সেইটা নিয়েই উনি কিন্তু ট্রেনে চেপে বসলেন, চলে গেলেন বোম্বেতে। সেখানে গিয়ে খুবই সাহায্য করেছিলেন অবশ্যই শশধর মুখোপাধ্যায়, এবং তিনি প্রথম তাকে নিয়ে আসেন এবং হিমাংশু রায়ের সঙ্গে

0: কাজগুলো।
1: তো এইভাবেই যখন শুরুটা হলো এবং ফ্রাঞ্জ অস্টেনের সঙ্গে তখন কাজ করছেন, এবং অশোক কুমার সব দিক থেকেই একটা তার তাকে পায়োনিয়ারিং ফিগার বলা যেতে পারে, কারণ অশোক কুমার যখন শুরু করছেন, যে ছবি দিয়ে শুরু করছেন, প্রথম দিকে ছবিগুলো ধরো অচ্যুত কান্না বলো, জীবন নাইয়া বলো,
0: জীবন নাইয়া একদম প্রথম ডেবিউ হচ্ছে,
1: মানে এই ছবিগুলোতে তো অশোক কুমার শুধু যে একজন হিরো হচ্ছেন তা নয়, ছবিগুলো একটা ভয়ঙ্কর রকম মানে প্রগ্রেসিভ একটা সামাজিক বার্তা রাখছে, অস্পৃশ্যতা নিয়ে কথা বলছে, বা অশোক কুমারের যেটা সব থেকে মেজর জায়গা আমি বলবো যে একদম শুরুতেই শুরুর দিকের মানে এটা খুব কম অভিনেতা করতে সাহস করবেন অ্যান্টি হিরোর রোলে যেখানে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন এবং তুলকালাম সাফল্য যাকে বলে। আবার সেই অশোক কুমার যখন তাকে আমরা দেখছি যে একটা জিনিস শুন, দেখো লেট থার্টিজে শুরু করলেন আর কাজ করলেন হচ্ছে প্রায় তোমার মিড নাইনটিজ পর্যন্ত, মানে এই যে ষাট বছর ব্যাপী একটা কর্মজীবন, আজকে আমাদের কোনো ক্ষমতাই নেই এই দেড় ঘন্টার পরিসরে তাকে ধরবার, সেই কারণে আজকে আমাদের সঙ্গে এমন কেউ থাকবেন কিছুটা সময়ের জন্য যিনি খুব সুন্দর করে অশোক কুমারের এই বিভিন্ন দিকগুলোকে একত্রে এনে আপনাদের কাছে উপস্থাপন করবেন এবং অশোক কুমারকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য যার হয়েছে।
0: জীবন নাইয়ার কথা তুমি বললে, তাহলে জীবন নাইয়া ফিল্ম থেকেই একটা গান এই মুহূর্তে আমরা শুনি 1936-এর, এবং সরস্বতী দেবী ছিলেন মিউজিক ডিরেক্টর, অশোক কুমারের গাওয়া এই গান।

0: জীবনাইয়া এই ফিল্মে তার অভিনয় নিয়ে সকলে যে খুব উচ্ছ্বসিত হয়েছিলেন এমনটা নয়, এবং এই একই বছর কিন্তু অচ্যুত কন্যাও আসছে, এবং সেইখানে ওই সময় দাঁড়িয়ে এইরকম একটা বিষয় নিয়ে কাজ করা যে যার সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে, সে নিচু জাতের এবং সে অস্পৃশ্য, এরকম একটা বিষয় নিয়ে সেই সময় কাজ করা, এবং এই দুটো ফিল্মই যখন রিলিজ করছে তখন সকলে একটা কথাই বলছে, ভালো কিন্তু কোথাও যেন প্রাণ খুলে ঠিক অভিনয়টা আসছে না,
1: এবং একটা মানে মানুষজন এটাকে রেকগনাইজ করতেও একটা কোথাও সংকোচ দ্বিধা থাকছে তখন,
0: এবং এই এই যে কোথাও দেবিকা রানীর হাত ধরতে তার একটু অসুবিধে হচ্ছে যেন, কোথাও তিনি বুঝতে পাচ্ছেন না যে কিরকম ভাবে এই চরিত্রটার অভিনয়ের সময় তার কি কি করা দরকার না করা দরকার, এই সময় তাকে যিনি ভীষণ সাহায্য করেছিলেন এক হচ্ছেন তোমার শশধর মুখোপাধ্যায়, তিনি কিন্তু বলে বলে দিতেন এরকমটা ওরকমটা, এবং অদ্ভুতভাবে অশোক কুমার বলতেন যে উনি তো কোনোদিন অভিনয় করেননি কিন্তু উনি খুব ভালো জানতেন যে অভিনয় ব্যাপারটা কি এবং কিভাবে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে গড়ে তুলতে হয়, তো তার থেকে এইগুলো জেনে জেনে ভালো লেগেছিল, এবং হিমাংশু রায়ও কিন্তু তাকে খুব হেল্প করেছিলেন, যদিও জীবনাইয়াতে তার আশাটা অদ্ভুতভাবেই, একদিন উনি বাইরে দাঁড়িয়ে লাঞ্চ টাইমে স্মোক করছেন আর সেই সময় দেখতে পেয়েছিলেন হিমাংশু রায়, ওইখান থেকে দেখে তার মনে হয়েছিল যে এর মধ্যে তো একটা কিছু আছে এবং একে যদি কাজ করানো যায় ভালো, এবং যদিও তার আগেই দেবিকা রানী চলে এসেছিলেন বম্বে ছেড়ে এবং একটা বড় বৃত্তান্ত ছিল, তারপর আবার দেবিকা রানীকে নিয়ে যাওয়া হয় ওখানে, কিছু শর্ত আরোপ করে তিনি ফিরেছিলেন সেখানে, এবং গিয়ে যখন ফিল্মটার মধ্যে ঢুকে গেলেন তখন কিন্তু সুন্দর সেই দুটো ফিল্মই চলল, এবং আমরা কোথাও অশোক কুমারকে পাচ্ছি, যদিও পরবর্তীকালে যখন আমরা অশোক কুমারকে আরও দিন গেছে আমরা যখন পাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে তার সেই জড়তাগুলোও চলে যাচ্ছে এবং একদম অন্যভাবে নতুনভাবে তাকে আমরা পাচ্ছি।
1: হ্যাঁ, আসলে অশোক কুমার এই শুরুর দিকের যে জড়তা এটা তো প্রত্যেক অভিনেতার ক্ষেত্রেই থাকে, এবং মানে উত্তম কুমারকেও আমরা দেখেছি প্রথম দিকের ছবিগুলোতে, পঞ্চাশের দশকের গোড়ার দিকের ছবিগুলোতে বেশ আড়ষ্ট, অশোক কুমারকে তো সে তুলনায় মানে তার জড়তা থাকা খুব জাস্টিফাইড, কারণ ধরতে গেলে ইন্ডাস্ট্রি তখন তৈরি হচ্ছে সবে, সবে তখন কেউ নেই কারোকে দেখে যে আমি, যেটা পরবর্তীকালে অশোক কুমার কিন্তু এই আইকনটা অন্যদের ক্ষেত্রে হতে পেরেছিলেন, ধরো কে নয় কার কথা না বলবো, মানে রাজ কাপুর থেকে, দিলীপ কুমার থেকে, দেবানন্দ থেকে, আমি রিসেন্ট দেবানন্দের জন্মদিনে দেবানন্দকে নিয়ে যখন অনুষ্ঠান করছিলাম সেইটা করার সময় দেবানন্দের বায়োগ্রাফি পড়ছি, দেবানন্দ বলছেন যে ওনার যে প্রথম ইন্ট্রোডাকশনটা মানে কিভাবে হলো সেটা বলতে গিয়ে উনি বলছেন যে একজন মারাঠি ভদ্রলোক ওনাকে ডেকেছেন সেদিন, যে মানে স্পট করেছে যা হয় আর কি ইন্ডাস্ট্রিতে, ঠিক যেভাবে স্পট করেছে করে ওনাকে ডেকেছে আসতে বলেছে। এবার দেবানন্দ বলছেন যে আমি এসেছি ঢুকেছি আমার মনে একজনই আমার চোখের সামনে মনের জগতে ভাসছে, যাকে দেখে ছোটোর থেকে বড় হয়েছি, যাকে যে আমার আইকন হিরো ভাবছি যে তার মানে ইনি, এনাকে দেখেই আজকে আমার এখানে পা রাখা। এবং সেই মারাঠি ভদ্রলোক যখন মানে ইন্ডাস্ট্রিরই তিনিও যখন তিনি একটা ঘরের দিকে পাঠালেন, বললেন তুমি যাও ওখানে ঘরে গিয়ে কথা বলো, সেই দরজা যখন খুললাম আমি চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার স্বপ্নের সেই রাজপুত্র বসে রয়েছে দাদামণি, মানে এইটা ভাবো দেবানন্দ যার সম্বন্ধে বলছেন সেই অশোক কুমার, আক্ষরিক অর্থেই যিনি সবার দাদামণি।

0: तो ना
1: क्यों?
0: अरे टूट जाएगा किसी की आंख का सपना, टूट जाएगा

0: অশোক কুমার অভিনেতা হিসেবে তো শুরু করলেন, কিন্তু ওই দৃষ্টিটা কিন্তু সামগ্রিক ছিল। কারণ দেখো, কয়েক বছরের মধ্যে তিনি প্রোডাকশনে চলে এলেন, এবং প্রোডাকশন মানে দুটো জিনিস বলতে হয়। এক হচ্ছে, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে অ্যান্টি হিরোর রোল কে করার মতন সাহস জ্ঞান মুখার্জির ছবিতে তিনি যখন, মানে কিসমত তো আছে
1: এই যে ফিল্ম থেকে আমরা শুনলাম গান,
0: হ্যাঁ, বা এর পরের ছবি সংগ্রাম। সংগ্রাম ছবিটা আমি দেখেছি, মানে দেখো অ্যান্টি হিরো বলতে আমরা বলিউড ইন্ডাস্ট্রিতে ঝট করে মানুষজন এক কথায় প্রথমেই শাহরুখ খানের কথা বলবে, ডার বাজিগার বা আঞ্জাম ছবিগুলোর কথা বলবে। এই ছবিগুলোতে না একটা জিনিস আমি আজকে, মানে যখন অশোক কুমারকে নিয়ে ভাবছিলাম, এটা মনে হচ্ছিল যে এই প্রত্যেকটা ছবিতে নায়কের দুটো দিক রয়েছে। মানে কোথাও আমরা যে রোম্যান্টিক মিষ্টি হিরোকে দেখে আমরা অভ্যস্ত, তারও একটা শেড রাখা হয়েছে, এবং আরেকটা দিকে সে ভয়ঙ্কর ক্রিমিনাল। আমরা কিন্তু ওই লোকটাকে ভালোবাসছি তার ওই মিষ্টি রোম্যান্টিক দিকটার কথা মাথায় রেখে, কিন্তু তুমি যদি অশোক কুমারের মানে সংগ্রাম দেখো, নলিনী জয়ন্ত ছিলেন যেটাতে, কোথাও মনে হবে না যে এই মানুষটা এক মুহূর্ত তার ওই সফট রোম্যান্টিক সাইডটা দেখে দেখিয়ে কিন্তু কোথাও তার প্রতি মানে দর্শকের আগ্রহ তৈরি করার কোনো চেষ্টা নেই। সেখানে সে আউট অ্যান্ড আউট একজন ক্রিমিনাল, ক্রিমিনাল মানে কিন্তু ভিলেন নয়, অথচ অদ্ভুত এইখানে, মানে সে ভিলেন নয় কিন্তু সে একজন অ্যান্টি হিরো, মানে নিজের ওই মুহূর্তের স্বার্থ চরিতার্থ করতে তার মানে বান্ধবীকে সে কীভাবে ডিচ করছে, বাবা মাকে সে কীভাবে মানে প্রায় মেরে ফেলার জোগাড় করছে, এগুলো তার কাছে জল ভাত। কিন্তু তারপরেও না, এন্ড অফ দ্য ফিল্ম তুমি গিয়ে কোথাও না তুমি সেই মানুষটাকে অস্বীকার করতে পারবে। এইটা মনে হয়েছিল যে অশোক কুমার বলেই হয়তো এটা পেরেছিল, এবং মানে পেরেছিলেন, সরি, আমার আসলে এই আবেগের আতিশয্যে তুমি হয়ে গেল, মানে ওই চরিত্রটার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গিয়েছিলাম, যে কারণে এটা হলো। তো পরপর এই দুটো, এবং দুটোই কিন্তু যথেষ্ট সফল ছবি। এবং ঝুমুর এইটা দেখলে আমি বলছি, যখন যদি কখনো তুমি দেখো 50 সালের ছবি, তো মানে আমরা অশোক কুমারের, আমি নিজেও খুব বেশি তার নায়ক অবস্থার ছবি হয়তো দেখিনি, কিন্তু এই ছবিটা দেখেছি এবং দাগ কেটে গেছে, এই কারণে অত আগের ছবি তোমার মনে হবে একদম সমকালীন। আমি বোধহয় 2010-15 কোনো ছবি দেখছি, ছবির থিম, ছবির ডেলিভারি, ছবির ভাবনা, ছবির অভিনয় সব কিছু মিলিয়ে।
1: অ্যাকচুয়ালি এই যে কিসমত ফিল্মটা, সেটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার বলা হয়, এবং

0: এটা কলকাতার রক্সিতে, ওই যে বলছিলাম না ফিরে ফিরেই কলকাতার সঙ্গে কোথাও তার যোগটা আমরা পাই, মানে 184 সপ্তাহ চলেছিল। তাহলে সেটা ভেবে দেখুন, ওই সময় দাঁড়িয়ে এরকম একটা ফিল্ম এবং একটা লিড রোল যে অ্যান্টি হিরো, হ্যাঁ সবটা মিলিয়ে।
1: এবং অ্যান্টি হিরো মানে কি, এমন এমন মানে ইস্যুজ রয়েছে তার মধ্যে, যে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক, সেখানে সন্তান সম্ভাবনা, সব কিছু, মানে যেটা সে সময় মানে কল্পনার বাইরে ছিল।
0: ঠিক ঠিক ঠিক। আচ্ছা এইবারে একটা গান শুনবো আমরা, জীবন নাইয়ার গান যখন শুনেছি, ভেবে দেখুন যে সময়ে সেই ফিল্ম, তখন কিশোর কুমারের বয়স হচ্ছে 9 বছর, সেই সময় দাঁড়িয়ে সে বলেছিল এই গানটা পরবর্তীতে আমি গাইব।
1: হ্যাঁ,
0: এবং আমরা কিন্তু পরবর্তীতে তার সেই গান পেলামও, যে গান দাদামণি ভীষণ পছন্দ করতেন ওনার কণ্ঠে শুনতে। আবার আরেকটা গান সেই সময়ও তিনি বলেছিলেন, এই গান আমি যদি কোনোদিন সুযোগ পাই আমি ডেফিনেটলি গাইব এবং আমি দেখিয়ে দেবো দাদামণিকে। কারণ দাদামণি অনেক সময় বলতেন যে কিশোরীরা তো গলায় সুর নাই, এইটা শুনলেই ওনার এত রাগ হতো। সেই জন্য উনিও মানে একটা ইন্টারভিউতে বলছেন, লতাজির সঙ্গে একটা ইন্টারভিউ, তো সেখানে উনি বলছেন আহা উনি যেন কি গাইতেন বলে অশোক কুমারের মতো একটা লাইন গাইলেন, গিয়ে তারপরে উনি বললেন আমাকে আবার বলতো। তো এই দুজনের এই এত বয়সের
1: ব্যবধান, সন্তানের মতন তো, আর সম্পর্কটা আজীবনই সেই,
0: তো ঝুলা থেকে সেই গানটা আমরা।
2: चतुर नार कर कर श्रृंगार, एक चतुर नार कर कर श्रृंगार, धारे अपने द्वार जिया ने किसो जात, एक पलक मार हस मोरा मन लीनो ऐसी।

0: ಮಾರು ಹಸು ಮುರಮನಲಿನು ಅಸಿ ಚತುರ ನಾರ ಕರ ಕರ ಸಿಂಗಾರ ಇಕ ಚತುರ ನಾರ ಕರ ಕರ ಸಿಂಗಾರ
1: তাহলে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা সম্পর্কের মধ্যে দিয়ে তারা যেতেন।
2: আসলে জানো তো, এই মানে অশোক কুমারের কথা বলতে গেলে এদের পারিবারিক বন্ধনের কথা বারবার উঠে আসবে, এবং সেটা এতটাই স্ট্রং ছিল। এখন আমরা ইন্টারনেটে যে ছবিগুলো দেখতে পাই, তাদের ফ্যামিলি ফটো, সেগুলো দেখলে তো বোঝা যায়। তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে তিন ভাই একসঙ্গে ছবিতে, এটা হ্যাঁ আমরা দেবানন্দ মানে আনন্দ ব্রাদার্সদেরও পেয়েছি, কিন্তু তিনজনেই অভিনেতা, তিনজনেই গান করছেন, এটা খুব কম। আর দ্বিতীয়ত হচ্ছে, অশোক কুমার একটা জায়গায় বলছেন, মানে কিশোর কুমারকে তো তিনি ওই সন্তানের মতন দেখেছেন, তিনি বলছেন যে কিশোরের এই সমস্ত কমেডি আসলে বাবার থেকে। বাবা যতই দুধে উকিল হন না কেন, অসম্ভব সেন্স অফ হিউমার ছিল। বাবা সওয়াল করতে করতে এমন হিউমার বলতো, জাজ হেসে ফেলতো, প্রতিপক্ষের উকিল হেসে ফেলতো, এবং যে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সেও হেসে ফেলতো। তা বাবা ছিলেন এই রকম, যেটা কিশোর সেটাকে আরও অন্যভাবে এক্সিকিউট করেছিল। আজকে আমরা কথা বলবো অশোক কুমারকে নিয়ে, মানে বলছিও এর পরের পর্বে আমাদের সঙ্গে আসবেন শ্রীমতী রত্নোত্তমা সেনগুপ্ত, ভেটারান জার্নালিস্ট, এবং অশোক কুমারকে খুব কাছ থেকে দেখার তার সুযোগ হয়েছে, এবং অশোক কুমারের সঙ্গে চিত্রনাট্যকার হিসেবে যৌথভাবে কাজ করেছেন শ্রী নবেন্দু ঘোষ, তাঁর কন্যা। ফলে নানান দিক থেকে বিভিন্ন ডাইমেনশন নিয়ে তিনি অশোক কুমারকে ধরবেন আজকে আমাদের সঙ্গে। আপাতত আমরা যাব
1: একটা সংবাদ বিরতিতে, আর ফিরে আসছি আমাদের সঙ্গে আমাদের আজকের অতিথিকে নিয়ে।
2: আপনাদের সঙ্গে আছি আমি দোলন,
1: আমি ঝুমুর।

0: আমরা শুনছিলাম সেই গান যে কণ্ঠকে কিশোর কুমার বলেছিলেন লতা মঙ্গেশকরের সঙ্গে সেই ইন্টারভিউতে, ঝুমুর যেটা একটু আগেই বলল যে নিজে যেন কত ভালো গাই, তো অশোক কুমার গানটা যেমনই গান না কেন অশোক কুমার সেই গানে কিন্তু মাতিয়ে গিয়েছিলেন। আপনাদের আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আজকে আছেন একজন বিশেষ অতিথি, যিনি একই সঙ্গে খুব কাছ থেকে পারিবারিক জায়গা থেকে যেমন অশোক কুমারকে দেখেছেন, আবার তিনি তার কর্মজীবনে একজন প্রথিতযশা চলচ্চিত্র সাংবাদিক, সেই জায়গা থেকে মানে অশোক কুমারের যে প্রভাব গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে, এই দুই দিক থেকে অশোক কুমারকে নিয়ে আজ বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী রত্নোত্তমা সেনগুপ্ত। দিদি নমস্কার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা বলুন দিদি, আপনি তো যেমন ওনাকে কাছ থেকে দেখেছেন, এবং শুধু আপনি বলে নয়, মানে এটা শুরু হয়েছে আর কি আপনার আগের জেনারেশন থেকে, বাবার সময় থেকে, যিনি ওর ছবির চিত্রনাট্য করেছেন, ওর সঙ্গে দীর্ঘ অ্যাসোসিয়েশন, এবং তার সেই সূত্রে আপনার দেখা। তারপর তো আপনি নিজের মতন করে আপনার সাংবাদিকতা জীবনে আপনি তাকে পেয়েছেন, সবটা মিলিয়ে দিদি আমাদের সঙ্গে আপনি যদি একটু ভাগ করে নেন আপনার অভিজ্ঞতাটা।
1: আমার তো প্রথম কথা, তোমাদের গান শুনছিলাম আর কিশোর কুমারের কথাটা শুনে আমি বলছিলাম, ভাবছিলাম যে কিশোর কুমারের ছোটবেলায় একটা গল্প তোমরাও জানো হয়তো, উনি বলতেন যে উনি তো সবাই বলতো গায়ে গান কর গান কর, কিশোর কুমার অশোক কুমার এরা সবাই যে গাইয়ে ওনার মার দিক থেকে পেয়েছিল।
0: আচ্ছা,
1: এটাও হয়তো তোমরা সবাই জানো, মাগলপুরে ওনার মার মামা বাড়ি মানে যেটা, সেখানে একজন ওস্তাদের কাছে ওরা গান শিখেছিলেন, এই কারণে অশোক কুমার এবং অশোক কুমারের মাতৃত্ব ভাই অরুণ কুমার মুখার্জি, উনি পরে মিউজিক দিয়েছেন, আমরা অন্যান্য কিছু মনে থাকুক না থাকুক পরিমিতা ছবির যেটা অশোক কুমার প্রোডাকশন, যে তার মিউজিক ডাইরেক্টর হিসেবে ওনাকে নিশ্চয়ই মনে রাখি। তো ওরা তো গান করতেন, কিশোর কুমার ছোটবেলা যখন সবাই বলতো গান করো গান করো, তখন কেএল সাইকেলের গান আর অশোক কুমারের গান এগুলোই তখন সব থেকে প্রসিদ্ধ। আর কিশোর কুমার বলতো আমি গাইবো আমাকে পয়সা দিতে হবে, কত পয়সা, দাদামণির গান হলে এক আনা, কেএল সাইকেলের গান হলে চার আনা,
0: একদম।
1: এই ঘটনা একটা মজা লাগে, এই কারণে ওই যে আমরা বলি ঘর কি মন কি ডাল বাড়া,
0: একদম একদম
1: সেই সেই একই ব্যাপার, একটু উল্টো হলো গল্পটা যখন কিশোর কুমার নিজে এলেন, এবং বম্বে টকিজ তখন দাদামণি প্রতিষ্ঠিত, বম্বে টকিজ অফকোর্স দাদামণিও হাত ধরে এসেছিলেন এস মুখার্জি, অশোধর মুখার্জি ওনার বোন সতী রানীর সঙ্গে বিয়ে হয়েছিল, যেই কারণে দাদামণি নামটা এত সব জায়গায় চাউল। তো উনি কিশোর যখন এলেন বম্বেতে, বম্বে টকিজে কিন্তু ট্রেনে করে ওনাকে আসতে হতো, এবং লতাজির গল্প আছে যে ওরা প্রথম দিনে ট্রেনে দুজনে আসছে, দাদাজি দেখে একটা ছেলে ওনার পেছনে পেছনে আসছে, আর কেমন যেন পাগলাটে পাগলাটে গান গাইছে, এরকম মাথা নাচছে, এইসব করছে, উনি ভেবেছেন উনি বোধ হয় ওনাকে
2: ফলো করছেন,
1: ফলো করছে, তারপরে দেখেন যে উনি মালাডে নামলেন, তারপর ওনাকে ফলো করে বম্বে টকে গেলেন, এবং বম্বে টকে ঢোকার পরে যখন দাদামণির কাছে গেছেন তখন উনি জানতে পারলেন দাদামণির বাড়িটা যেটা কোলাবাতে কালা ঘোড়ায়, সে বাড়িতে আমি গিয়েছি আর অনেক পরের দিকে, তো কিশোর থাকতেন, ওরা সব আড্ডা বসত, দাদামণি খুব টাইমে বাড়ি চলে আসতেন, আর ওরা সব তারপরে বসে দাদামণি ছটার পরে সুদিন সাধারণত সেই সময় করতেন না।
0: আচ্ছা,
1: যাই হোক বাড়িতে এসে জামা কাপড় পাল্টে বসে গান বাজনা এসব হতো, এবং কিশোর কুমার পিয়ানোতে বাজাতেন।
0: আচ্ছা,
1: আর এইসব হতো, আস্তে আস্তে তারা বড় হতে থাকলেন। কিশোর কুমারের জীবনে পরের দিকে দাদামণি বলছেন যে হ্যাঁ রে তুই তো মোহাম্মদ খান, তো একটা নয় দুটো নয় চার চারটে দিবি, আমার তো এদিকে একটা বিবিতেই আটকে থাকলো, হ্যাঁ মোহাম্মদ খান, সেই মোহাম্মদ খান আমায় একটু শিখিয়ে দে মানে অত বড় দাদা ওনার পেছনে লাগছে, মানে খুব সম্পর্কটা বোঝা
0: যায়। দিদি আপনি প্রথম প্রথম আপনি কবে মানে অশোক কুমার সম্পর্কে বাবার কাছে কি প্রথম শুনেছিলেন?
1: অশোক কুমার সম্বন্ধে প্রথম বাবার কাছে শুনিনি, শুনেছিলাম অরুণ মুখার্জির নাম বললাম, যেহেতু বলতাম ওনার জেঠি মা বেন মুখার্জি, ওনার দুই মেয়ে বেনুজি আর রত্না, রাত্রি বলি আমি রত্না মুখার্জি। তো এরা ভীষণ ক্লোজ, ইনফ্যাক্ট বাবা এখানে আমার বাবার গল্পতে আসতেই হবে, বাবা বোম্বেতে গেলেন বিমল রায়ের সঙ্গে, কিন্তু বিমল রায় গেলেন দাদামণির ডাকে বোম্বে টকিজের জন্য মা করতে। এরা গিয়েছিলেন মা ছবিটার মোটামুটি গল্প আউটলাইন সব রেডি করে দাদামণি ওকে করে গিয়ে, কিন্তু অনেকদিন পর্যন্ত সেই সময় বোম্বে টকিজটা আটকে আছে, আটকে আছে ওদের পেয়ে আটকে আছে এইসব হচ্ছে। সেই সময় বিমল রায় গিয়ে থাকলেন বোম্বে টকিজের আওতার মধ্যে দেবিকা রানীচি বাংলো, মানে বোম্বে টকিজেতে দেবিকা রানী আর হিমাংশু রায় এরা তো আরম্ভ করেছিলেন, হিমাংশু রায় মারা গেলেন, দেবিকা রানী থাকতেন, তারপরে দেবিকা রানী সেখান থেকে চলে গেলেন। দেবিকা রানীচি বাংলোতে বিমল রায় থাকতেন ওনার পরিবার নিয়ে, এবং তার থেকে দু তিনটা বিল্ডিং পরে বন বিহার বলে একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ এই দেওররা দেওরগণ বলে এই জন্য এরা সবাই বৌদি, এবং বৌদি রান্না করে খাওয়াতেন দেওরদের সকাল বিকেল। আর সেই বনবিহারের ওপর তলায় থাকতেন অরুণ মুখার্জি, জেঠিমা, রাতুদি এরা মিলে। পরবর্তী অরুণ মুখার্জি অল্প বয়সে মারা যান, জেঠিমা ভাগলপুরে ফেরত যান, এবং জেঠিমার মেয়েদের জেঠিমাদের সমস্ত কিছু রাতুদির ভাষায় জ্যাঠামনি তো আমার দেবতা, দেবতার আগে জ্যাঠামশি উনি প্রণাম করেন, তো জেঠু তার সঙ্গে দেখা করতে ওরা ভাগলপুর থেকে আসতেন।
0: আচ্ছা, মানে অশোক কুমারের সঙ্গে, অশোক কুমারের সঙ্গে দেখা করতে আসতেন এবং
1: আসতেন, এবং সেই সূত্রে উনি যেহেতু বনবিহারে এরা সব থাকতেন, নবেন্দু ঘোষের পরিবারও জেঠিমার দেওর এবং বোন, বোন বলতেন আমি, মানে আমাদের এমনই আত্মীয়তা এখন পর্যন্ত, দিদি বলতে ওদেরকেই জানি, এবং জেঠিমা আসলে পরে ওখানে উঠতেন তো আমরা যেতাম ওখানে, জেঠিমারা আসতেন এখানে, সেই হিসেবে ছোটবেলা থেকে প্রথম অশোক কুমারকে জানি। এবং তারপরে দাদামণির সঙ্গে আমি কিন্তু জার্নালিস্ট হয়ে ইন্টারভিউ করতে গেছি, তখন দাদামণি অভিনয় করছেন কিশোর কুমারের ছবিতে, তিন ভাইকে সেখানে পেয়েছি, এবং দাদামণি আমাকে খেপাতেন বাবার গল্প বলে বলে।
0: আচ্ছা,
1: বাবার গল্প কিরকম? এবারে বাবার গল্পতে আসি, বাবা একা নৌকা যাত্রীতেও লিখেছেন এটা, বাবা দাদামণিকে নিয়ে আনমোল রতন একটা এক ঘন্টার ডকুমেন্টারি করেছিলেন, তার মধ্যেও কিছু গল্প এগুলো আছে। তো বাবা যখন কলেজে, বাবা আমার বাবার বাড়ির দিকে মানে আমাদের বংশে পুরুষরা ভীষণ ভালো গাইয়ে, আমার দাদু কীর্তনিয়া ছিলেন ইত্যাদি ইত্যাদি, জেঠুরা সবাই, আমার দাদারা সবাই ন্যাচুরাল সিঙ্গিং, বাবাকে সবাই গান গাইতে বলতো, এবং তখনকার সুপার হিট মানে এখন যা হয় আর কি বলিউডের গান, বিহারে পাটনাতে সেই সব গান তো বটেই চলে, তো মে বন কি চিড়িয়া বন বন ডোলু রে, ওই গানটা বাবাকে প্রায় গাইতে হতো, এবং বাবাও কিছুটা ওই নাকি সুরে গাইতো, নাকি সুর ব্যাপারটা দাদামণির থেকে কি তখনকার রেকর্ডিং এর দান তা জানি না, কারণ রবীন্দ্রনাথেরও গান আমরা শুনি নাকি সুরে, তো যাই হোক গে ওই গানটা এত পপুলার ছিল, ওই যে কিশোর কুমার বললেন দাদামণির গান একা না উল্টো এখানে নবেন্দু তুই গা ভাই, ওই গানটা তো শোনাতেই হবে এরকম ছিল। তো সেই নবেন্দু যখন গেলেন প্রথম অশোক কুমারের বাড়িতে, মানে যেদিন ওরা বোম্বে পৌঁছলেন সেই দিন তার পরদিন বিকেলবেলা ওনার বাড়িতে একবারে মানে কি বলে স্পেল বাউন্ড, মানে কথা লেখক সাহিত্যিক মানুষ কথা বলতে পারছে না এরকম আর কি, আইকনের সামনে। তারপরে আরো অনেক ঘটনা আছে, কিন্তু দাদামণি বলেন যে একবার ওরা স্ক্রিপ্ট বলতে বলতে বাবাকে ওনারা একটুখানি বিকেলবেলায় বসে পানের মধ্যে

0: বাবাকে কিছু দিয়েছে।
1: আচ্ছা,
0: এইটা নাকি খেয়ে বাবা বলে and they break the door করে নাকি দুতিনবার বলেছে, মানে গ্রামারের বাবা মানেই তখন। তো তারপর থেকে কোন ব্রেক কথাটা কোথায়, and they break the glass and they break the leg, দাদা বলি ওদের সেন্স অফ হিউমারটা তো
1: সুন্দর,
0: মানে সবকিছুতেই নবেন ব্রেক দ্য সাইলেন্স করলো না, ব্রেক দ্য লেগ, ব্রেক দ্য ডোর, ব্রেক দ্য গ্লাস, সবকিছু ব্রেক করে গেল। এইরকম আর কি। তো আমাকে যখন দেখা হয় তখন আমাকে বলে, নবেন্দুর মেয়ে তুমি ব্রেক দ্য লেগ পড়েছ? আমার প্রথম, আমি তখন, নবেন্দু ঘোষ আমাকে এই গল্পটা তো বলেননি, তো আমি তখন, আমি শুনাই বলছি কি হলো ব্যাপারটা, এটাকে তো পরে বাবা নিজের আত্মকথার মধ্যে, এবং বাবা অশোক কুমার লাইফ এন্ড টাইমস একটা বই হার্পার কলিন্সের জন্য লিখতে হয়, সেটাতে দাদামণির পারিবারিক, মানে ওই যে ভাগলপুরের গল্প বললাম, সেই রাজা এসেন রোড এখনো রাজার নামে আছে, তখনকার দিনে মাইনার খেতাব, রাজা বাহাদুর খেতাব আর কি ওনার পেয়েছিলেন। তো সেই রাজার বংশের কিন্তু উৎপত্তিতে কোন এক ডাকাত, হ্যাঁ, তো অশোক কুমার বলতেন হবে না, আমার বংশ তো সব পাগলের বংশ, তো ছোট ভাইকে নিয়েও বলতেন পাগল, হ্যাঁ, সব আমাদের পাগলের বংশ, কি পাগলের বংশ, ডাকাতের গল্পটা কিন্তু সেইটাই, সেই গল্প নিয়ে রঘু ডাকাত, সেই নিয়ে রবীন্দ্রনাথের একটা কবিতাও আছে। ডাকাত আর কি, আমরা তো পরবর্তী জীবনে জেনেছি ডাকাত যারা রেবেল করত, যেমন মধ্যপ্রদেশে ডাকাতদের বাঘি বলে, বা আমরা এই রিসেন্টলি দেখলাম অনন্ত সিংহ কেউ বলে ডাকাত, কেউ বলে স্বাধীনতা সংগ্রামী, যাই হোক, তো সেরকম একটা রেবেল ক্যারেক্টার ছিলেন। এবং আমি তো পাই যে এই ভাইদের মধ্যে দাদামণি তো বিশেষ করে, কিশোর কুমারও বিশেষ করে, মানে এরা সবাই অদ্ভুত রকমের নিয়ম ভেঙে গেছে। যে সময় সিনেমায় দাদামণি এসেছেন, দাদামণির ভাষায় ওনার তো ভয় হয়ে গেছিল ওনার বিয়ে হবে না, এবং এক জায়গায় বলছেন যে নট সম্রাট, নট কথাটা সেই যুগের কথা বলছেন, যে এদেরকে নিচু চোখে দেখা হতো, এদেরকে কেউ সমাজের মান্যগণ্যদের মধ্যে দেখতো না। আবার তারপরে আইরনি যে দাদামণি যখন পপুলার অ্যাক্টর হিসেবে প্রচন্ড চূড়ান্ত পার্টিশনের সময় বলছেন যে একবার একটা রাস্তার মধ্যে গাড়ি চলে গেছে, সেখানে মুসলিম প্রধান এরিয়া, সবাই ভয় পাচ্ছে, সাদা থাকার মন্ত্র এইটা ওনার বইয়ের মধ্যে লিখেছেন, সবাই ভয় পাচ্ছে যে সে দাঙ্গার সময় যে কিছু হয়ে যাবে, তারপর সবাই কাছে এসে দাদামণি ও অশোক কুমার, অশোক কুমার বলে বলে, এবং সাদা তুলছেন সঙ্গে, বলছেন আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু দাদামণিকে দেখে মানে একবারে সবাই একবারে তালি বাজিয়ে, মানে এমনই প্রভাব, এমনই পপুলারিটি। তো দাদামণি পরের দিকে বিরক্ত হয়ে যেতেন সব জায়গায় রাস্তায়, অশোক কুমার, অশোক কুমার, আশোক কুমার, তখন তো তাও সেলফি ওঠেনি, হ্যাঁ, এই অবস্থা, উনি তারপর বিরক্ত হয়ে উনি মাইন্ড করতেন তো, হ্যাঁ, কেউ অশোক কুমার বলে ডাকলে ওনাকে মুখ ভেঙে দিত। বাবার কাছে, এটা বাবার কাছে শুনেছি, বাবা বোধ এক জায়গায় লিখেছিলেন, অদ্ভুত অদ্ভুত, হ্যাঁ, দূর থেকে দেখছে তারা তো গাড়ির মধ্যে উনি মুখ ভেঙাচ্ছেন, সেটা মনে হচ্ছে প্রশস্তি হিসেবে, আর বাবা পাশে বসে, তারপর বলি দাদামণি এটা কি করছিস ওদেরকে, তখন থেকে মানে ভাল লাগে, তখন তখন যেখানে সেখানে রাস্তার মধ্যে, আমরা কি, আমাদের কি একটা লাইফ নেই, মানে সেইটা আজকে সেলফির যুগে কোন জায়গায় পৌঁছেছে। এই দুদিন আগে দেখছিলাম, নাম না করেই বলি, একজন ভীষণ মানে নাম করা অভিনেত্রী আমার দিদি স্থানীয়া, তাকে
1: ছবি
0: তুলছেন ওর মহিলা পাশে দাঁড়িয়ে, মানে পারমিশনের ব্যাপার নেই, একদমই। এটা ফটোগ্রাফিতে আমরা ছোটবেলা থেকে একটা রুল হিসেবে জেনেছি যে কারোর ফটো তুলবার আগে তোমার পারমিশন নিতে হবে, এখন আর সেটা ব্যাপার নেই। যাই হোক, এটা হাউ মেনি টাইমস দ্য সান হ্যাজ গন অ্যারাউন্ড দ্য আর্থ, দ্য আর্থ যে এখন আমরা এই জিনিসটা কত ফোল্ড ম্যাগনিফোল্ড হয়ে গেছে, ম্যাগনিফাইড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেই পপুলারিটি অশোক কুমারের সেই সময় তার দোষটা ভালোটা গুণটা যেটা হলো যে আমি বলে যাচ্ছি বড্ড বেশি, তোমরা প্রশ্ন করবে তো করে নিও
1: না। আমি আমি যেটা জানতে চাইছিলাম, এটা তো আপনি ব্যক্তিগত দিকটা বললেন, যেটা আমাদের এর আগেও কথা হচ্ছিল যে বলিউড ইন্ডাস্ট্রি কিভাবে মানে মানে বল মানে ওই শুরুর দিকের বম্বে টকিজ থেকে যে বলিউড ইন্ডাস্ট্রি একটা তৈরি হলো, সেইখানে অশোক কুমারের যে একটা খুব একটা একটা মানে মেন্টর বলা যেতে পারে অশোক কুমারকে, সেই জায়গাটা একদম একজন ভেটারান সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনি একটু ছোট্ট করে বলুন। আমাদের এরপর একটা বিজ্ঞাপনের বিরতি আছে, আমি একটু ছোট্ট করে এটা আমরা শুনবো।
0: ছোট্ট করে আমি বলছি, আমি ফালকের উপরে, ফালকের ইনভেস্টের উপরে যে বইটা বেরিয়েছে তার মধ্যে আমি লিখেছি অশোক কুমার সেই ব্যক্তি যার হাত ধরে বম্বে টকিজ বলিউড হয়ে উঠল। হ্যাঁ, পুরো বিশ্বে এখন সবাই বলিউড চেনে, ইন্ডিয়ান সিনেমা বলতেই বলিউড নামটাই দাঁড়িয়ে গেছে বলিউড। এই জায়গাটা এলো কোথ থেকে? বম্বে টকিজ সেই সময়কার একটা চূড়ান্ত একটা অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশন মানে এইদিকে নিউ থিয়েটার ওদিকে বলিউড, এরপরে এলো সাউথ এতে জেমিনি বা এবিএম এরা, আর ওদিকে ছিল লাহোরে নিউ থিয়েটার থেকেই করতো এবং লাহোরে সিনেমা ছিল। হ্যাঁ, মানে নর্থ সাউথ ইস্টে। তো বলিউডে হিমাংশু রায় অল্প বয়সে মারা গেলেন, দেবিকা রানী বিয়ে করে চলে গেলেন, সেই সময় অশোক কুমার খুব ইন্টারেস্টিংলি, এটা পার্টিশনের পরে ইংরেজ সাহেব চলে গেলেন যখন, তখন ওই বিল্ডিং এবং রেকর্ডের কোম্পানি যেটা পরে আমরা জেনেছি ভীষণ নাম করা আমার কলেজের সামনে ছিল, সেই ইয়েটা বিক্রি করে যখন হিসেব পাওয়া গেল সেটা মানে উনি তখনকার দিনে কত লক্ষ টাকার উনি গেইন এনেছিলেন, সেই গেইন এর টাকা দিয়ে উনি বম্বে টকিজটা রিভাইভ করলেন। করে সেখানে পার্টিশনের পরের জামানায় পাঞ্জাব থেকে, লখনউ থেকে, বেঙ্গল থেকে যত বেস্ট তাদেরকে নিয়ে এসে, হিমাংশু রায়ের ট্রেডিশন এটা, শিক্ষিত লোকেদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে গল্প লেখানো, তাদেরকে দিয়ে ডাইরেকশন করানো, এই করে আমরা যেমন জানি চোপড়া, বিআর চোপড়া লেখক হিসেবে এসেছিলেন, দেবানন্দের দেবানন্দকে উনি নিজে অভিনয় না করে বললেন যে ওকে, তখন সবাই বলছে যে ও তো চকলেট বয়, আমি এর চেয়ে অনেক বেশি চকলেট বয় ছিলাম, তোমরা নাও ওকে বেটার হবে। উনি পুরোপুরি নিজেকে
1: একদম মানে অভিভাবকের মতন,
0: অভিভাবকের জায়গায়। হ্যাঁ, সেখানে রাজ কাপুরের ছবি হচ্ছে, সেখানে দিলীপ কুমারকে আনছেন, মানে এই যে প্রজন্মকে তৈরি করে দিলেন, ডাইরেক্টরদের মধ্যে বিমল রায়, পরবর্তী ইয়ে যারা ফণি মজুমদার, শক্তি সামন্ত, গুরুদাস, শক্তি সামন্ত গুরুদাসের এত আরম্ভই করলেন জ্ঞান মুখার্জির কাছে, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এনিওয়ে, বলার কথা এই যে একটা প্রজন্মকে তৈরি করে দিলেন, হ্যাঁ ডাইরেক্টর হিসেবে, অ্যাক্টর হিসেবে, রাইটার হিসেবে, হ্যাঁ ইসমত চুক্তার হাজবেন্ড, এরা সব রাইটার, কিসদার, তারা তারা নয়। এবং উনি কিন্তু এর আগে এত পপুলার অ্যাক্টর হয়েছেন, ওনার আর দেবিকা রানীর তো জানি আমরা, বন্দন ঝুলা কাঙ্গন এইসব লীলা চিটনি এদের সঙ্গে এত পপুলারিটি। তখন একটা টাইমে বম্বে টকিজ থেকে উনি বেরিয়ে গেলেন এস মুখার্জির সঙ্গে, হিমাংশু রায় মারা যাওয়ার পরে দেবিকা রানী এসেছেন, সেই সময় চলে গিয়ে ওরা আরম্ভ করলেন ফিল্মিস্তান। এই ফিল্মিস্তানে ওনাকে হিরো করে ছবি করলো, সেটা সুপার ডুপার হিট, মুসলিম সোশ্যাল, একটা নতুন ধারা সেখানে আরম্ভ হয়ে গেল মুসলিম সোশ্যালে। হ্যাঁ, আমি বলছি যে উনি শুধু ব্যক্তি
1: পার্সোনাল
0: তৈরি করেছেন তা না, ধারা
1: একদম একটা ইনস্টিটিউশন,
0: একটা ইনস্টিটিউশন এবং সেই ছবি কিন্তু সুপার ডিপোর হয়েছিল অশোক কুমারের জন্য। তারপরে এইভাবে তারপর উনি আবার ফেরত এলেন, কিন্তু ফিল্মিস্তান একটা প্রচন্ড মেইন স্ট্রিম ধারায় ছবি করবার একটা ইনস্টিটিউশন হয়ে থেকে গেল। ইয়ে কিন্তু বম্বে টকিজ কিন্তু নানান ধরনের ছবি আরম্ভ করলো। এই করতে করতে একটা সময় উনি বন্ধ করে দিলেন, বম্বে টকিজও বন্ধ হয়ে গেল, তখন উনি নিজের প্রোডাকশন আরম্ভ করলেন। হ্যাঁ, আবার একটা সেই সময় উনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে বিমল রায়, বিমল রায় প্রোডাকশন আরম্ভ করলেন, অশোক কুমার, অশোক কুমার প্রোডাকশন করছেন, মানে ইন্ডিভিজুয়ালসরা প্রোডাকশন করে একটা ধারা আরম্ভ হয়ে গেল,
1: মানে সার্বিক অর্থে চিত্র নির্মাতা।
0: একটু আগে বলছিল যে বিয়ের বাইরে বাচ্চা বাবা, সেটা তো আমরা কত পরে দিবারিতে অমিতাভ বচ্চন এবং পারভিন বাবির যে ক্যারেক্টারটা সেটাতে পেয়েছি, এই সময় সেই সময় অনেক পরের কথা, সেটা কত যুগ তার মধ্যে 25 বছর বোধ হয় কেটে গেছে। যাই হোক, কথাটা বলছি যে শুধু স্টিরিওটাইপস ভাঙা না, রোলস ভাঙা না, মানে ইনস্টিটিউশন ভেঙে ভেঙে উনি গড়েছেন। এবং আরো একটা কথা বলছি, এই যে বয়স্ক রোলেতে একবারে একসঙ্গে করে যাওয়া, তারপরে টেলিভিশনে যখন একটা সময় লোকে ভাবতো, যে টেলিভিশনে এলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে লোকে দেখবে আমি অ্যাক্টর, আমি স্টার, সেই সময় উনি ডিলেট বিজ্ঞাপন করছেন, সেই সময় উনি তারও আগে ইনফ্যাক্ট টেলিভিশনে আগে, হ্যাঁ, কোন সুটের বিজ্ঞাপন করছেন, তখন বিজ্ঞাপনটা লোকে ভাবতো যে কমন হয়ে যাবে, কমন ইন দা নেগেটিভ সেন্স। হ্যাঁ, আমরা এখন কত টিআরপি তে দেখি, তখন ভাবতো বাবা সবাই দেখবে, সবার হাতে হাতে খবরের কাগজ ফেলে দেবে, এইরকম আর কি জায়গা।
1: এবং সেই জায়গাটাতে অশোক কুমার মানে সমস্ত দিকে
0: চূড়ান্ত,
1: হ্যাঁ
0: চূড়ান্ত উনি প্রত্যেকটা, যে মানে এমন ভাবে যে শাম্মী কাপুর এক জায়গায় বলেছেন, শাম্মী কাপুর যখন এই বিজ্ঞাপনটা করেছেন, তো কোথায় যেন রাজ কাপুরের সঙ্গে গেছে, শাম্মী কাপুরকে সবাই বলছে পান পরাগ পান পরাগ, রাজ কাপুর খেপে গিয়ে বলি এটা কি তুমি এরকম একটা অ্যাড করলে, সবাই এরকম করে বলছে, বলছে আমি কি করে দাদাকে বলি, দ্যাট ওয়াজ মাই ওনলি চান্স টু বি অন স্ক্রিন উইথ দাদামণি,
1: দাদামণির সঙ্গে
0: অভিনয় করব বলে আমি পান পরাগের অ্যাড করেছি, যেখানে তোমাদের হয়তো মনে আছে পান
1: পরাগ, আমরা ব্র্যান্ড নেম বলবো, আমরা ব্র্যান্ড নেম বলবো না,
0: কিন্তু এনিওয়ে ওই একটা বিজ্ঞাপন যেটা মানে মানুষকে ছাপিয়ে যায়,
1: একদম একদম,
0: হামলোক দূরদর্শনের প্রোগ্রাম ছাপিয়ে গেল, আমি ভাবতাম কেন এই বুড়োটা চশমা পরে বকবক করার দরকারটা কি। হ্যাঁ, অনেক পরে বুঝেছি অ্যাঙ্কারিং একটা সিরিয়ালের পক্ষে অ্যাঙ্কারিং ব্যাপারটা, হ্যাঁ, যেটা মহাভারত করতে গিয়ে ওরা করলেন কি, ভয়েস দিয়ে করলেন, মানে সময় হুম মানে কাল হুম,
1: একদম নারেশনটা,
0: গ্রন্থনা যাকে আমরা বাংলায়
1: বলি। দিদি আজকে আমরা এই অবধি একটু আমাদের রাখতে হচ্ছে, কারণ সময় খুব কম, অনেক অনেকগুলো দিক আপনি ছুঁয়ে গেলেন, এবং আমাদের আরও বেশি করে জানার যাকে বলে ওইটা, ওই এক্সপোজারটা আমাদের হলো অনেকাংশেই আপনার কথা থেকে। অনেক ধন্যবাদ দিদি, আমরা একটু অনুষ্ঠান নিয়ে এগোই, আবার আপনার সাথে কথা হবে।
0: নিশ্চয়ই।

0: আমরা আজকে বারবারই বলছি যে মানে অশোক কুমার মানে তার মধ্যে একটা ভীষণভাবে মজা করার একটা প্রবণতা ছিল। যে কোনো জিনিস খুব সিরিয়াস সিচুয়েশনেও এমন এক একটা কথা বলতেন যে কথাগুলোর মধ্যে মানুষ অন্যরকমভাবে তাদের একটা অন্য স্বাদ আর কি বদলাতে পারতেন।
1: একদম।
0: এই যে হাওড়া ব্রিজ ফিল্মটা যখন শুটিং হচ্ছে তখন একটা সিন ছিল যে একজন হাওড়া ব্রিজের ওপরে উঠে গেছে এবং অশোক কুমারকে চেস করতে হবে তাকে এবং তাকেও উঠতে হবে। তো শক্তি সামন্ত বলছেন যে দাদামণি উঠে পড়ুন। এবার উনি বসে আছেন, বসে বসে হঠাৎ বলছেন যে আমাকে কেন উঠতে হবে, যে উঠেছে তার খিদে পাবে, তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, তো তাকে তো নামতেই হবে, সে যখন নামবে আমি তখন তাকে ধরে ফেলবো। শক্তি সামন্ত হচ্ছেন এটা কি বলছেন দাদামণি, তাকে বলছে তাহলে লোকে আসবে কেন দেখতে, আপনি কোথাও যাবেন তাকে ধরে নিয়ে নামিয়ে আনবেন, এটাতেই তো মানুষ মজা পাবে। পরে বলছেন যে আমি পরে বুঝলাম আসলে সেই দিন তার শুটিংটা করতে ইচ্ছে করছে না, তখন বলছেন ঠিক আছে আমি ওকে ধরতে যাব কিন্তু কাল যাব। শক্তি সামন্ত যখন এসেছিলেন তখন তো প্রথমে অ্যাক্টর হতে এসেছিলেন, এবার দাদামণিকে এসে উনি বলেন যে যদি কোনো সুযোগ পাওয়া যায়। তো দাদামণি এরকম যখনই সুযোগ হতো তো ডেকে নিতেন। তো হঠাৎই একদিন বলেছেন যে একটা ফিল্ম সেখানে তোমার একটা ছোট্ট রোল আছে, তো উনি গেছেন, ওনাকে ইন্সপেক্টরের রোল দেওয়া হয়েছে এবং ওনার কাজই ছিল যে ওই কার নাম্বার এত তাকে ফলো করো। হ্যাঁ, এবার দুটো ফিল্মে এই একই জিনিস হয়েছে। তারপরে উনি বলেছেন আমি তারপর থেকে ছেড়েই দিয়েছি যে না আমার আর দরকার নেই। এবার পরে উনি যখন ডিরেক্ট করছেন তখন দাদামণিকে বলেছেন যে দাদামণি আমি এরকম একটা ফিল্ম ডিরেক্ট করছি, আমি আপনাকে চাই। বলছে কি ফিল্ম? বলছে ইন্সপেক্টর। না হয় দুটো রোল দিয়েছিলাম, ওই জন্য তুমি এখন সত্য
1: এইভাবে আমাকে ফেরাচ্ছ,
0: তুমি এখন সত্য। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখো একজন মানুষ মানে কত সুন্দর করে মিলেমিশে
1: যায়। এবং কি বলতো, ওই রকম একটা টাওয়ারিং পার্সোনালিটি তো কোনো রকম তার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা ছিল না। আমি তপন সিনহার ইউনিটের কথা বলছি, তপন সিনহার সহ পরিচালকের মুখ থেকে শোনা। উনি গেছেন হাটে বাজারে শুটিং যখন হচ্ছে, ওনাকে একটু ওপরের দিকে একটা বাংলোতে ওনাকে থাকতে দেওয়া হয়েছে। তো তপন সিনহার অ্যাসিস্ট্যান্ট বলাইছেন তাকে, মানে সেট রেডি হয়ে গেছে, তাকে বলেছেন দাদামণিকে ডেকে নিয়ে এসো। দাদামণিও রেডি তখন প্রায়। তো উনি গেছেন এবং বলাইশেন ছিলেন ভীষণ স্ট্রিক্ট, খুব মানে পাংচুয়াল, ভীষণ হার্ড টাস্ক মাস্টার এবং খুব স্পষ্ট কথা বলতেন। তো গিয়ে বলেছেন দাদামণি চলুন, হয়ে গেছো? তো অশোক কুমার ঘুরে দেখে বলছে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, 5-10 মিনিট পরেও গেলে হয়। বলাইশেন বললেন যে ও তাই নাকি, 5-10 মিনিট পরেও গেলে হয়। আচ্ছা আচ্ছা দাদামণি একটা কথা জিজ্ঞেস করি, আপনার ছবি ধরুন চলছে, এই 5-10 মিনিট আগে যদি দর্শক উঠে পড়ে হল

0: থেকে বেরিয়ে যায় কীরম লাগবে আপনার? 5-10 মিনিট যে আপনি বলছেন ছবির ক্ষেত্রে, 5-10 মিনিটের মূল্যটা কি আশা করি আপনি সেটা বলছেন। অশোক কুমার কিচ্ছু বললেন না, সোজা এসে ওনার সঙ্গে গাড়িতে উঠলেন, যেখানটা শুটিং হবে স্পটে এলেন, এসে বললেন, ও তপন বাবু কাকে পাঠিয়েছেন আমাকে ডাকতে? মানে কোথাও কিন্তু অশোক কুমার তো ততদিনে স্টার্ট, তার যে কোনো রকম এয়ার বা যাকে বলে ট্যান্ড্রাম, ও তপন সিনহা বলে ও পলাইকে নিয়ে আর পারা গেল না। বলাই সেনকে ইন্ডাস্ট্রিতে সবাই ভালোবাসেন এই কারণে। তখন অশোক কুমার বলছেন যে না ও তো ঠিকই বলেছে, আমি অশোক কুমার সুলভ যদি 5-10 মিনিট দেরি করতে চায় উনি সেটা মানবেন কেন, উনি ওনার ইউনিট।
1: এই
0: এই ব্যাপারটা এত মানে ওই কারণেই, ওই যে বারবার আমাদের মেন্টর গার্জেন কথাগুলো ফিরে আসছে এই কারণেই।
1: একটা ছোট্ট বিরতি, বিরতির পরে আবারও আসছি আমরা ফিরে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পা।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন আপনারা বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে এই বিশেষ অনুষ্ঠান শুনতে ভুলবেন না।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: এই যে এক একটা ফিল্মে তার এক এক রকম চরিত্র, আমরা যখন এই গানটা যে আমরা শুনছিলাম এবং এই ফিল্মে তখন ধরো এইটিস, হ্যাঁ এইটিস এর খুবসুরত, তো এই খুবসুরত ফিল্মে আমরা যখন ওই রকম একজন মানে শাশুড়ি যিনি সবাইকে ধমকে চমকে রেখে দেন, হ্যাঁ তখন কোথাও শ্বশুর প্রচ্ছন্ন ভাবে সবাইকে দেখে রাখছেন, এই যে একটা মমতা দিয়ে ঘরে ঘিরে রাখা, এটা কিন্তু আমরা পেয়েছি।
1: আর একটা কথা একটু পেছনে ফিরতে হচ্ছে যে দেখো ওই ওই ছক ভাঙা অভিনয়ের কথা আসছিল বা থেমেটিক্যালি কিসমতে যেটা আমরা দেখেছিলাম
0: জুয়েল থি,
1: হ্যাঁ আসলে কোনটার ছেড়ে কোনটার কথা বলবো, এটা তো একটা বড় ব্যাপার, যেটা প্রথমেই বলছিলাম যে 60 বছর ব্যাপী যার কর্মজীবন। কিন্তু বাংলার ক্ষেত্রে বলি, আমরা যখন হসপিটাল দেখলাম, হসপিটালেও কিন্তু সেই একই, সেখানেও একটা ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং প্রেগনেন্সি এইটাকে নিয়েই কিন্তু, এবং সেখানেও অশোক কুমার প্রথম দিকে যথেষ্ট নেগেটিভ চরিত্র, তারপরে আস্তে আস্তে ছবিটা জুড়েই হচ্ছে তার ওই ট্রান্সফরমেশনটা, তিনি পজিটিভ জায়গায় আসেন।

0: আজকে বারবার করে যে কথাটা উঠে আসছে, যশো কুমার না থাকলে কি সত্যি আমরা যেভাবে দেবানন্দ এসেছেন, যেভাবে মানে ধরতে গেলে দেখো মাহাল দিয়ে তো লতা মঙ্গেশকরেরও ক্যারিয়ারের একটা মাইলস্টোন,
1: মধুবালাকেও কিন্তু ওই জায়গাটা পেতে সেটা
0: অনেকটাই সাহায্য করেছিলেন। তো যে কথা আমাদের রত্নতমাদি বলছিলেন যে ভার্সেটাইল, তার যখন তিনি অভিনেতা থেকে চরিত্রাভিনেতায় গেলেন, তারপরে যখন তিনি টিভিতে এলেন, মানে ওই যখন তিনি ওখানে টিভিতে সিরিয়ালে অ্যাঙ্কারিং করছেন, পার মান্থ 4 লাখ করে চিঠি আসতো এবং বহু ছেলে মেয়ে বলতো আপনারা একটু আপনি একটু আমার বাবা মাকে বোঝাবেন, এটা মানে কতখানি মানুষ তাকে আন্তরিকভাবে নিতে পেরেছিল এবং নিজের একজন বলে মনে করতে পেরেছিল। তো এরকম দাদামণি মানে সর্বক্ষেত্রে এক একজন করে আমাদের বোধহয় বড় প্রয়োজন, তাই না?
1: ঠিক, তাই। একদম মমতা ফিল্মেরই গান দিয়ে বরং আজকে আমরা শেষ করি সুরেলা সফর। আজকে তাঁর জন্মদিনে FM গোল্ডের পক্ষ থেকে ঝুমুরার দোলন ছিলাম, তো তাকে আমাদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধার্ঘ্য। আর মমতার এই গান দিয়েই আজকে সুরেলা সফর শেষ করব আমরা।
0: শুনতে থাকুন আর পুজো সবার খুব ভালো কাটুক, সঙ্গে রাখবেন FM গোল্ড।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেনশর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নদিয়ার আধ্যাত্মিক পর্যটন ও ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ রানাঘাটের স্ট্যান্ড রোডে চারের পল্লী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে নিয়ে তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তোলা হবে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর আরও 12,400টি দুর্গাপুজোর অনুমোদন দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। রানাঘাট থেকে মুখ্যমন্ত্রী কল্যাণীতে গিয়ে A9 পার্ক দুর্গাপুজোর উদ্বোধন করেন। এরপর তিনি উত্তর চব্বিশ পরগনার বন্যাগায় গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মেলনের দুর্গাপুজোর অনুষ্ঠানে অংশ নেন। এখন থেকে নাগরিকত্বের শংসাপত্র জেলা শাসকের মাধ্যমেই দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা এই শংসাপত্র পেয়েছেন বা পেতে চলেছেন, জানুয়ারি মাসে ভোটার তালিকায় তাদের নাম তুলে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
1: এখন থেকে সিএ সার্টিফিকেট রাজ্য সরকার জেলা শাসকদের মাধ্যমে উনানির মাধ্যমে দেবে, অর্থাৎ দায়িত্ব আমার। দ্বিতীয় হচ্ছে, কয়েকদিন আগে আমি সই করে দিয়েছি অর্ডারে, যারা সিএ পেয়েছেন এবং তফসিলি জাতিভুক্ত তাদের শিডিউলটা পেতেও কোনো অসুবিধা হবে না, সে অর্ডার ইস্যু করে দিয়েছি। আর সিএ সার্টিফিকেট যারা পেয়ে গেছেন বা যারা পেতে চলেছেন তাদের ভোটার তালিকায় নামও জানুয়ারি মাসের ভোটার তালিকায় সব তুলে দেবো।
0: নির্ধারিত কর্মসূচির কিছুটা কাটছাট করে মুখ্যমন্ত্রী এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি গেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন। আজ রাতেই তার

0: কলকাতায় ফেরার কথা। এদিকে শারদীয়া দুর্গাপুজোর আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। নবরাত্রির তৃতীয় দিনে দেবী দুর্গা আজ পূজিতা হচ্ছেন মাতা চন্দ্রঘণ্টা রূপে। বিজেপি অভিযোগ করেছে কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু তাদের আমলে নির্বাচন কমিশনের ভূমিকা কী ছিল সেই প্রসঙ্গের কোনো উল্লেখ তাদের বক্তব্য নেই। রাজনৈতিক ফায়দার জন্য এনডিএ সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যবহার করেনি বলে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
1: প্রধানমন্্রী নরেন্দ্র মোদি জি কে নেতৃত্ব মে জো এনডিএ কি সরকার নে ইলেকশন কমিশন কো স্বাবলম্বী তরিকে সে দেশ হিত আর জনহিত মে আপনে কাম করনে কে লিয়ে পুরি তরিকে সে অটোনমি দিয়ে আর কোই ভি ইলেকশন কমিশনার জো অ্যাপয়েন্ট হুয়া হো উসকো কোই রাজনৈতিক লাভ কবি ভি দেনে কা প্রয়াস নাহি কিয়া।
0: ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্রিস্টোফার কোটার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সম্পর্ক অত্যন্ত মধুর। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের নতুন দিল্লি পৌঁছানোর আগে তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী এবং শিল্প বাণিজ্যমন্ত্রী ক্যারল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, উভয় দেশই ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে, যা আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যকে আরও ত্বরান্বিত করবে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা, ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সুপ্রিম কোর্ট স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় রাজগঞ্জের তৎকালীন বিডিও পলাতক প্রশান্ত বর্মনের মামলা খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ গত 6ই অক্টোবর প্রশান্তকে 48 ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রশান্ত। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বিপুল এম পাঞ্চলি ও অরবিন্দ কুমারের বেঞ্চ হাইকোর্টের নির্দেশে কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছেন। বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে কলকাতা হাইকোর্ট 1 মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ তাকে আপাতত তদন্তে সহযোগিতা করারও নির্দেশ দিয়েছে। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের শেষে দিল্লি 3 উইকেটে 101 রান করেছে। বাংলার প্রথম ইনিংস শেষ হয় 429 রানে। এফএম প্রচার তরঙ্গে খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 6টা 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আহ্বানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। 2,000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্য সরকার চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ওপর সুদের হার ঘোষণা করেছে। রাজ্যের সমগ্র অংশে থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও আগামীকাল উপকূলীয় 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের শেষে আজ দিল্লির বিরুদ্ধে বাংলা 88 রানে এগিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শুরতা এস এর মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে গোটা বাংলা। রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওইদিন সকালে কলকাতা বিমানবন্দর পৌঁছে তিনি প্রথমে সৌজন্য যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবে দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দিনভর পুজো পরিক্রমা শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মেলনের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, এখন থেকে নাগরিকত্ব শংসাপত্র জেলা শাসকের মাধ্যমে দেয়া হবে।
1: এখন থেকে সিএ সার্টিফিকেট রাজ্য সরকার জেলা শাসকদের মাধ্যমে শুনানির মাধ্যমে দেবে, অর্থাৎ দায়িত্ব আমার। দ্বিতীয় হচ্ছে, কয়েকদিন আগে আমি সই করে দিয়েছি অর্ডারে, যারা সিএ পেয়েছেন এবং তফসিলি জাতিভুক্ত তাদের শিডিউলটা পেতেও কোনো অসুবিধা হবে না, সেই অর্ডার ওই সই করে দিয়েছি। আর সিএ সার্টিফিকেট যারা পেয়ে গেছেন বা যারা পেতে চলেছেন তাদের ভোটার তালিকায় নামও জানুয়ারি মাসের ভোটার তালিকায় সব তুলে দেবো।
0: এর আগে মুখ্যমন্ত্রী নদিয়া স্ট্যান্ড রোডের চারের পল্লী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করে বলেন, জেলায় আধ্যাত্মিক পর্যটন ও ঐতিহ্য রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, দুর্গাপুজো উপলক্ষে শহর কলকাতাকে আলাদাভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ গড়িয়াহাট ব্রিজের একধারে 5টি রং দিয়ে রাস্তা সাজিয়ে তোলা হয়, পাশাপাশি রেড রোডে 2 ধারে রং দিয়ে ভ্রাতৃত্বের রাস্তা তৈরি করা হচ্ছে। চিংড়িঘাটা ব্রিজে রামধনু রঙের কাজ সম্পন্ন করেছে কেএমডিএ। পেইন্ট সংস্থা ও অন্যদের সহযোগিতা

0: এলাকায় এই রঙের কাজ করা হয়েছে। রাজ্যের অন্যান্য শহরেও এই ভ্রাতৃত্বের রাস্তা তৈরি করা হবে বলে তিনি জানান। অন্যদিকে লন্ডনের বুকে এক টুকরো কলকাতার ছবি ফুটিয়ে তুলেছে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন। তাদের এবারের থিম আকাশবাণীর শতবর্ষ। আগামী 16 থেকে 18 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে শারদোৎসব 2026। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে একটি বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন তিনি। রাতেই মুখ্যমন্ত্রী কলকাতা ফিরবেন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভায় একটি নতুন সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংগঠনিক সম্পাদক সুনীল বনসাল। তিনি বলেন, এই সেবা কেন্দ্র চালুর ফলে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা এখানে এসে সরাসরি জানাতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। একটি প্রতিবেদন,
1: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসা আবার লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
2: 3 বছর আগে জলা গ্যাসের কানেকশন নিয়েছি, আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন এক বিশেষ আলোচনা। ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই ডাক্তার কৌশিক সরকারের মতামত শুনতে পাবেন। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ রাত 10টায় শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। বিষয়টি নিয়ে অধ্যাপক ডক্টর বিশান সান্যাল তাঁর মত ব্যক্ত করবেন। দুটি অনুষ্ঠানেরই সঞ্চালনায় রয়েছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান দুটি গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, উৎসবের মৌসুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পুজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। রাজ্য সরকার চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর সুদের হার ঘোষণা করেছে। অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটিস অ্যাক্টের অধীনে থাকা স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত কর্মী, রাজ্য তহবিলে থাকা সরকার অনুমোদিত যে কোনো প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর 7.1% হারে বার্ষিক সুদ দেওয়া হবে। রাজ্যপাল আর এন রবি এ বিষয়ে সংশ্লিষ্ট অনুমতি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে নতুন শিল্পে বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা গেরার্ডসের বৈঠকে ভারতে ব্যবসা করছে এমন ডাচ সংস্থাগুলির পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী উপদেষ্টা সুব্রত গুপ্ত ছাড়া উপস্থিত ছিলেন 7টি ডাচ সংস্থার প্রতিনিধিরা। রাজ্য সরকারের আশা, এই বৈঠকের মাধ্যমে নেদারল্যান্ডসের সংস্থাগুলির সঙ্গে শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। এদিকে মেধা ও বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও গত 49 বছর ধরে রাজ্যে উন্নয়নমূলক কাজ থমকে ছিল বলে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক আলোচনায় তিনি দেশি বিদেশি শিল্পপতিদের কাজে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। ওই অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী ড স্বপন দাশগুপ্ত বলেন, 2 দশক আগে ভারতের সঙ্গে বর্তমানের ভারতকে মেলানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ করা হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের ডিন অধ্যাপক লালু দাসকে। অন্যদিকে একইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি নিযুক্ত হয়েছেন কাটোয়া কলেজের অধ্যাপক রবি রঞ্জন সেন। রাজ্যের সমগ্র অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও মান্নার উপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের উপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর

অক্ষরেখার প্রভাবে আগামীকাল থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলীয় দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে দু এক পশলা বৃষ্টি হতে পারে। কল্যাণীতে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের শেষে আজ দিল্লির বিরুদ্ধে বাংলা 88 রানে এগিয়ে রয়েছে। দিনের শুরুতে বাংলার প্রথম ইনিংস 429 রানে গুটিয়ে যায়। অভিষেক পোরেল 149, সুদীপ ঘরামি 133, সুমন্ত গুপ্ত অর্ধশত রান করেন। দিল্লির অধিনায়ক আয়ুষ বাদনি 5 উইকেট নিয়েছেন। এরপর দিল্লি তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেটে 101 রান করেছে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শোরতা এসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা 1-1 রয়েছে। আম্মানে গ্রুপ ডিতে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডান আল হোসেনের ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আহ্বানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। 2000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর খেলার খবর।

0: of India, and no amount of denial by the Chinese side can change this established fact. In response to media queries regarding recent comments made by the Chinese side on Ladakh, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said, "The press release by Home Affairs Ministry is self-explanatory. The announcement mentions that 28 places located in the Union Territory of Ladakh have been identified with standard place and feature names on the official map of Survey of India. Indian nationals in Saudi Arabia have been advised to remain calm and vigilant and stay indoors in case of an aerial attack," the Indian Embassy in Riyadh said today as it opened a 24/7 control room to assist the community. The embassy also strongly advised Indian nationals to refrain from circulating or reposting any videos or news related to the ongoing events. Two Maldivian pilots employed by Fly Dubai have been arrested by UAE police in connection with an attempt by an Omani co-pilot to hijack and crash a Dubai Tel Aviv flight in which Indian captain Smith Machar was injured while foiling the suspected plot. Indian opener Shefali Verma was named the ICC Women's Player of the Month for September 2026. And with that, we end this news bulletin.
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Goldie.
2: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর মনীষা আপনার সঙ্গে রয়েছে, কারণ এই সময়টা বিশ্বজিৎ আর মনীষা নিজেরা বসে থাকে এ প্রান্তে, আপনারা আপনাদের যে মতামত সেইগুলো পৌঁছে দেন আমাদের কাছে, কারণ আমাদের দুটো পথ খোলা আছে, 2248-8085 এই নাম্বারে আসতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903052 এই নাম্বারে এসে আপনি আপনার মতামত জানাতে পারেন। কিন্তু মতামত জানাবেন কোন বিষয়ে? চারিদিকে পুজো, পুজোর একটা আবহ তৈরি হয়েছে, বিষয়টা একেবারে অন্যরকম। এই পুজোর কটা দিন সবাই বেড়াতে যায়, তাই তো?
3: নিশ্চয়ই, আর পুজো মানে তো বেড়াতে যাওয়াই,
2: আর বেড়াতে যাওয়ার মানেই যে আপনি পুজো বিদ্বেষী, সেটা কি?
3: দেখো, আমি যে বলছি পুজো মানে যে বেড়াতে যাওয়াই, বেড়ানোটা কিন্তু অনেক রকম হয়। কেউ বেড়াতে যান বাইরে, কেউ পাড়ায়, কেউ মনে মনে বেরিয়ে পড়েন, আত্মীয় স্বজনদের সাথে আড্ডা, তাদের বাড়ি বেড়াতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, সবটাই কিন্তু বেড়াতে যাওয়ার মতন করেই আমরা উদযাপন করি। এবং এই যে পাড়ায় সারাদিন পড়ে থাকে, এটা কি বেড়াতে যাওয়ার চেয়ে কিছু কম? আপনি কি বলছেন?
2: আমাদের আজকের বিষয় পুজোই বেড়াতে যাওয়া, অর্থাৎ পুজোর কটা দিন বেড়াতে যাওয়া মানে কি সে পুজো বিদ্বেষী, অর্থাৎ পুজোকে অগ্রাহ্য করে যেখানে এই শহর মেতে উঠছে পুজোয়, সেখানে আপনি শহর ছেড়ে, আপনার গ্রাম ছেড়ে, আপনার পরিবার ছেড়ে বা পরিবারকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন বাইরে, তাহলে কি বিশ্বাস করব বা ধরে নেব আপনি পুজো পছন্দ করেন না বা পুজো বিদ্বেষী? আসলে কি, নাকি অফিসের ছুটি ম্যানেজ করতে পারেন না, ওই কটা দিনই ছুটি, সরাসরি চলে আসবেন আমাদের কাছে। এই মুহূর্তে কে আছেন? হ্যালো,
3: হ্যালো,
4: বেহাল আছে কে? অনিমেষ ভট্টাচার্য কথা বলছি,
3: বলুন।
4: আমি এই মোশনের বিপক্ষে, পুজো মানে পূজায় বেড়াতে যাওয়া মানে পুজো বিদ্বেষী নয়। শরতের এই সুন্দর সময় একটা দীর্ঘ অবকাশ পাওয়া যায়, সারা বছরের কর্মক্রান্তির সময় থেকে অবকাশ মিললে বেড়াতে যাওয়াটা আমার একটা জীবনের অঙ্গ। আর এখন তো মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, তা মহালয়ার দিন থেকে ঠাকুর দেখতে দেখতে এই আজকে চতুর্থীর এই তৃতীয়ার সুন্দর আলোয় কিছু ঠাকুর দেখা গেল। এরপর ধরুন যদি বেড়াতে যাই, সেখানেও কিন্তু ঠাকুর দেখা হবে যদি সঙ্গে ওই স্মার্টফোন থাকে, আর স্মার্টফোনে যদি নিউজ অন এআই আর অ্যাপটা ইনস্টল করা থাকে, তাহলে আকাশবাণী কলকাতার FM গোল্ড, FM রেনবো, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি আমার সঙ্গে থাকলে আমার পূজা পরিক্রমা শোনা হবে। সেখানে তার মানে কি, আমি ঠাকুর দেখছি, আমার মানুষ ভ্রমণ হচ্ছে, বেড়ানো হচ্ছে, আর স্মার্টফোনে তো টিভিও দেখা যায়, দূরদর্শনের মাধ্যমে।

0: ঠাকুর দেখতে পাচ্ছি, তাহলে আমি কি করে বলবো যে পুজোয় বেড়াতে যাওয়া মানে পুজো বিধিছি? কখনোই নয়। বর্তমানে উন্নত প্রযুক্তি রয়েছে, তো আমি কোনো জায়গায় বেড়াতে গেলাম, সেখানে একটা শান্ত সমাহিত পুত পবিত্র পরিবেশে পরিবারের সদস্যদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম পাস হচ্ছে, আবার এই স্মার্টফোনের মাধ্যমে পূজা পরিক্রমা শোনা, দূরদর্শনের বা বিভিন্ন টিভি চ্যানেলে ঠাকুর দেখাও হচ্ছে। তাই আমি এই মতের সম্পূর্ণ বিপক্ষে। বেহারা থেকে বললাম, অনিমেষ ভট্টাচার্য।
1: দুর্দান্ত বললেন, এই যে বললেন যে পুজো পরিক্রমা ডিডি বাংলায় এবং অন্যান্য সরকারি চ্যানেলে বসে দেখা, এবং তার সঙ্গে এই যে পুজোয় বাড়িতে বসেও পরিক্রমা করা যায়, একটা অন্য দিকের কথা বললেন, সেটাও কিন্তু মনে মনে বেড়ানোই।
2: আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে, সব লিখছেন। প্রথমেই বলি, শীষ মোহাম্মদ লিখছেন, পুজোর সময় একটানা ছুটি পাওয়া যায় আর সেই কারণেই বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করা হয়। দেশের পুজো দেখছি সারা জীবন ধরে, বাইরে গিয়ে সেখানকার পুজো দেখার একটা আলাদা আনন্দ আছে, তবে বাড়ি ছেড়ে থাকতে মোটেই ভালো লাগে না। সেই বন্ধুবান্ধব একসাথে বেড়ানো আমি তো খুব মিস করি, সেই দিনগুলো আমার কিশোরবেলা কিংবা যৌবনের এই দিনগুলো মনে পড়ে। আমাদের পাড়ায় গোধুলি বলে একটা সিনেমা হাউস ছিল, তাদের একটা জিপ গাড়ি ছিল, প্রতি বছর আমরা অষ্টমীর দিন সন্ধেবেলায় সেই গাড়িটা নিয়ে কোথায় কোথায় ঠাকুর দেখতে চলে যেতাম, হারিয়ে যেতাম কোন সুদূর গায়ের পথে কোনো এক পল্লীতে। নিরাবরণ পুজো খুব ভালো লাগতো, একবার বৃষ্টিতে নাকাল হয়েছিল। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন।
1: রাঁচি ঝাড়খণ্ড থেকে লিখছেন সুশান্ত সেনগুপ্ত, লিখছেন, বেড়াতে যাওয়া আমার মতে পুজোতে বেড়াতে যাওয়া মানে পুজো বিদ্বেষী নয়, মানে পুজো বিদ্বেষী এটা আমার মত নয়, তার মানে তাই নয়। আচ্ছা, কয়েকটা পয়েন্ট তিনি দিয়েছেন, কি কি দিয়েছেন? তিনি বলছেন, পুজো দেখা আর পুজোয় ঘুরতে যাওয়া দুটো এক জিনিস নয়, আমরা সারা বছর অপেক্ষা করি এই কটা দিনের জন্য। কেউ প্যান্ডেলে ঠাকুর দেখে আনন্দ পায়, কেউ পাহাড়ে গিয়ে, কেউ সমুদ্রের ধারে গিয়ে পরিবারের সঙ্গে আনন্দ পায়। আনন্দ পাওয়ার ধরনটা আলাদা হতে পারে, কিন্তু আনন্দ পাওয়াটাই আসল কথা। তারপর তিনি বলছেন, পুজো মানে তো শুধু মণ্ডপ নয়, পুজো মানে একটা মুক্তি। অফিসের ছুটি, কাজের চাপ নেই, এই বাঁধন থেকে মুক্তি নিতে অনেকে বেরিয়ে যেতে পারেন চান। আসলে পুজো বিদ্বেষী সে যে পুজোর নামে বিদ্বেষ ছড়ায়, অন্যের আনন্দকে ছোট করে। তারাই বলে, ও বেড়াতে গেছে, ও তার মানে পুজোয় নেই। শেষে একটাই কথা বলবো, পুজোয় বেড়াতে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, পুজোয় অন্যভাবে বেঁচে থাকাও বেড়াতে যাওয়া।
2: 2 2 4 8 8 8 0 8 5 কে আছেন দেখি। হ্যালো
1: হ্যালো হ্যালো হ্যালো না, উনি যেখানে রয়েছেন সম্ভবত
2: উনি মনে হয় পুজোই দেখছেন কোনো প্যান্ডেল।
1: হ্যাঁ হ্যাঁ,
2: আমাদের কাছে যারা আসছেন তারা অবশ্যই তার যে সেটে রয়েছে সেই সেটের সাউন্ড একদম জিরো করে রাখবেন। কে আছেন দেখি। হ্যালো
1: হ্যালো
3: হ্যাঁ হ্যালো হ্যালো দিদি ভাই নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: আমি তাহলে নাচনগোনা বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
2: বলুন বলুন।
3: হ্যাঁ, দাদাভাইকেও এবং দিদিভাইকে দুজনকেই শুভেচ্ছা, দিদিভাই আর দাদাভাই। হ্যাঁ, বলছি যে দেখুন, পুজোয় বেড়াতে আমাদের বাঙালিদের পায়ের তলায় সর্ষে আছে দাদাভাই, তো এই সর্ষে আমরা বেড়াতে যাই, কিন্তু আমি এই পুজোতে বেড়াতে যাওয়া খুব আমার মানে ভাল লাগে না। পুজো কদিন আমাদের 4-5 দিন পুজোর এই বাড়ির পুজো দেখতেই আমার খুব ভাল লাগে, এবং বন্ধু বান্ধবরা আসে, যারা বাইরে থাকে তারা আসে, তাদের সাথে মিলে মিশে সেই পুজো দেখা তার আনন্দ, মায়ের হাতের নাড়ু, এই খাওয়া, এই জিনিসগুলো আর কি রাখতে হয়। আমরা সেই কালী পুজোর পর বেরোই দাদাভাই বেড়াতে। হ্যাঁ, আগের বারে গেছিলাম আমরা আহমেদাবাদ, সবরমতী আশ্রম, এগুলো গুজরাট, এগুলো দেখে এসছি। এবারে আমাদের চিন্তা ভাবনায় আছে, নর্মদা পরিক্রমা করার ইচ্ছা আছে, সেইটা যাব, সেটা কালী পুজোর পর দাদাভাই।
2: এবারে চলে যাব আবার ফেসবুকে, দিনেশ নস্কর লিখছেন বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে, পুজোতে ঘুরতে যাওয়া মানেই পুজো বিদ্বেষী, একদম না। আমি চলে যাচ্ছি কাল ঘুরতে, কি করব বলুন, ছুটি থাকার একটা ব্যাপার থাকে, তাই পুজোর টান রয়ে গেছে আমার, তাও আমাকে ঘুরতে যেতেই হবে, তার মানে আমি পুজো বিদ্বেষী এটা ভাববেন না। একটা সময়ের ব্যাপার আছে না, সবাইকে একসঙ্গে পাওয়ার একটা ব্যাপার আছে। প্রতি বছর কলকাতাতে তো থাকি, এক বছর না হলে বাইরেই ঘুরে দেখে আসি না,

0: ওদিকে ঠাকুর কেমন হয় ঘুরে এসে বাকি কথাটা আপনাদের জানাবো। দীনেশ নস্কর।
1: সীমা দাস, সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখছেন পুজোয় বেড়াতে যাওয়া মানেই পুজোবিদ্বেষ, এই ধারণা ঠিক নয়। উৎসবের মূল উদ্দেশ্য আমাদের আনন্দ ও মানসিক তৃপ্তি, প্রত্যেকেরই নিজস্ব উপায়ে আনন্দ উপভোগ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। অবশেষে বলা যায় পুজোর দিনগুলোয় মণ্ডপে না থাকা মানে পুজোর বিরোধিতা করা নয়, উৎসবের মূল চেতনা মনের আনন্দ এবং সম্প্রীতি। ঘরের কোণে বা মণ্ডপের ভিড়ে যেমন পুজোকে অনুভব করা যায়, ঠিক তেমনই পাহাড় সমুদ্র বা নতুন কোনো অচেনা শহরেও পুজোর আনন্দকে বুকে নিয়ে ঘুরে বেড়ানো যায়। তাই কাউকে পুজোবিদ্বেষী তকমার না দিয়ে প্রত্যেকের পছন্দের উদযাপনকে সম্মান জানানোই প্রকৃত উৎসবের মানসিকতা।
0: এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
2: নমস্কার, বিশ্বজিৎ দা ও মনীষা জি।
0: নমস্কার,
2: মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁতরাইল হাওড়া
0: থেকে। বলুন।
2: সাধারণত পূজার ছুটিটা একটু বেশি থাকে বলে মানুষ ঘুরতে যায়। আমার মনে হয় ঘুরতে যাওয়াটা আরো বেশি করে পুজোকে উপভোগ করা, কারণ নিজের তো দেশে এলাকার পুজো উপভোগ করে থাকে, বাইরে গেলে আরো সেখানকার পুজোটা উপভোগ করা যায়, তাই আরো বেশি করে উপভোগ করা যায় বেড়াতে যাওয়া মানে বিদ্বেষ না। নমস্কার।
1: বেশ, চলে যাব পরের মেসেজে। পরের যিনি মেসেজ পাঠিয়েছেন, পরমা মিত্র ভবানীপুর থেকে, লিখছেন দুর্গাপুজো বাঙালির আবেগ, ভালোবাসা শিকড়ের টান, কিন্তু ভালোবাসা আর কিন্তু সেই ভালোবাসা প্রকাশের ধরন কি সকলের এক হতে হবে? কেউ নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন, আবার কেউ পুজোর ছুটিতে পাড়ি দেন পাহাড় কিংবা সমুদ্রের ধারে, তাতেই কি তিনি পুজোকে ভালোবাসেন না? আসলে উৎসব পালনের কোনো নির্দিষ্ট নিয়ম হয় না, সারা বছরের কাজের চাপ, শহরের ব্যস্ততা আর নানা জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে অনেকেই পুজোর ছুটিকে বেড়ানোর জন্য বেছে নেন। তার মানে এই নয় যে ঢাকের আওয়াজ কিংবা শিউলি ফুলের গন্ধ তাদের মনে কোনো আবেগ জাগায় না। পুজোয় কে কোথায় আনন্দ খুঁজবেন সে সিদ্ধান্ত তার নিজের হওয়া উচিত, লিখছেন পরমা মিত্র ভবানীপুর থেকে।
0: আমাদের সঙ্গে আছেন কে? হ্যালো,
3: হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
3: আবার অনেকদিন পর এলাম, আমি নদিয়া থেকে রাজু দাস বৈরাগ্য।
1: বলুন।
3: আচ্ছা, প্রথমেই আপনাদের স্টুডিওতে আমাদের এখানে কিছু শিউলি ফুল ফুটেছে, সেই শিউলি ফুল আমি ছড়িয়ে দিলাম, নিশ্চয় সে গন্ধ ফেলেন। আর আপনি বিষয় রেখেছেন যে পুজোতে মানে ঘুরতে যাওয়া নাকি বা মানে গ্রামের প্যান্ডেলে থাকা, তো আমার মনে হয় দেখুন যে যেভাবে উপভোগ করতে পারেন, কেউ যে বাইরে যাচ্ছেন বলে যে সে পুজোটাকে সেভাবে মানে উপভোগ করছেন না সেটা কিন্তু নয়। তবে আমি কিন্তু আমার মনে হয় যে আমার যে পাড়ার যে পুজোটা হয়, আমার গ্রামের যে পাড়ার পুজোটা হয় সেটা কিন্তু আমাকে দেখতেই হবে। মানে আমি বিশেষ করে বাড়িতে থাকতে বেশি পছন্দ করি, এবং যে যেভাবে পছন্দ করে তার কাছে সেভাবেই মানে পুজোটা আনন্দময় হয়ে উঠতে পারে। এটুকু আমি বলে গেলাম,
0: ধন্যবাদ। এবারে যাব এস এন মন্ডল বাপি কোড়াকাটি থেকে, লিখছেন যে শারদীয়া দুর্গোৎসবের অভিনন্দন, লিখছেন যে শারদীয়া দুর্গোৎসবের অভিনন্দন, বছর ফিরে পুজো আসে, ঘুরতে হবে তাই তো সেজে, প্রকৃতিকে ভালোবেসে, সকাল সকাল ঘুম ভেঙে যায়, চোখের কোণে ঘুম না আসে, মন ভেসে যায় দূরের দেশে, নদী সমুদ্রে ঢেউয়ে ভেসে, জঙ্গল কিংবা পাহাড় দেশে, আনন্দ নিতেই দেশ বিদেশে, ভ্রমণ স্বাদে খুশি আসে, নয়তো মোটেই পুজো বিদ্বেষে, পুজো উৎসব যায় না ভুলে, দেবী মায়ের আগমনে হাসি মুখে তাই গা ভাসে। এস এন মন্ডল বাপি কোড়াকটি সন্দেশখালি।
1: এরপরের যিনি মেসেজ করছেন, লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, পুজোর বেড়াতে যাওয়া মানে কি বিদ্বেষী হতে হবে তা নয়, আসলে যারা পুজোর ভিড় এড়াতে চায় তারাই বাইরে যায়। পুজোর সময় কলকাতার রাস্তাঘাটের যা অবস্থা থাকে সে আর বলে কাজ নেই, গাড়িগুলো দাঁড়িয়েই থাকে, এতটা ভিড় হয় রাস্তায়, গাড়ি দাঁড় করিয়ে পুজো দেখা, বাপরে বাপ। এই কারণে অনেকে কলকাতাকে এড়িয়ে বাইরে গিয়ে শান্তি পায়, এটাই আর কিছু নয়। তবে আমি আপনাকে বলি, আমরা যারা প্যান্ডেল হপিংয়ে অভ্যস্ত বা আমরা যারা বেরোই, আমরা জানি পুজোর সময় কিন্তু খুব সুন্দর ট্রাফিক ম্যানেজমেন্ট হয় এবং কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে না সিগন্যালের বাইরে, এবং ফুটপাথ থেকে মানুষকে নামতে দেওয়া হয় না রাস্তায়, রাস্তা থেকে গাড়ি মানে সাইকেল বা অন্য কিছুকে উঠতে দেওয়া হয় না ফুটপাথে, বাঁশ দিয়ে ঘেরা থাকে, গাড়ির সিগনালে তো একটু দাঁড়াতেই হবে, রাশ থাকে, গাড়ি থাকে, কিন্তু অন্যরকম কোনো জ্যামের কিন্তু খুব সমস্যা হয় না, বরং প্রতিবারই কলকাতা ট্রাফিক পুলিশ কিন্তু প্রশংসা পায়
0: একদম
1: জ্যাম সামলানোর জন্য।
0: পঞ্চমী ষষ্ঠী এদিন থেকে কলকাতা শহরের ট্রাফিকের দায়িত্ব তাদের হাতে চলে যায়, বিশেষত পুজো সামলানোর। এবারে আমরা চলে যাব, আমাদের সঙ্গে কে আছেন? 2248-0085-এ। হ্যালো
4: হ্যালো, নমস্কার।

0: নমস্কার।
1: আমি বদুর চক মাছপাড়া রাজবল হাটুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন,
1: পুরোতে পুজোতে যে বেড়াতে যাওয়া বলে যে পুরো পুজো বিদ্বেষী, আমি কিন্তু এটা মানতে পারছি না। কারণ আমি বলবো, ঘরের কাছে তো প্রতি বছরই পুজো দেখি, আনন্দ করি সবাইয়ের সঙ্গে। তো সহালও যে যে কয়েকটা বন্ধু মিলে নেও, যদি আমরা যদি বিদেশি কোনো জায়গায় যদি বিদেশে যদি আমরা পরিক্রম করতে যাই পুজো দেখি, তো সেই আনন্দটা যদি একটু মানে এ বছর না হলে ঘরের কাছে দেখছুন, পরের বছর না হলে এই বছরটা না হলে এবারে দেখছেন অন্য জায়গায় সেটা দেখবো, পুজোটা আরো ভালোভাবে একটু এনজয় করব। আমি বলবো পুজোটা অন্য জায়গায় এনজয় করলে বরঞ্চ আরো পুজোটাকে ভালোভাবে অনুভব করতে পারো, পুজোটা ভালোভাবে মানিয়ে নিতে পারবো বলে আমি মনে করি। নমস্কার।
0: এই মুহূর্তে এত সুন্দরভাবে তিনি বললেন, এবারে আমরা চলে যাব। অমিতাভ হোট লিখছেন যে এই কথাটির উপর কে কতটা গুরুত্ব দেবে জানি না, তবে এর বরাবরই আমি বিভিন্ন মতামত লক্ষ্য করেছি। এই যেমন ধরো, আমি এবং পরিবারের কেউই পুজোর সময় বাইরে যেতে ইচ্ছুক নই, তবে আবার এই পুজোর সময় ভিড়ের মধ্যে ঘুরতেও ইচ্ছুক নই। মাঝে মাঝে পুজোর ছুটি উপভোগ করতে মানুষ একটু কোলাহলের বাইরে থাকতে চায়। তার মানে এই নয় যে আমি এর বিরোধিতা করছি, এটা যার যার নিজস্ব ব্যাপার। আমি বহুবার পুজোর সময় বাইরে ঘুরতে গিয়ে দেখেছি, যতই সুন্দর জায়গা যাই না কেন, মনটা পড়ে থাকে এখানে। একটি বয়সের পর তখন মনে হয় এখানে থাকার আনন্দ আলাদা। আচ্ছা, একটা কথা বলতে চাই আপনাদের, প্রশ্নটা কিন্তু ঠিক স্পষ্ট নয়। পুজোয় বেড়াতে যাওয়া, কোথা থেকে বেড়াতে যাওয়া, মানে যেখানে আমার বাড়ি না কলকাতা থেকে বাইরে বেড়াতে যাওয়া? আমি একজন প্রবাসী, পরবর্তীকালে আমি বা আমরা এই সুন্দর কলকাতা নগরীর বাসিন্দা হই, তাই পুজোর সময় আমরা কলকাতায় মন টেকে না, আমার জন্মস্থানে চলে যেতে মন করে। আমি বলি আমার নিজের বক্তব্য এবং অভিমত, পুজো মানে দুর্গাপুজো বলে মনে করি। এই সময় বাইরে যাওয়া, কোনো বিদ্বেষিতা করা না হলেও পুজোয় বাইরে চলে না গেলেই ভালো, কারণ মা বছরে একবার আসেন, বারবার নয়। যদিও আমরা বলি মা তুমি সপরিবারে সামনের বছর আবার এসো, কী দরকার পুজোর সময় বাইরে যাওয়ার? থাকুন না আমাদের সঙ্গে, সবাই মিলে আনন্দ করে মাকে আহ্বান করি। জয় মা, আগাম শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানাই।
2: পরের মেসেজে যাব। পরের মেসেজ প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। পুজো মানেই আনন্দ, পুজো মানেই মিলন, পুজো ঘিরেই মানুষের মনে নানান চাল চলন। কেউ দেখা যায় দেশেই থাকে, যায় কেউ বেড়াতে, পুজো ঘিরে মাতে উল্লাসে বন্ধুবান্ধব আত্মীয় সাথে। কলকাতাতেও কিছু মানুষ পুজোর উৎসবে মাতে, কারো পছন্দ সমুদ্র কিংবা পাহাড়ে ছুটি কাটাতে। লম্বা ছুটি পুজোতেই মেলে, অন্য সময় হয় না, বেড়ানোর সুযোগ এ সময়ই ঘটে, অন্য সময় রয় না। তাই বলে কি পুজো বিদ্বেষী, এমন কথা ঠিক না। বেড়াতে যাওয়া মানুষ সম্পর্কে কারো ভুল ধারণা, বেড়াতে কোথায় যাবে মানুষ, সেখানেও পুজো পাবে, নাই বা হলো দেশের পুজো, অন্য পুজোতেও মজা হবে। বেশ,
0: এবারে চলে যাবো সরাসরি 2248-8085 এ। কে আছেন? হ্যালো।
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
3: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
3: আমি একটু অন্যরকম ভাবে বলছি যে দেখুন, মা বৎসরে একবার তার বাবার বাড়িতে ঘুরতে আসছে, সঙ্গে তার চার সন্তানকে নিয়ে আসছে, তার মামার বাড়ি আসছে। তা মা যখন বাড়িতে আসছে, মা তার মা বাবার সঙ্গে 5 দিন কাটাবে, তার চার সন্তান দাদু দিদিমা মামা মাসিদের সঙ্গে কাটাবে। তারা যদি ঘরে দরজায় তালা লাগিয়ে ঘর থেকে যদি বাইরে বেরিয়ে চলে যায়, তাহলে মাকে বরণই বা করবে কে, আর কার ঘরে এসে উঠবে, আর তার সন্তানরা কার সাথেই বা আনন্দ ফুর্তি করবে, দাদু দিদিমা মামা মামি সব তো ঘরের থেকে পালিয়ে যায়। আমার এটা মনে হচ্ছে ওই মা যে ওষুধটাকে সঙ্গে করে নিয়ে আসছে, যার জন্যে মনে হয় মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে। এই ওষুধটাকে যদি মা এক বছর আনা বন্ধ করে, তাহলে মনে হয় কেউ ভয়ে ঘরেতে পালাবে না। নমস্কার, আমি একটু কমেডি করে বললাম, ধন্যবাদ।
2: বেশ, চলে যাবো পরের মেসেজে। পরের মেসেজ কিশোর লিখছেন বালি হাওড়া থেকে। পুজোয় অনেকে বাইরে ঘুরতে যায়, সবাই একসঙ্গে এই সময় ছুটি পায়, তাই বেড়াতে চলে যায়, তার মানে সে পুজো বিদ্বেষী তা নয়। আমি 2-1 বার গেছি, আমার ভালো লাগেনি, মনটা পড়েছিল কলকাতায়, তবে পুজোয় কলকাতাতেই থাকতে চাই, কলকাতার মতো পুজো কোথাও হয় না, আমাদের এখানকার মতো ঠাকুরের মুখগুলো অন্য কোথাও এত সুন্দর হয় না। পুজোর সময় আমরা যেসব বন্ধু বাইরে থাকে, তারা এ সময় বাড়িতে আসে, তাদের সঙ্গে দেখা হয়, অনেক আনন্দ গল্প হয়, তাই পুজোয় বাইরে যাই না ঘুরতে।
0: সারা বছর থাকবো ঘরে, তাই কখনো হয় ঈদে পুজোয় ঘুরতে যাব, দুদিন

0: বই তো নয়, দেখব কত সাগর নদী সাগর মরুভূমি, কিন্তু সবার চাইতে সেরা আমার জন্মভূমি। আমার দেশের পথের ধুলা শিমুল পলা শিউলি মালা, সূর্যমুখী একটু হেসে আমার কাছে বসলো এসে, কেমন করে ওদের ভুলে যাই, তাই সময় পেলেই একটু ঘুরতে যাই। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
1: বেশ,
0: এই মুহূর্তে আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, যাব তার কাছে। হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: বলুন
0: বলুন।
2: হ্যাঁ নমস্কার, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। দেখবেন পুজো পার্বণে বাইরে থেকে বাড়ি ফিরে মানুষ, তাহলে ওই বাইরে থেকে বাড়ি ফিরছে পুজো পার্বণের জন্য, কিন্তু আবার বাইরে যাওয়ার কি প্রয়োজন? এটা তো আমার মতো বলে এটা আমার কাম্য নয় এটা। নমস্কার, ভালো থাকবেন।
0: সংক্ষেপে বললেন সুন্দর করে। এবারে আমরা চলে যাব আবার আমাদের ফেসবুকে। অবশ্যই রমা রায় লিখছেন যে পুজোয় বেড়াতে যাওয়া মানেই পুজো বিদ্বেষী নয়, কারণ এই সময় অনেকেই ছুটি ছাটা পায়, সারা বছরের ক্লান্তি একঘেয়েমি কাটাতে পাহাড় কিংবা সমুদ্রে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েন, আবার লক্ষ্মী পুজোর আগেই ফিরে আসেন, কারণ বেশিরভাগ বাড়িতেই কোজাগরি লক্ষ্মী পুজো হয়, এই সময় বাড়িতে থাকতে হয়। আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমরাও পুজোর সময় বেরিয়ে পড়তাম, এখন মেয়ে বড় হয়েছে সে বলে এখানে পুজো ছেড়ে কোথাও যাব না। আমার মনে হয় এই প্রজন্মের সবাই তাই মনে করেন, বাংলার দুর্গাপুজো সারা পৃথিবী জুড়ে কেমন করে যাই এই শ্রেষ্ঠ উৎসব ছেড়ে, কিন্তু যারা বেড়াতে যান তারা কিন্তু পুজো বিদ্বেষী নয়, তাদের ওপরে এসে তাদেরও পরে এসে আফসোস করতে হয়। ভাবেন একবার পুজোয় মজা করা গেল না, কোথাও তো একটা অনুশোচনা থেকেই গেল। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া।
1: চলে যাব পরের মেসেজে। সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন খুব সংক্ষেপে যে পুজোর ছুটি পায় অনেকে, তাই বেড়াতে যান, মা দুর্গা সকলের মাথার উপর দুর্গতি নাশিনী হয়ে রয়েছেন।
0: মোটেও নয়, পুজোতে নিজের শহরে অথবা গ্রামকে কাটিয়ে পুজোর ছুটিতে বেড়াতে যাওয়াটি বেশ বেস্ট নয় কি? ফ্রম দীপায়ন শতপতি লিখছেন বাঁকুড়া, জিরাবাদ বাঁকুড়া থেকে। এবার যাব যে আমাদের সঙ্গে যারা শুনছেন অনুষ্ঠান তারা ফোনও করছেন আমাদের, কে আছেন দেখি। হ্যালো
1: হ্যালো
3: হ্যালো
1: হ্যাঁ বলুন।
3: দাদা দিদি দুজনকে সারদায় নমস্কার জানাই। বলছি যে দাদা, আমি একটা দাদা দুজনকে বলছি যে আমার মনে হয় এই বছরে মা আসে একবার, আমি বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, পাড়ার মধ্যে থাকবো কোথাও। আমাদের এই কলকাতায় এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, এই কলকাতা ছেড়ে আমি কোথাও যাব না, কলকাতা ঠাকুর দেখব, পাড়ার ঠাকুর দেখব, কিন্তু আমি ঘরে বেরোই বা না বেরোই কিন্তু ঘরে আমি থাকবো, কোথাও যাব না। এটুকুই বললাম দাদা, নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার। চলে যাব পরের মেসেজে। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়া বাজার কাঁথি থেকে, স্বামীজির কথায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, সংস্কৃতির রূপ এক একজনের কাছে এক এক রকম, কেউ মূর্তির মাঝে আনন্দ খোঁজেন কেউ প্রকৃতির মাঝে, মণ্ডপের ভিড়ে আটকে না থেকে কেউ যদি ঈশ্বরের তৈরি প্রকৃতির মাঝে গিয়ে মানুষের সঙ্গে মিশেন, পাহাড় বা সমুদ্রের বিশালতা দেখে অভিভূত হন, তবে সেটাও এক ধরনের উপাসনা। ঠিক তাই আমি মনে করি, পূজোয় ঘুরতে যাওয়া মানেই ধর্মবিদ্বেষ নয়, বরং শহরের ঈশ্বরের সৃষ্টিকে নতুন করে আবিষ্কার করা।
0: এই মুহূর্তে কে আছেন, সরাসরি যাই। হ্যালো,
4: হ্যাঁ বিশ্বজিৎ দা এবং মনীষারি দুজনকে নমস্কার।
0: নমস্কার,
4: পূজার শুভেচ্ছা নেবেন?
1: আমি বিশ্বজিৎ,
4: আমি কলকাতা নিউ টাউন থেকে বিশ্ব মন্ডল কথা বলছি।
1: বলুন।
0: হ্যাঁ বলুন।
4: দাদাদি দুজনকে বলছি, দেখুন পূজোর সময় যদি বেড়াতে যদি কোথাও যেতে হয় তা পূজোর সময় যাওয়া তো উচিতই না, বাড়িতে আমাদের পশ্চিমবাংলায় যে পুজোগুলো হয় এরকম পুজো তো আর অন্য কোথাও হয় না। তা পুজোর কদিন আমাদের বাড়ি থেকে দেশে থেকে পুজোর আনন্দ উপভোগ করা অনেক ভালো, আর যদি বাইরে বেড়াতে যেতেই হয় তাহলে আমরা পুজোর ওই 5 দিন পরেই যাব, কারণ বাইরে এত সুন্দর মাকে দেখা যায় না, আমাদের মাকে যে এখানে এত রকম সাজে দেখা যায় এত সুন্দর লাগে, এই দৃশ্য বাইরে আমরা পাবো না দাদা, এইটুকুই বললাম। নমস্কার।
1: হ্যাঁ ঠিকই বলেছেন, মায়ের মুখ এবং মায়ের রূপ এত সুন্দর তা সত্যি উপভোগ না করে উপায় কি? চলে যাব পরের মেসেজে। প্রদীপ বসা খাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে, বড়

0: মেসেজ করেছেন, লিখছেন, শারদোৎসব মানেই শুধু প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ঠাকুর দেখা, নতুন জামা কাপড় পরা আর রাত জেগে আনন্দ করা। যারা পুজো একটু দূরে বেড়াতে যান তারা কি সত্যিই পুজোকে ভালোবাসেন না? বাঙালির পুজো মানে আবেগ, ঐতিহ্য, শৈশবের স্মৃতি আর প্রিয়জনের সঙ্গে মিলেমিশে থাকার আনন্দ। কিন্তু সবার আনন্দের ধরন তো এক নয়। কেউ আলোর রোশনাইয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে আনন্দ পান, কেউ পাহাড়ের নিস্তব্ধতায়, সমুদ্রের ঢেউয়ের শব্দে কিংবা অচেনা শহরের অলিগলিতে খুঁজে নেন নিজের ভালো থাকার ঠিকানা। তাই বলে কি তিনি পুজোকে অসম্মান করছেন? কখনোই নয়। সারা বছর কাজের চাপে হাঁপিয়ে ওঠা মানুষটির কাছে পুজোর ছুটি হয়তো একটু বিশ্রাম নেওয়ার সুযোগ। পরিবারের সঙ্গে সময় কাটানো, নতুন জায়গা দেখা কিংবা প্রকৃতির কাছাকাছি যাওয়া জীবনেরই আনন্দ। পুজোকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নেই আনন্দ উদযাপনের একমাত্র পথ। তবে এটাও সত্যি, পুজোর আনন্দের সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবিকা। তাই বেড়াতে যাওয়ার পাশাপাশি স্থানীয় উৎসব, শিল্পী ও ছোট ব্যবসায়ীদের প্রতিও আমাদের সহমর্মিতা থাকা জরুরি। পুজোকে ভালোবাসা মানে শুধু মণ্ডপে উপস্থিত থাকা নয়, পুজোর চেতনা ও আনন্দকে সম্মান করা। কে কীভাবে ছুটি কাটাবেন তা দিয়ে তার উৎসবের প্রতি ভালোবাসা বিচার করা উচিত নয়। আনন্দের স্বাধীনতা যেমন আমাদের আছে, তেমন অন্যের পছন্দকে সম্মান করার দায়িত্বও আমার। চলে যাব ফোনে, কে
1: ফোনে না এই মুহূর্তে নেই, 2 4 8 8 0 8 5 এই নাম্বারে আসছিলেন বন্ধুরা, এই এই মুহূর্তে চলে এসেছেন। আবার
0: দেখে নেব কে আছেন। হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ
1: বলুন।
2: নমস্কার দুজনকেই, শারদিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
0: বলুন,
2: দেখুন কয়েক বছর কলকাতায় থাকাটাই আমার মনে হয় বেশি শ্রেয়, তবে বর্তমানে ছুটির একটা ফ্যাক্টর হয়ে গেছে আর বিদেশ থেকে প্রচুর মানুষ, আমাদের প্রবাসী যারা থাকেন তারা কলকাতায় চলে আসেন। তো একটা সময় যখন আবাসিকে ছিলাম, হস্টেল লাইফ কাটাতাম, তখন এই পুজোর ছুটিটা একটা অন্য রকমের আনন্দ নিয়ে আসতো। তারপরের দিকে আফটার ম্যারিড লাইফ, তখন এক রকমের আনন্দ ছিল, আবার এখন এই একটা পর্যায়ে এসছে। তবে বাড়িতেই থাকতে বেশি পছন্দ করি, পুজোর সময় খাওয়া দাওয়া বাড়িতে একটা আলাদা এনজয় হয়। সারা বছরে অনেক দুঃখ কষ্ট থাকে, কিন্তু মা আসার সঙ্গে সঙ্গে সেই দুঃখ কষ্টগুলো আমি মনে করি অনেকটাই কমে যায়। এই জায়গাটা অনেক সময় নিজেকে রিয়েলাইজ করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই সময় আমরা কিন্তু আনন্দে মেতে উঠি, আমরা ভাবি না এর পরে আমাদের কি হতে চলেছে বা কি হবে। সুতরাং আমি মনে করি কলকাতায় থাকাটাই ভালো। তবে আকাশবাণী আমাদের এক সময় যে উপহার দিয়ে গেছে আজকে আমরা সেটা মিস করি। এর আগেও একটা অনুষ্ঠানে বলেছি, কিন্তু এখনো সেটা আমরা খুব মিস করি। হ্যাঁ, বিশেষ করে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, তো আমরা সেই সময় আকাশবাণী আমাদের যা দিয়েছে, সেই মানে মৌসুমী দিয়ে সিদ্ধার্থ দাস, সঞ্জয় দা, এরা যা যে অনুষ্ঠানটা করে গেছে, বা কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, এনারা যে অনুষ্ঠানটা করে গেছিলেন, সেই পুজো পরিক্রমা, সেইটা যে আকাশবাণীর এই শতবর্ষে এসে সেটা কেন বন্ধ হয়ে গেছে কমার্শিয়ালের জন্য, যাই হোক, আমরা সেটা মিস করি। তবে কলকাতায় থাকতেই ভালো লাগে, এখনো আকাশবাণী যেটুকু দেয় সেটা অনেকটাই পাওয়া।
0: বেশ,
1: বললেন অনেক কিছু দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান শোনেন, তার মানে আপনার যে সুচিন্তিত মতামত আমরা আমাদের যারা প্রশাসক রয়েছেন তাদের কাছে পৌঁছে দেব।
0: চলে যাব পরের মেসেজে। সুভাষ চক্রবর্তী উত্তর বাবারি থেকে লিখছেন, পুজোয় অনেকে বেড়াতে যায়, অনেকে মনে করে এবং বলাবলি করতে থাকে পুজোর সময় যারা বেড়াতে যায় তারা আসলে পুজো বিদ্বেষী। পুজোর সময় অনেকেই পুজোর সার্বিক পরিবেশ দুর্বিষহ হয়ে ওঠে, এক্ষেত্রে পুজোর কটা দিন দূরে থাকা ভালো। তাই পুজোর সময় বেড়াতে যাওয়া মানেই পুজো বিদ্বেষী নয়।
1: আমাদের আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে, অথবা ফোন করবেন 2 2 4 8 8 0 8 5 এই নাম্বারে। এই মুহূর্তে আপনাদের বলি, আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন সুবীর বোধক খালনা হাওড়া থেকে, পুজোয় বেড়াতে যাওয়া মানে পুজো বিরোধী না। এখন মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, তাই পুজোর দিনগুলো বাইরে বেড়াতে গেলে একঘেয়েমিটা কেটে যায়। পুজোর সময় ছুটি পাওয়া যায়, কোনো কাজের চাপ থাকে না, তাই ফ্রি মনে যাওয়া যায়। সুবীর বোধক খালনা হাওড়া থেকে বলছেন।
0: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করেছেন তৃতীয়ার, শুভেচ্ছা জানিয়েছেন সদস্যদের ও শ্রোতাবৃন্দ সকলকেই। আচ্ছা, আমাদের কাছে মা আসেন একবার কৈলাস থেকে, এখানে এত আয়োজন সবই তাঁর আগমনের জন্য, সারা বছরে অপেক্ষা করে থাকে কত মানুষ এই চার দিনের জন্য। তাই পুজো মানেই সপ্তমীর ঠাকুর দেখা, নবমীর খাওয়া দাওয়া, ঠাকুর দালানে আড্ডা, অষ্টমীর অঞ্জলি, মন খারাপের দশমী। তাই পুজো মানেই বাড়ি আর সকলের সঙ্গে হই হই করে পুজো কাটানো। এই সময় বাইরে নৈব নৈব চ, কিন্তু অনেকে

0: ছুটি কম পান বলে এই সময় বেড়াতে যান, সেটা তাদের ভালো লাগা হতে পারে, কিন্তু সেটা তো কিছুটা পুজো বিদ্বেষেই মনে হয়। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা বলছেন।
1: এই মুহূর্তে আমরা চলে যাব, আমাদের সঙ্গে আছেন কে ফোনে? না, ছিলেন এত সময়। এবারে যাব যে পূজোয় ঘুরতে যাওয়া মানেই যে পুজো বিদ্বেষী, এটা ঠিক নয়। পুজোয় বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের পুজো দেখা উচিত, তাহলে পুজোর সময়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়। সুজিত মণ্ডল, উত্তর জোচরা।
0: বেশ, চলে যাই এর পরের যে মেসেজ সেই মেসেজের দিকে। বিশ্বজিৎ কর, বোড়াল গড়িয়া থেকে লিখছেন, না না না, অবশ্যই ঠিক তা নয়। আসলে পুজো এলেই অনেকের ঘুরতে ইচ্ছে হয়। মনোরম আবহাওয়ার সাথে উৎফুল্ল মানসিকতা, পুজোর আকাশ বাতাস অদ্ভুত এক উদারতা। ঘুরতে যাওয়া মানে উঠলে ওঠা আনন্দ, পুজোর আনন্দের ঝলক আদৌ নয় তা মন্দ। পুজোয় ঘুরতে যাওয়া নয় পুজোর বিরোধী, পুজো ও প্রকৃতির মাঝে বিস্মৃত আনন্দেরই পরিধি। ছড়ায় ছড়ায় যেমন লেখেন সেরকমই লিখেছেন তিনি। আমরা এই যে পুজোর বেড়াতে যাওয়া নিয়ে এত কথা বলছি, একটু দেখে নিই মেসেজ কারা কারা করেছেন। হ্যাঁ, প্রচুর মেসেজ আছে, আমরা মেসেজগুলোও একটু একটু করে দেখে নেব। টেক্সট মেসেজ করেছেন
1: প্রিয়,
0: যে মেসেজ দেখব, যে মেসেজ দেখার কথা হচ্ছে আমাদের এই পুজোয় বেড়াতে যাওয়া নিয়ে যা বক্তব্য ছিল আর কি লোকজনের, সেটা একটু দেখে নিই। হ্যাঁ, লিখছেন সৌমন, কি লিখছেন?
1: লিখছেন, হ্যাঁ, এটি এক ধরনের অনুষ্ঠান, পুজোর বাইরে বেড়াতে যাওয়া মানে পুজো, হ্যাঁ, এটি এক ধরনের প্রতিযোগিতামূলক মানসিকতার প্রভাব। নানা ছবি ইত্যাদি শেয়ার করেন, প্যান্ডেল হপিং ট্র্যাডিশনাল, যাতে একাডেমিক ভ্যালু মূল্যবোধ ইত্যাদি থাকে। যেমন ধরুন সোদপুরের একটি পুজো, তার একটা বিজ্ঞাপন, জারোয়া সাংকুল পুজো বা এই ধরনের কিছু, ব্যাপারটা শিশু সুলভ এবং অনুসন্ধিৎসু বর্ধক ইত্যাদি। জয় মা চন্দ্রঘণ্টা সৌমেন, অদ্ভুত একটা ইয়ে এলো।
0: পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, পুজোর দিনে বেড়াতে যাওয়া মানে শহরের ভিড় থেকে বেরিয়ে বাইরের কোনো শান্ত নদীর ধারে সবুজের মাঝে নিজেকে নতুন করে আবিষ্কার করা, পুজোকে এড়িয়ে যাওয়া নয়। গ্রামের শান্ত ছায়াতে মা দুর্গাকে নতুন রূপে খুঁজে পাওয়া, শহরের খোলা হাওয়ার মাঝে মায়ের আরাধনার ধূপের গন্ধটা হৃদয়ে প্রবেশ করে, তার অনুভূতিটা যেন গ্রামের পরিবেশে আরও ভালো করে অনুভূত হয়। তাই পুজো বিদ্বেষ নয়, বাইরে যাওয়া মানে বাইরের পরিবেশে মাকে নতুন করে পাওয়া। পায়েল লিখছেন।
1: আমরা
0: আরও একটি মেসেজ রয়েছে,
1: মেসেজটা পড়ে নিই। আমি পুজোতে বাইরে যেতে পছন্দ করি, আমি এক বছর থেকে বাপের বাড়ি যাই না, এইবারের নবমীতে যাব, নাম পূর্ণিমা।
0: আচ্ছা, যারা মেসেজ পাঠাচ্ছেন একটু ভালো করে মেসেজটা পাঠান। হ্যাঁ, মানে আপনারা যেমন তেমন করে এসএমএস করে দিলে খুব মুশকিল, কারণ আমরা তো যখন পড়ি আমাদের অসুবিধে হয় পড়তে, আর এভাবে প্রোগ্রামের ফ্লোটাও নষ্ট হয়ে যায়। একটু ঠিকঠাক দেখে বানান, দেখে দরকারে বাংলায় মেসেজ পাঠান, ইংরেজিতে যা বানান লেখেন আপনারা সেটা সবসময়
1: বোঝা যায় না। আমি সেই জন্য বলি যে আপনারা ঠিক যেমন বলেন সেরকম লিখবেন। আর আমাদের এই মুহূর্তে নেই, কিন্তু অনুষ্ঠান শেষ করবো একটা গান দিয়ে। এই গান শুনতে শুনতে আজকের এই আপনার কথা থেকে ছুটে নিচ্ছি, কিন্তু 9:30 ফিরে আসবো। সঙ্গে থাকবেন বিশিষ্ট চিকিৎসক শ্যামাশীষ বন্দ্যোপাধ্যায়।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে। আর আরোগ্যে বিশ্বজিৎ আর মনীষা থাকা মানেই বিশ্বজিৎ আর মনীষা নিজেরাই আপনাকে বিভিন্ন টোটকা দেবে এমন নয়। আমরা দিই টোটকা, যে একেবারে দিই না সেটা নয়। বিভিন্ন সময় বিভিন্ন জন যখন শুনতে আসে অর্থাৎ জিজ্ঞেস করে কেমন আছে, আর বলো না শরীরটা যা খারাপ, জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি আমরা ডাক্তার দেখালেন, না না ওই প্যারাসিটামল 650 কিনে নিয়েছি, এই গ্যাস অম্বলের সমস্যা, ওষুধ নিয়ে নিয়েছি দোকান থেকে। এবং যে দিনের পর দিন সেলফ ডক্টরিং, অর্থাৎ নিজেই আমরা ডক্টর হয়ে যাচ্ছি।
2: আরেকটা জিনিস হয় যে এই যে তুমি বলছিলে যে টোটকা আমরা দিই না, একেবারে তেমন নয়, টোটকা মানুষ নিজেই নিজেকে দেয়। এবং আপনি যখন অসুস্থ হবেন দেখবেন আপনার চারপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা হচ্ছে সবাই এক একজন বড় ডাক্তার, বিভিন্ন উপদেশ দিচ্ছে, বিভিন্ন কথা বলছে, এবং সবটাই একটা বেশ বড় ডাক্তারের মতন করে, অথচ ডিগ্রিটা শুধু নেই। লোকজন মনে করে এগুলোর জন্য আবার কি জ্বর হয়েছে, তো প্যারাসিটামল খেতে বলেছে, তো ঠিকই করেছি। আদৌ কি ঠিক করছেন? স্বচিকিৎসার বিপদ কিন্তু প্রচুর। তাই নিয়েই আজ কথা বলবেন আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক শ্রী শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
1: তবে স্টুডিওর এ প্রান্তে শুধু যে বিশ্বজিৎ মনীষা রয়েছেন এবং ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন এটা নয়, আপনারাও আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন। তারা অংশগ্রহণ করতে পারেন আপনারা আমাদের কাছে 2248 8085 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নম্বরে। আমাদের ফেসবুকে দুটো পেজ থেকে অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। লাইভ অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, কারণ আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সামনে তো পুজো, পুজোর সময়ও কিন্তু আর বেশি ডক্টরের পরামর্শে আপনারা যান না, কারণ আপনি মনে করেন আপনার পাড়ার বল্টুদা ওষুধের দোকানে বসে বা ভজনদা ওষুধের দোকানে বসে সেই বলে দিলে আপনি ওষুধ কিনে খেয়ে নেবেন, সত্যিই কতটা মারাত্মক জানেন।
2: আর এই বিষয় নিয়ে কথা বলতে গেলে একদম প্রথমে আমি একটা ছবির কথা বলছি, আপনাকে একটা দৃশ্যের কথা বলছি।

0: যে এরকমই একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি এই যে পাড়ার ডাক্তারবাবু তার কাছে গেছেন, মানে পাড়ার ওষুধের দোকান যিনি চালান তারাও মোটামুটি নিজেদেরকে হাফ ডাক্তারই মনে করেন, এবং সেখানে তার একটা র‍্যাবিস ইনজেকশনের প্রয়োজন ছিল, সেই ইনজেকশন তিনি তো নেননি, উল্টে তাকে অন্য একটা টিটেনাস, সাধারণ টিটেনাস দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে সেই রোগীর খুব বাড়াবাড়ি হয়, তাকে আবার বড় রকমের অস্ত্রোপচার করতে হয়। এই রকম ঘটনা আমরা প্রায়ই দেখি, অনেক সময় যে সবার সঙ্গেই সেটা নেগেটিভ ঘটে তা নয়, অনেক সময় পজিটিভও ঘটে, হয়তো সত্যি অসুখটা ভালো হয়ে গেল, সেই দোকানের লোকটির ওপর বিশ্বাস বেড়ে গেল। এই যে স্বচিকিৎসা, এটার ফল কতটা মারাত্মক তাই নিয়ে আজ কথা বলবো। তার আগে আপনি আপনার মতো করে প্রথমে স্বচিকিৎসা জিনিসটা কি আর কত রকম ধরন আছে যদি এটা একটু বলে দেন আমাদের।
1: মানে আমি আরো একটু স্পেসিফিক বলতে চাই যে অসুস্থ হলেই কি চিকিৎসকের কাছে না গিয়ে নিজেরা ওষুধ খেয়ে নেব, নাকি কখন মনে হবে যে আমি চিকিৎসকের কাছে গিয়েই ওষুধ খেতে হবে?
0: না, আমি প্রশ্নটা একটু অন্য করেছি, আমার প্রশ্নটা হচ্ছে স্বচিকিৎসা কি এবং স্বচিকিৎসার ধরন কি রকম হয়, কি কি প্যাটার্ন দেখতে পান আপনারা পেশেন্টের মধ্যে?
2: রাইট, দেখুন ব্যাপারটা হচ্ছে যে দুটো আলাদা ডোমেইন বা ডাইমেনশনের কথা আপনাদের একটু ভাবতে হবে। একটা হচ্ছে যে আপনি নিজে নিজে ট্রিটমেন্ট করছেন, একটা এক্সাম্পল দিলে জিনিসটা বুঝতে পারবেন। আপনি ওই আপনার পাড়ার বল্টুদাকে গিয়ে বললেন যে একটা সিফ্রান সিটি দাও তো বা একটা ওটো দাও তো, এটা হচ্ছে একটা ক্লাসিক স্বচিকিৎসার লক্ষণ, বা একটা ক্যালপল বা সিনারেস দাও তো বা একটা অ্যাজিথ্রাল দাও তো। আরেকটা হচ্ছে যে আপনাকে আপনার মাসি, মাসতুতো বোন, পাড়ার যিনি ফুল বিক্রি করেন, তারা আপনাকে বলল যে আপনি আপনার শরীরটা ভালো দেখছি না, তুমি একটু ক্যালসিয়াম খেয়ে নাও। দুটো আলাদা কিন্তু ডাইমেনশন, একটা হচ্ছে কেউ আপনাকে স্বতঃপ্রণোদিতভাবে উপদেশ দিচ্ছে ফর অ্যান ইলনেস অ্যাবাউট এ মেডিসিন, আরেকটা হচ্ছে আপনি নিজে একটা ওষুধ চাইছেন। এইটা রেখে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে অসুখ করলেই, কিছু একটা হলেই কি ওষুধ খেতে হবে? সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে, একটা কিছু করতে হবে, একটা অ্যাকশন দরকার। এই জিনিসটা কিন্তু আমাদের, আমি মানে নাম করে বলছি, আমেরিকান ওয়ে অফ থিঙ্কিং, যে ফর এভরি সিঙ্গল সিমটম, আপনার যা সিমটম হবে সেটা আপনার কপাল ব্যথা করতে পারে, গাল চুল করতে পারে, আঙুল কিরকির করতে পারে, পায়ের আঙুল ঝিনঝিন করতে পারে, চারটে সিমটমে চারটে ওষুধ বা চারটে ট্রিটমেন্ট আপনার প্রয়োজন। ইউ ওয়ান্ট treatment for every symptom. You don't want treatment for the illness, because illness thik holo hoyto kichu symptom amra theke jetei pare, kintu you want treatment for every symptom. tar mane prothom kotha hocche na shamanno beshir bhag oshukh je gulo amader kore every day, apnaro kore amaro kore, seta hocche shordi kashi hoy, ektu jor hoy, ektu pet byatha hoy, ektu pet kharap hoy, ektu matha byatha kore, eta koto hate pay ধাক্কা লাগে বা একটু হাত কেটে যায়, পা কেটে যায়। এই যে একটা সিমটমের একটা বা অসুখ বা একটা প্রবলেমের লিস্ট আপনাকে বললাম, এটার জন্য বেশিরভাগ সময় কিছু করার দরকার নেই তো। কিন্তু আজকাল আমরা দেখতে পাই যে এই প্রত্যেকটা জিনিসের জন্যই একদম সঙ্গে সঙ্গে কিছু না কিছু অ্যাকশন হতে আরম্ভ করে। সমস্যাটা কিন্তু ওখানে বেশি, যে আপনি কতটা টলারেট করবেন, আপনার টলারেন্স লেভেল কতটা, এবং সেই টলারেন্স লেভেলের ওপরই স্বচিকিৎসার মূল সূত্রটা কিন্তু দাঁড়িয়ে আছে। আবার এর 180 ডিগ্রি উল্টো দিকে হচ্ছে, আপনার সিরিয়াস অসুখ করে আছে, আপনি চিকিৎসাই করবেন না, সেটাও কিন্তু ইকুয়ালি হার্মফুল। যেমন স্বচিকিৎসা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে যে আপনি আননেসেসারি অ্যাকশন নিয়ে ফেলছেন, ঠিক তেমনি আপনার একদম অ্যাকশন ইমিডিয়েট দরকার কিন্তু আপনি নিচ্ছেন না, সেটাও স্বচিকিৎসা। সেটা একটা এক্সাম্পল দিলে আপনার কাছে আরো স্পষ্ট হবে। আপনার বুকটা একটু হেভি লাগছে, আপনি ধরে নিয়েছেন গ্যাস হবে, আবার স্বচিকিৎসা, আপনি ধরে নিয়েছেন গ্যাস হয়েছে। আপনি একটু লিকুইড অ্যান্টাসিড খেয়েছেন, একটু জল খেয়েছেন, দুটো

0: ঢেকুর তুলেছেন বা বেলচ করেছেন, আপনার মনে হচ্ছে একটু আরাম হলো, আপনি ভাবলেন এই তো সলভ হয়ে গেছে প্রবলেম। আধ ঘন্টা পরে ইউ মিট এর কার্ডিয়াক অ্যারেস্ট। আমি নাম বলবো না, আপনারা খুব রিসেন্টলি এরকম একটা জিনিস শুনেছেন, দেখেছেন ইত্যাদি ইত্যাদি। তেমন এটাও কিন্তু সচিকিৎসা, ঠিক যেমন একটা ওটু দাও, একটা অ্যাজিথ্রাল দাও, একটা সচিকিৎসার মডেল, এটাও কিন্তু সচিকিৎসার মডেল। সুতরাং এটাও ইম্পর্টেন্ট জিনিস ভাববার যে কী কী সিমটম বা কী কী সমস্যা হলে আপনি অতটা ক্যাজুয়ালি জিনিসটা নিতে পারেন না। আবার উল্টো দিকে কিছু কিছু জিনিস হলেই আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে 10টা ওষুধ খেয়ে ফেললেন, তার কোনো প্রয়োজন নেই।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার রয়েছেন 2248-8085, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আচ্ছা ভট্টাচার্য, আমরা অনেক সময় লক্ষ্য করি বাড়িতে সর্দি কাশি হলে বা একটু গা গরম হলে ঠাকুমা দিদিমা যারা থাকেন হয়তো একটা কাঁচা রসুন ছিঁড়িয়ে ফিরিয়ে বলে একটা খেয়ে নিই বা একটু আদা দিয়ে চা খাইয়ে দিলেন, তা এইগুলোই বা কতখানি নিরাপদ যদি একটু বলেন। কারণ অনেকরকম প্রচুর হয়, বিশেষ করে বাড়িতে গ্রামের দিকে দেখেছি, এই সামান্য সামান্য কারণে একটু আদা দিয়ে চা খাইয়ে দিল বা একটা লবঙ্গ থেকে কিছু একটা করে দিয়ে দিল, এটার থেকে কতটা নিরাপত্তা আছে একটু যদি জানান ভালো হয়। নমস্কার।
3: বেশ,
0: যদি প্রশ্নটা আরেকবার একটু বলতেন, আমাদের টেকনিক্যাল কারণে একটু বোধহয় শুনতে অসুবিধা হয়েছে।
3: উনি তো ফোনে আর নেই, উনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে যারা যিনি বাড়িতে রয়েছেন হয়তো তার একটা কিছু অসুবিধে হচ্ছে, একটা আদা দিয়ে একটু চা খেলেন, একটুখানি আদা দিয়ে মানে সর্দি কাশি হয়েছে, আদা চায়ে একটু রিলিফ পাচ্ছেন, এটা কতটা কার্যকর? মানে ছোটোখাটো অসুখে বাড়ির যে টোটকাগুলো সেটা কি সবসময় সচিকিৎসার জন্য বাতিল করতে হবে?
0: না, এই ব্যাপারটা কিন্তু আলাদা। যেমন ধরুন আপনার সর্দি কাশির জ্বর হয়েছে, আপনি একটু স্টিম নিলেন, একটু গার্গেল করলেন, একটু চা আদা খেলেন, বা আজকাল বিভিন্ন রকম একটা কিছু ধরুন লবঙ্গ খেলেন, আদা কুচি রাখলেন মুখে চেবালেন, এগুলো ঠিক সচিকিৎসার মধ্যে ঠিক পড়ছে না, বিকজ এখানে আপনার অ্যাকশনটা খুব একটা ইনভেসিভ নয়। চিকিৎসা মানেই হচ্ছে অ্যাকশনটা ইনভেসিভ হবে, মানে আপনি 4টে অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন, 2টো গিয়ে একটা এক্সরে করিয়ে নিলেন, 4টে ব্লাড টেস্ট করিয়ে নিলেন, 2টো এই করে ইসিজি করিয়ে নিলেন, এগুলো ইনভেসিভ ওয়ে অফ অ্যাক্টিং অন ইট। আপনি যেটা বলেছেন সেটা তো সিমটোম্যাটিক কমফর্ট রিলিফ, সে আপনি ওষুধ খান বা না খান, একটু আদা দিয়ে চা খেলে সর্দি কাশি হলে সবাইকারই ভালো লাগে।
1: আবার চলে যাব আমাদের সঙ্গে যে লিস্টার রয়েছেন তার কাছে, দেখি কি বলেন তিনি। হ্যালো,
4: নমস্কার বিশ্বজিৎদা।
3: হ্যাঁ বলুন।
4: হ্যালো, হ্যাঁ আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে।
3: বলুন।
4: তাছাড়া ওকে নমস্কার বলছিলাম, দেখো আমরা হচ্ছে মাঠে কৃষক মানুষ, আমরা মাঠে চাষবাস করি, কাজকর্ম করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে কোনো ভারী বোঝা বা ধানের বোঝা বা কোনো একটা ফসল হয়তো মাথার মধ্যে বয়ে যখন নিয়ে যাই, একটুতেই একটু এদিক ওদিক হলেই যখনই দেখি মাথার মধ্যে ঘাড়ের মধ্যে ঘাটটা খুব লেগে যায়, আর ঘাট হয়তো সিরে করতে পারি না বলে এই একই ওষুধ প্রায় যখন হয়তো এই রোগটা যখন মাঝে মাঝে হয় সিরে করতে পারি না, প্রায় ওষুধটা খেয়ে যাই বলে একটু হলে করলে কমে যায়। আবার কি এই মাঝে মাঝে যখন একটু যখন ব্যথা আগে আবার হয়তো ওষুধটা খেয়ে নিই, এইটার জন্য কি বারবার কি ওষুধ খাওয়াটা কি ঠিক হবে যদি বললে ভালো হয়? নমস্কার।
0: না, আপনার কথা শুনে মনে হলো যে আপনি হয়তো কোনো পেন কিলার খান, ব্যথার ওষুধ খান, এবং সেটা মাঝে মাঝেই খাওয়াটা একদম ঠিক হবে না। এবার আপনার প্রশ্ন হবে, আমি যে এটা শেষ করব যে তাহলে আমি কি করব। প্রথম কথা হচ্ছে আপনি ঘাড়ে বা মাথাতে যদি কোনো ওজন বহন করেন তাহলে আপনাকে রোজ ঘাড় এবং মাথার ব্যায়াম করে ঘাড়ের মাসেলকে শক্ত করতে হবে। আপনি হঠাৎ একদিন ঘাড়ের মাথাতে কোনো ওজন নিয়ে হাঁটতে আনবো বলে আপনার সমস্যা হবেই। আপনি যদি রেগুলার ওই ব্যায়ামটা ঘাড়ের করতে থাকেন তাহলে আপনি অবলীলাক্রমে ওই ওজনটা বহন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইট ইজ এ কোয়েশ্চেন অফ প্র্যাকটিস। ডেফিনেটলি রোজ ওই ব্যথার ওষুধ খাওয়া আপনার কিডনি হার্ট পেট সবের জন্যই খারাপ।
1: আচ্ছা আমি এবার অন্য প্রশ্ন করি, এটা মাঝে মাঝেই হয়, তাহলে মাঝে মাঝে যদি হয়, আমি তো একবার ডক্টর দেখিয়েছি, তার একটা প্রেসক্রিপশান আছে, তাহলে আমি পুরনো প্রেসক্রিপশান ধরে কেন ওষুধ খাবো না? পুরনো প্রেসক্রিপশান ধরে ওষুধ খাওয়া কি ভুল?

খুব ভালো প্রশ্ন, প্রায় মানে মিলিয়ন ডলার প্রশ্ন। একটা এক্সাম্পল দিয়ে বললে বোধ হয় বিশ্বজিতের কাছে জিনিসটা আরো স্পষ্ট হবে। আমার অ্যাজমা আছে, আমি ইনহেলার নিই, যখন আমার অ্যাকিউট ইনফেক্টিভ এক্সাজারেশন হয় তখন ডাক্তারবাবু আগের বছর আমাকে এই সময় পুজোর ঠিক আগে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক এবং

0: আমার হয়তো ডায়াবেটিস হয়েছে, আমার হয়তো হার্টের একটা সমস্যা হয়েছে, যার জন্য পার্টিকুলার ওই অ্যান্টিবায়োটিকটা হয়তো আমার, আমি এটা খুব টেকনিক্যাল কথা বলছি, ধরুন কিউটিসি বলে একটা ইসিজির ব্যাপার আছে, কিউটি প্রলঙ্গেশন, কিউ এবং টির মধ্যে গ্যাপটা বেড়ে গেছে ইসিজিতে। এবার আমি অ্যাজিথ্রোমাইসিন ক্লারিথ্রোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক যদি খাই, তাহলে ওই কিউটিসিটা আরও প্রলং হয়ে আমার একটা ভেন্টিকুলার টাইকার্ডিয়া হয়ে যেতে পারে। সুতরাং আমি তো এই ব্যাপারগুলো ঠিক জানি না, তো ন্যাচারালি ওই প্রেসক্রিপশানটা ফটোকপি করে রিপিটেড ইউজ করাটা উচিত নয়। কিন্তু এর আবার একটা ক্যাভিয়েট আছে, যে এমন একটা সময়তে আমি আছি, বন্ধ হয়েছে সেদিনকে অষ্টমীর রাত্রি, কোথাও কিছু পাচ্ছি না, বাড়ির সামনে প্রচণ্ড গণ্ডগোল জ্যাম, আমার বিশাল অ্যাজমা অ্যাটাক হয়েছে, আগের প্রেসক্রিপশানে দুটো ওষুধ পড়ে আছে, দ্যাট বিকামস লাইফ সেভিং। ওই যে আমি 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম ওমনাকটিল বা ওয়াইসোলন ট্যাবলেটটা খেয়ে নিয়েছিলাম, দ্যাট সেভড মাই লাইফ। সো এটার তো ফ্লিপ সাইড সবসময়তেই থাকবে, তাই না? এটা যে কোনো অ্যাকশনেরই একটা ফ্লিপ সাইড সবসময়তে থাকবে। সো আমাকে ওই জাজমেন্ট কলটা দিয়ে করতে হবে, ইট শুড নট বি এ রুটিন প্র্যাকটিস, যেই হলো আগের বছর প্রেসক্রিপশন বার করলাম আর আরম্ভ করে দিলাম।
1: আমি এই প্রসঙ্গে আরও একবার আরেকটু বিস্তারিত আলোচনায় যাব, যে ধরুন বাড়ির কারোর একটা সমস্যা আছে, বাড়ির কারোর সমস্যা আছে, তখন ডাক্তার দেখেছিলেন, তিনি একটা ওষুধ দিয়েছেন, বাড়িতে মায়ের ভাইরাল ফিভার হয়েছিল, তাকে ডাক্তার কিছু ওষুধ দিয়েছেন, কিছুদিন বাদে আমার হলো বা বাড়ির অন্য কারোর হলো, অনেকেই তখন সেই ওষুধটা রিপিট করেন, তখন আর ডাক্তার দেখান না, এটা কতটা যুক্তিযুক্ত?
0: ভাইরাল ফিভারের ক্ষেত্রে তো আপনার 90% ক্ষেত্রে কোনো ওষুধের দরকারই নেই অ্যাজ সাচ, কেন আপনি খাচ্ছেন তো অ্যান্টিবায়োটিক যার কোনো কাজ নেই। চারটে ভাইরাসের আপনার ট্রিটমেন্ট আছে, হারপিস, সিএমভি সাইটোমেগালো ভাইরাস, এইচআইভি, এরকম চারটে ভাইরাসের আপনার চিকিৎসা অ্যাভেলেবল আছে। তো সেই চারটে ভাইরাস হলেই আপনি অ্যান্টিভাইরাল খাবেন, আর ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু, H1N1, তো বাকি আপনি কী ওষুধ খাচ্ছিলেন, তার মানে সিমটোম্যাটিক কিছু খাচ্ছিলেন, এটা হলো পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আমি আপনার কোশ্চেনটাকে আরেকটু বেটার করে দিচ্ছি, আমার স্ত্রী ডায়াবেটিস আছে, উনি ডায়াবেটিসের ওষুধ খান, এবার আমার হঠাৎ সুগারটা 160 হলো, আমি স্ত্রীর ওষুধটা খেয়ে আরম্ভ করে দিলাম, এরম হয় কিন্তু আমার কাছে প্রচুর, মানে মানুষ আসেন তারা যখন মানে 13 HbA1c হয়ে গেছে, যখন প্রচণ্ড চাচিমিচি করছি, তখন বলেন যে আসলে স্ত্রী ওষুধ খেতে তো ওটাই খেয়েছি এতদিন ধরে, তাই জন্য এরকম হয়ে গেছে। তো ইট ইজ পার্ট অফ লাইফ, এটা একদমই এইভাবে জিনিসটাকে দেখা উচিত নয়, এর মূল কারণটা যদি আপনি দেখেন বা আপনারা দেখেন বা সোসাইটি দেখে, সেটা হচ্ছে যে যেটা নিয়ে ডিল করছি সেটা ফ্রিতে পেয়েছি, আর ফ্রি জিনিসের কোনো ভ্যালু থাকে না। এই শরীরটা বা হেলথটা যদি আমাকে পয়সা দিয়ে কিনে আনতে হতো কোথাও থেকে, তাহলে দেখতেন আমি এটাকে কি ভালোভাবে মেনটেন করতাম, এর পেছনে কী না করতাম, বা এই শরীরটা থেকে যদি আমার কোনো ইনকাম হতো। যেহেতু এই ঘরে আমরা যে চারজন আছি, আমাদের তো শরীরটা ফ্রি দিয়েছে মা বাবা ভগবান যাই বলুন না কেন, আর ন্যাচারালি আমরা আর কিছু করছি না, আমরা না খেলছি, না আমরা বিশাল বড় টেনিস প্লেয়ার হয়েছি, না আমরা বিশাল বড় ব্যাটসম্যান হয়েছি, সো ন্যাচারালি আমাদের কাছে শরীরটা ফ্রি, সো ন্যাচারালি আমরা যা ইচ্ছে তাই করবো শরীর নিয়ে, এটাই তো স্বাভাবিক।
2: একজন আছেন আমাদের সঙ্গে 2248-8085-এ, সরাসরি যাবো তার কাছে। হ্যালো,
3: নমস্কার, আমি হাওড়া কোনা থেকে কুনাল চ্যাটার্জি বলছি।
1: বলুন।
3: তো বিশ্বজিদ্দা এবং মনীষাদি সহ ডাক্তারবাবুকে আমার প্রণাম, এবং আকাশবাণী সঙ্গে যে বা যারা পরোক্ষ বা মানে প্রত্যক্ষভাবে যুক্ত আছেন, এমনকি আমি শ্রোতা বন্ধুদের কথাও বলছি, আমি সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমার প্রশ্নতে আসছি, যে এখন যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার, না জেনে উইদাউট এনি প্রেসক্রিপশন যে অ্যান্টিবায়োটিক খাওয়া, তার যে কি কি ক্ষতি হতে পারে, এই প্রশ্নটাই আমার রইল প্রথম প্রশ্ন, এই ব্যাপারটিতে ওপর একটু আলোকপাত করবেন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা মানে সর্দি কাশি হোক, গ্যাস অম্বল হোক বা অসুখ বিসুখ হোক, কোন জায়গা পর্যন্ত ওষুধ খাবো না, এবং ওষুধ খাবার ব্যাপারটি কখন ওষুধ খাবো, এই ব্যাপারটি মানে কিভাবে আমরা চিন্তা করতে পারি বা কিভাবে ডিসিশন নিতে পারি, এই দুটি আমার প্রশ্ন রইল, উত্তরটা দিলে উপকৃত হবো। ধন্যবাদ।
2: ধন্যবাদ। দুটো প্রশ্ন করেছেন তিনি, কখন ওষুধ খাবো সর্দি কাশি।

0: একটা, আর অ্যান্টিবায়োটিক যথেচ্ছ
1: সুপারবাগ নিয়ে একটা প্রশ্ন এসেছে।
2: হ্যাঁ, মানে উনি যে পয়েন্টটা বলেছেন একদম দুর্দান্ত, মানে পয়েন্ট, এই পয়েন্টটা যদি উনি সবার মধ্যে ওনার প্রশ্নের মাধ্যমে বা এমনিতেও ছড়াতে পারেন বিরাট কাজ হবে। সেটা হচ্ছে যে আমরা আননেসেসারি অ্যান্টিবায়োটিক খাবো না, এবং আননেসেসারি বেশিরভাগ সেলফ লিমিটিং কন্ডিশনে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, এবং যদি বাধ্য হই খেতে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক খাবো।
1: সুপারবাগ কি এটা যদি একটু বলেন।
2: সুপারবাগ কথাটার মানে হচ্ছে যে এক একটা ব্যাকটেরিয়া তাদের ভেতরে কিছু কিছু জিন থাকে, সেই জিনেরা কিছু কিছু এনজাইম তৈরি করে যারা অ্যান্টিবায়োটিকগুলোকে নষ্ট করে। অনেক রকমের নাম আছে, CTX, জিন, ESBL, এরকম অনেক নাম আছে, বাট এসেনশিয়ালি এরা এনজাইম তৈরি করে যেটা অ্যান্টিবায়োটিকগুলোকে কাজ করতে দেয় না। এবার মানুষ, ধরুন আপনি একটা সেট অফ জিন ব্যাকটেরিয়া বার করলো, মানুষ তখন অন্যভাবে তাকে মারার আরেকটা অ্যান্টিবায়োটিকের রাস্তা বার করলো। ব্যাকটেরিয়া আবার কিছুদিন পরে সেটাকেও নালিফাই করার জন্য আরেকটা এনজাইম বার করলো। এরম করতে করতে নন সমস্ত অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাওয়া যে অর্গ্যানিজম তাকেই বলে সুপারবাগ। এবং এটা শুধু ব্যাকটেরিয়া না, এটা ফাঙ্গাসও হতে পারে, ক্যান্ডিডাও হতে পারে। ক্যান্ডিডা অরিস ইটসেলফ ইজ এ সুপারবাগ। তবে সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাসিলাস যেগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি এইগুলোকে তৈরি করে, এবং এই বিভিন্ন এনজাইম মিডিয়েটেড অ্যান্টিবডি রেজিস্ট্যান্স তৈরি করে অ্যান্টিবায়োটিকে কাজ করতে দেয় না। এবার এই সুপারবাগ আপনার আমার একজনের হলো, আর হাসপাতালে 500 জন পেশেন্ট ভর্তি আছে, যদি ICU জন পেশেন্ট থাকে একটা বড় ICU, সেখানে যদি একটা পেশেন্টের হয়, সেখান থেকে যদি ছড়াতে আরম্ভ করে, তাহলে খুব তাড়াতাড়ি পুরো হসপিটালে, পুরো ICU, পুরো ফ্লোরে এই সুপারবাগ কিন্তু ছড়িয়ে যেতে পারে। এটা অনেক বেশ কিছুদিন আগে একবার হয়েও ছিল দিল্লিতে, যেখানে একটা ICU পুরো ইনফেক্টেড হয়ে গেছিলো। তো এইটা একটা ব্যাপার। তো ওনার প্রশ্নটার যেটা উত্তর, সেটা হচ্ছে যে 1 নম্বর, ডেফিনেটলি আননেসেসারি অ্যান্টিবায়োটিক খাবেন না, খেলে প্রপার অ্যান্টিবায়োটিক খাবেন। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন যে প্রপার অ্যান্টিবায়োটিক মানে কি ডাক্তার বাবু? আমি একটা এক্সাম্পল দিয়ে বললে মানুষের পক্ষে বুঝতে সুবিধা হয়। ধরুন কারোর ইউরিনারি ইনফেকশন হয়েছে, নাইট্রোফিউরান্টয়েন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে যেটা ইউরিনারি ইনফেকশনে খুব ভালো কাজ করে, এবং এখনও অবধি সেটা যথেষ্ট সেন্সিটিভ, মানে বোথ ইকোলাই, ক্লেপশিয়েলা এই জাতীয় যেগুলো ইউরিনারি ইনফেকশনের কমন বাজে অর্গ্যানিজম, তাদের জন্য নাইট্রোফিউরান্টয়েন ইজ এ ভেরি গুড অ্যান্টিবায়োটিক। লোকে নাইট্রোফিউরান্টয়েন না খেয়ে সিপ্রোফ্লক্সাসিন খাচ্ছে, যেটা হয়তো কাজ করবে, কিন্তু সেটা কাজ করবে অ্যাট এ মাচ লার্জার কস্ট। কস্ট মানে ফাইন্যান্সিয়াল কস্টের কথা বলছি না, ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল কস্ট ইম্পর্টেন্ট, তাছাড়াও সে কিন্তু ওই আপনার সুপারবাগ তৈরির পথে একটা ধাক্কা দেবে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক খাওয়াটা ভালো নয়, তবে যদি খেতে হয় প্রপার অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত রাদার দেন ইনডিসক্রিমিনেট অ্যান্টিবায়োটিক। আর সেকেন্ড প্রশ্ন উনি যেটা করেছিলেন যে কখন বুঝবো যে সর্দি কাশি হয়েছে আমার, আমি কখন বুঝবো যে আমার রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে, এবার এইটা কিন্তু আপনার নিজের বোঝার ওপরে, এটা কিন্তু আমার পক্ষে কিছু চেকলিস্ট দেওয়া ইম্পসিবল। আপনাদের মনে আছে করোনা একটা আমাদের ছিল যখন, তখন দেখেছেন হয়তো যে সকালে পেশেন্ট খুব ভালো আছে, রাত্রিবেলা তার রেসপিরেটরি ফেলিয়ার হয়ে গেল। সো অ্যাকচুয়ালি ডিটেরিওরেশন, স্পেশালি ইন ভাইরাল ইনফেকশন, ক্যান বি এক্সট্রিমলি ফাস্ট। সো এটা বলা মুশকিল, আপনার শরীর আপনি বুঝতে পারবেন। যদি মনে হয় যে আই এম নট ফিলিং ওয়েল, টেক অ্যাকশন, একটা অ্যাকশন নিলে তো কোনো অসুবিধা নেই।
0: এবারে যে প্রশ্নটা করব, যে আজকের দিনের মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সারা কলকাতা শহরে উত্তর থেকে দক্ষিণ যেখানে যাবেন, যার সঙ্গে কথা বলবেন, সবার গলা খুশখুস, জ্বর। এই জ্বর হলে নিজেরা প্যারাসিটামল খাচ্ছি 650, অ্যান্টিবায়োটিক কি নিজেরা খাবে, নাকি জ্বরের ক্ষেত্রে শুধুমাত্র সেলফ ডক্টরিংটা অ্যাপ্লিকেবল ওই প্যারাসিটামলে, নাকি কখন জ্বরটা কমলে বা জ্বরটা কমানোর জন্য ডক্টরের কাছে যাব?
2: আচ্ছা, জ্বরের সাথে কাশি হয়েছে আর জ্বরের সাথে কাশি হয়নি, দুটো কিন্তু আলাদা জায়গা। যদি শুধু জ্বর থাকে, গা হাত পায়ে ব্যথা, তাহলে কিন্তু ডেঙ্গু টেস্ট অতি অবশ্য করতে হবে, ম্যালেরিয়া টেস্ট অতি অবশ্য করতে হবে, বিকজ এই দুটো অসুখ কিন্তু সেলফ ট্রিটমেন্ট করা যাবে না। এটার জন্যে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই ইনস্টিটিউশনাল অ্যাকশন লাগবে, কিছু না হোক আইবি ফ্লুইড লাগবে। এবার যদি জ্বর এবং কাশি সর্দি সাথে থাকে, তাহলে আপনার ভাইরাল ইনফ্লুয়েঞ্জা জাতীয়, প্যারা ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা অ্যাডেনো, এই জাতীয় ভাইরাস ইনফেকশনই হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা মাঝখানে ধরুন 15 দিন আগে অবধি খুব কমনলি হচ্ছিল, আজকাল একটু কম হয়েছে। এরা সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক ভাইরাস, তার মধ্যে কিন্তু পুরনো করোনা ভাইরাসও থাকতে পারে। এরম ভাববেন না যে করোনা মানেই সার্সকভ, তা নয়, পুরনো এমনি যেগুলো স্ট্যান্ডার্ড করোনা ভাইরাস বাচ্চাদের, সেটাও থাকতে পারে। এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিছু করার দরকার নেই, জ্বর যতটুকু আছে ততটুকু প্যারাসিটামল, একটু জল খান, গার্গল করুন, স্টিম নিন আর বিশ্রাম নিন। ভাইরাল ইলনেসের জন্য ওয়ান অফ দি ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট। আপনি ওই সর্দি কাশি জ্বর যখন হয়েছে, তখন যদি একটা দুটো দিন বিশ্রাম নিয়ে নিতেন, তাহলে কিন্তু 15 দিন ধরে ভুগতেন না। যেটা হয়, আপনি দেখবেন ওই 10-15 দিন ধরে ম্যালেজ, গা হাত পায়ে ব্যথা, মনে হচ্ছে জ্বর, ঘুষঘুষ করছে, থার্মোমিটারে জ্বর উঠছে না, স্ট্যান্ডার্ড সিমটম আপনার আমার বাড়িতে আমাদের হয়েছে, ভবিষ্যতেও হবে। সুতরাং ওই সময় জল, বিশ্রাম, প্যারাসিটামল, গার্গল স্টিম, মানে মেকানিক্যাল ব্যাপার, দ্যাট শুড বি এনাফ।
0: এটা তো হলো জ্বর কমে গেল, জ্বর কমছে ওষুধ খেলে, বা কিছুদিনের মধ্যে জ্বর আসছে না, জ্বর বিদায় নিয়েছে, কাশি কিছুতেই বিদায় নিচ্ছে না। মানে কাশি রয়েছে 10 দিন, 15 দিন, 20 দিন, আর গলার যে সাউন্ড বা ভয়েসটা ওটা সঠিক হচ্ছে না, মানে আমার নিজের গলা আমি চিনতে পারছি না, এটার জন্যে কি করতে হবে?
2: একদম আকাশবাণীর জন্যই প্রশ্নটা বানানো, তাই তো, যে গলার স্বর ঠিক হচ্ছে না
0: আর কাশিও কমছে না খুশখুশ করে।
2: আচ্ছা, দুটো জিনিস বলি। একটা হচ্ছে অনেক ভাইরাল ইনফেকশন আছে যেটা গলাতে প্রথম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হওয়ার পরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই স্টেজে কিন্তু অ্যান্টিবায়োটিকের রোল আছে ফর সাপ্রেশন অফ থ্রোট ইনফেকশন, হুইচ ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন সুপার অন আ ভাইরাল ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড হচ্ছে যে গলাতে আপনার ভয়েস রেস্ট প্রয়োজন হচ্ছে, স্পেশালি যেখানে গলা ভেঙে গেছে বলে লোকে বলে। গলা ভেঙে যাওয়া মানে যেটা আপনি বললেন বিশ্বজিৎবাবু, যে আমার গলা আমি পাচ্ছি না, চিনতে পারছি না, সেখানে কিন্তু প্রাইমারি চিকিৎসা ভয়েস রেস্ট। ভয়েস রেস্ট দিলে আস্তে আস্তে আবার গলা রিকভার করবে। মনে রাখবেন এই যে আমি কথা বলে যাচ্ছি, আমার কিন্তু ভোকাল কর্ড এবং তার অ্যাসোসিয়েটেড মাসেলগুলো ক্রমাগত কাজ করে যাচ্ছে, তো ন্যাচারালি আমার যদি ওই জায়গাটা ইনফ্লেমড হয়, আপনার যদি আজকে ধরুন একটা কোথাও কেটে যায় আর আপনি যদি কন্টিনিউয়াসলি কাটা জায়গাটাতে হাত দিয়ে দিয়ে ঘষতে থাকেন, তাহলে কি সেটা হিল করবে? করবে না। ঠিক গলাতেও তো তাই, আপনার গলাটা ইনফ্লেমড হয়েছে, আপনি কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছেন, সো ইট উইল নট হিল। সো রেস্ট, এবং যদি সেকেন্ডারি ইনফেকশন হয় তাহলে অ্যান্টিবায়োটিকের কথা বললাম। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল হাইপার স্টিমুলেশন, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকে যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশনটা চলে যায়, ভাইরাল ইনফেকশন মোস্টলি, তাহলে ব্রঙ্কাসগুলোতে ইনফ্লামেশন হয়, মানে ব্রঙ্কাসগুলো ফুলে ওঠে, ফুলে ওঠে অবস্ট্রাকশন হয়, মানে একটা পাইপের মধ্যে যদি পাইপের ওয়ালগুলো ফুলে ওঠে, বন্ধ হয়ে যায় পাইপটা বা সেমি বন্ধ হয়ে যায়, তাহলে হাওয়া আসা যাওয়া করতে অসুবিধা হবে। সেই হাওয়া অসুবিধা হওয়াটাই কাশি রূপে আপনার কাছে দেখা দেবে। এটা হচ্ছে কফ অ্যাজমা ভ্যারিয়েন্ট বা কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, ব্রঙ্কিয়াল হাইপার স্টিমুলেশন, যা নামেই আপনি ডাকুন না কেন।
0: আমরা এই আলোচনা শুনবো, কিন্তু যারা আমাদের অনুষ্ঠান রেডিওতে শুনছেন তারা ঠিক 10:00 থেকে 10:10 পর্যন্ত অনুষ্ঠান শুনতে পাবেন না, বা 10:10 থেকে, কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে, কারণ ফেসবুক লাইভে যারা রয়েছেন তারা অনুষ্ঠানের সঙ্গে থাকছেন, কারণ তারা পুরো অনুষ্ঠানটাই আমাদের সঙ্গে লাইভে আছেন ফেসবুকে,

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যারাগুয়ের বিশ্ব স্কেট গেমসে পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সহমতে পৌঁছেছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। উভয় নেতাই তাঁদের মধ্যে আলোচনা আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও কানাডা এক স্থিতিশীল সমৃদ্ধ বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। এই গোষ্ঠীর মূল লক্ষ্য বঙ্গোপসাগর সংলগ্ন ও পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তিনি দিনমজুরের সন্তান, সমাজের তৃণমূল স্তর থেকে তিনি কাজ করবেন। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন।
1: Wrote a letter to Honorable Prime Minister Sri Narendra Modi ji that I want to go to Tamil Nadu, I want to strengthen my party to Tamil Nadu and also I want to prepare the ground for 2029 elections for Tamil Nadu. 2 days before our Honorable Prime Minister came to Tamil Nadu, I saw that people's enthusiasm and people's love and affection towards our Honorable Prime Minister. So I thought I want to go more work, strengthen our party there.
0: ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে

ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিয়াধে ভারতীয় দূতাবাস সৌদি আরবে বসবাসকারী দেশের নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, দেশের নাগরিকদের সহায়তার জন্য খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার কিংবা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। জরুরি পরিস্থিতিতে যাঁরা সৌদি আরব ছাড়তে চান তারা প্রতিবেশী উপসাগরীয় দেশ বিশেষত কাতার ও বাহরাইনের বিমানবন্দর থেকে বিমান ধরতে পারেন, তবে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় নাগরিকদের ভিসা ও অভিবাসন সংক্রান্ত প্রতারণামূলক সংস্থাগুলি সম্পর্কে সতর্ক করেছে আবুধাবির ভারতীয় দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরশাহীর ভারতীয় কনস্যুলেট জেনারেল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে UPI MDR চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে UPI এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট UPI লেনদেনের ওপর MDR কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পূজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক আজ দিনের শেষে 1.5% বেশি বৃদ্ধি পেয়েছে। সেন্সেক্স 1109 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 73,034 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি বেড়ে হয়েছে 22,722 পয়েন্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে মেতেছে মানুষ। এদিকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপূজায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওইদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্যে যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার চেষ্টায় আজ তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে আজ সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন তিনি, সে সময় এক তরুণী বাড়ির বাইরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর ছুরি নিয়ে চড়া হয়, তার শাড়ি ধরে টান দেওয়া হয় বলে অভিযোগ। সাংসদ দোলা সেনের অভিযোগ, তন্নিষ্ঠা সাহা নামে ওই তরুণী নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতার ভাগ্নি বলে পরিচয় দেয়। সে মাদকাসক্ত ছিল বলেও দাবি। ঘটনার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গালিগালাজও করেন বলে অভিযোগ, পরে তাকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাই কমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। বুলগেরিয়ার উপকূলের কাছে কৃষ্ণসাগরে এক ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাহাজ ডুবে গেছে বলে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমান রাদেভ জানিয়েছেন। দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে রাদেভ বলেছেন, রিয়ালা শহর থেকে 18 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজ ড্রোন আক্রমণের শিকার হয়। প্যারাগুয়ের আসুনসিয়নে আয়োজিত বিশ্ব স্কেট গেমস 2026-এ পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। তামিলনাড়ুর 23 বছর বয়সী স্পিড স্কেটার 40.856 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। উল্লেখ্য, গত বছর বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে তিনি 500 মিটারে ব্রোঞ্জ এবং 1000 মিটার ও ম্যারাথনে সোনা জিতেছিলেন। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে ইস্টবেঙ্গল 2-3 গোলে ইরাকের ক্লাব আল সোর্তার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold, আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold.
2: শুনছেন আরোগ্য, বিশ্বজিৎ আর মনীষা ফিরে এলো আবারও বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আপনার কাছে প্রশ্ন ছিল আজকে, আমাদের যে বিষয় ছিল, যারা রেডিওতে শুনছিলেন তারা আবারও ফিরে এলেন এই আলোচনায়, স্বচিকিৎসার বিপদ। আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম, সেই আলোচনাটাই কন্টিনিউ করব।
3: মানে প্যারাসিটামল কতদিন খেতে পারবো, কতগুলো খেতে পারবো, বিপদ আছে কি?
4: হ্যাঁ, কতদিন খেতে পারবোটা হচ্ছে, আপনি তো নিয়ম করে এভরিডে প্যারাসিটামল খেয়ে যাবেন না, মানে ভাত ডাল খাবার মতো।
2: কিন্তু অনেকেই আছেন যারা একটু কিছু হচ্ছে,
3: গাত পা ব্যথা হচ্ছে,
2: একটু গলা খুশখুশ, প্যারাসিটামল, কালকে অফিস আছে, এই যে কালকে অফিস আছে, এই প্যানিকে অনেকে প্যারাসিটামল খান।
4: ঠিক, আবার ধরুন 650 একটা করে ট্যাবলেট আপনি যদি এক মাস খান, সে একটা মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবছি, তাহলে একরকম। আর আপনি যদি ধরুন 4 গ্রাম করে প্যারাসিটামল 7 দিন খান, তাহলে আরেক রকম। সো দুটোর একটা কিউমুলেটিভ ডোজের কথা আপনাকে ভাবতে হবে, যে কতটা অ্যামাউন্ট খেলেন, কতটা গ্রাম খেলেন বা কতটা মিলিগ্রাম খেলেন। জেনারেলি দেখা গেছে যে প্যারাসিটামল আমরা যে যে কারণে খাই, সেই কারণগুলোর ভিসাবি অন্য যে ওষুধগুলো আছে, যেগুলো ধরুন NSAID বা পেন কিলার যেগুলোকে বলা হয়, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, এই জাতীয় ইটোরিকক্সি, এই জাতীয় ওষুধ, সেইগুলো সাইড এফেক্টের থেকে প্যারাসিটামলের সাইড এফেক্ট কম। সেই জন্যই প্যারাসিটামলটা হ্যাজ বিকাম পপুলার ইন্টারন্যাশনালি। আপনি অ্যাসিটামিনোফেন বলে এত বড় কোটো আমেরিকাতেও পাবেন, এবং দে আর ডার্ট চিপ। কিন্তু কিউমুলেটিভ সাইড এফেক্ট ওর থেকে এর কম, বাট দ্যাট ডাজেন্ট মিন এর সাইড এফেক্ট নেই। মনে রাখতে হবে যে ওষুধ কাজ করবে তার সাইড এফেক্টও হবে, সাইড এফেক্ট ছাড়া ওষুধ হয় না। খুব বেশি জল খেলেও সোডিয়াম পড়ে যায়, সুতরাং সাইড এফেক্ট ছাড়া ওষুধ হয় না।
3: এবারে প্রশ্নটা হচ্ছে পেন কিলারের কথা বললেন, পেন কিলার নিয়ে তো নানান আমরা প্রশ্ন করেছি যে পেন কিলার খাওয়া উচিত নয়, কারো কাছে পরামর্শ না নিয়ে দীর্ঘদিন খাওয়া উচিত নয়। এবার প্রশ্নটা আরও সহজ, পেন কিলার খেলে কি গ্যাসের ওষুধ খেতেই হবে সঙ্গে, কেন?
4: দেখুন, একটা আধটা ডোজ যদি খান তাহলে গ্যাসের ওষুধ খাবার দরকার নেই, কিন্তু আপনি যদি লং টার্ম NSAID খান তাহলে সঙ্গে একটা প্রোটেক্টিভ ওষুধ খাওয়া ভালো, বিকজ NSAID-তে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায় এবং তাতে আপনার গ্যাস্ট্রিক আলসার হওয়ার ভয় থাকে। সুতরাং শর্ট টার্ম তার সাথে গ্যাস মানে অ্যান্টাসিড খাওয়া ইজ অ্যাপ্রোপ্রিয়েট।
2: বেশ, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়া দেখে লোকে ওষুধ খান, কোনো একটা বিজ্ঞাপনে দেখিয়েছে যে এই ওষুধটা খেয়ে এটা কমে যাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় রিল করে দেখানো হয়েছে যে আমি দীর্ঘদিন এটাই ভুগছিলাম, খুব কষ্ট হচ্ছিল, এই তেলটা মেখে, এই ওষুধটা খেয়ে আমি সেরেছি। এখানেও আমরা স্বচিকিৎসার একটা পার্ট এই ওষুধ বা তেল অনেকেই বেছে নেন। এগুলো আপনি যেহেতু রিমাটোলজির দিকেও একটা মানে আপনার বিরাট কাজের ক্ষেত্র রয়েছে, কী কী ধরনের রোগীগুলোতে ফেস করেন এবং কী সমস্যা হয় এগুলোতে?
4: দেখুন, এই জায়গাটা সোশ্যাল মিডিয়া তো একটা আছেই, আরেকটা হচ্ছে যে হিয়ারসে, হিয়ারসে মানে আমার পাশের বাড়ির বৌদি এই ওষুধের পুরিয়াটা খেয়ে ভালো আছে এবং পুরিয়াটার দাম খুব কম, সুতরাং আমি সেই পুরিয়াটা আমিও খাই এবং আমিও ভালো আছি। আমি ভালো আছি মানে আমার আরেকজনও খুব ভালো আছে। মনে রাখতে হবে এই ধরনের ওষুধগুলোর বেশিরভাগেরই কম্পোজিশনে একটা লো গ্রেড স্টেরয়েড থাকে, এই স্টেরয়েডটাই আপনার ওই ব্যথা বেদনা কমাবার মূল কারিগর, এবং লো গ্রেড স্টেরয়েড

0: লো গ্রেড একটা পেন কিলার একটা সাথে অ্যান্টাসিড, এই কম্বিনেশনটাই এই ধরনের জ্বর, গাত পায়ে ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা এইগুলোতে মানে খুবই দুর্ভাগ্যজনকভাবে ইউজ হয় এবং মানুষ তার সাইড এফেক্টে পড়ে ভোগেন। একটা ছোট্ট যদি গল্প বলতে অনুমতি দেন তাহলে আমি বলতে পারি, আমার এটা একদম রিয়েল ঘটনা। একজন পেশেন্ট এসেছেন, তিনি আজকে 32 বছর ধরে স্টেরয়েড খাচ্ছেন এবং তিনি ডেক্সোনা বলে একটা স্টেরয়েড ট্যাবলেটের স্ট্রিপ নিয়ে এসছেন হাতে করে যে এইটা আমি খাই 32 বছর। এবার আমি দেখে জিজ্ঞেস করলাম কেন খান, কি অসুখ, কি ব্যাপার, এবং তারপরে জানতে পারলাম যে উনি খাচ্ছেন বিকজ উনি যখন প্রথম শ্বশুর বাড়িতে এসেছিলেন উনি বেশি কাজ করতে পারতেন না, তো কেউ ওনাকে এই অ্যাডভাইসটা দিয়েছিল যে এই স্টেরয়েডটা খেলে তোমার স্ফূর্তি আসবে, তুমি ভালো খেতে পারবে, ভালো কাজ করতে পারবে, এবং উনি শ্বশুরবাড়ির লোককে ইমপ্রেস করার জন্য প্রথম ওই ডেক্সোনা ট্যাবলেটটা খাওয়া শুরু করেন 32 বছর আগে, এবং এখনও উনি খেয়ে যাচ্ছেন। এখন আর শ্বশুর শাশুড়ি নেই, অবভিয়াসলি পুরো বাড়িটাই তার জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উনি তো অ্যাডিক্টেড হয়ে গেছেন। মানে মানুষ এই কারণেও ওষুধ খায়। আমি গল্পটা আপনাদের বললাম আপনাদের মাধ্যমে শ্রোতা বন্ধুদের জানাবার জন্য,
1: শ্বশুরবাড়ির জন্য ওষুধ খেতে হবে,
0: যে মানুষের মানুষের অসহায়ত্ব আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না। আমরা যে মানুষকে খুব তাড়াতাড়ি একটা স্ট্যাম্প দিয়ে দিই, দাগ দিয়ে দিই, তাকে একটা মানে ইয়ে করি যে এটা কি করছেন, মানুষের যে অসহায়ত্ব কোথায় কখন কি থাকে সেটা কিন্তু ওই আমাদের হিস্ট্রি নেওয়া, যেটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, সেই হিস্ট্রি না নিলে আপনি জানতে পারবেন না।
1: এবারে বলি যে যে প্রশ্নটা করতে হবে, যে অসহায় প্রশ্নই সত্যি, মানে অন্তত আমার মতো মানুষ যাদের বয়স বাড়ছে 50-এর উপর তাদের তো হয়ই, আমি জানি।
2: এই প্রথমবার জানতে পারলো তোমার বয়সটা লোকজন।
1: এবার এটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের কোর্স আছে, হয় 5 দিন বা 10 দিন বা 7 দিন, 3rd ডে বা 4th ডে আমি এক বেলা খেতে ভুলে গেছি, এটা কি কোনো এফেক্ট থাকে?
0: এটা ইচ্ছা করে যদি হয় বিশ্বজিৎবাবু তাহলে আলাদা কথা, যদি জেনুইন ভুলে যান তাহলে পরের ডোজটা খেয়ে নেবেন, কিন্তু আপনি যদি 3-4 দিন খেয়ে নিয়ে থাকেন তাহলে একটা পিকেপিডি বলে একটা ব্যাপার আছে। মানে জিনিসটার মানেটা হচ্ছে আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের ডিস্ট্রিবিউশনটা কত, ফার্মাকোলজিক্যালি এটা তো একটা মেটেরিয়াল, তা আপনার শরীরে তার ডিস্ট্রিবিউশনটা কত। 3-4 দিন হয়ে গেলে অ্যান্টিবায়োটিকের ডিস্ট্রিবিউশন যা থাকে, একটা ডোজ যদি ইনঅ্যাডভার্টেন্টলি মিস করে যান তাতে বিশাল ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু আপনি যদি এই কথাটা শুনে কাল থেকে প্ল্যান করে ফেলেন, এই তো আমি খবর পেয়ে গেছি তাহলে একটা করেই খাবো, দুটো খাবার দরকার নেই, তাহলে খুব ভুল করবেন।
1: আর একটা জিনিস, সেটা মানে এটা ইচ্ছে করে, মানে আগেরটা ইচ্ছে করে না, এবারে প্রশ্নটা ইচ্ছে করে অনেকে করেন আমি জানি। অ্যান্টিবায়োটিক দেওয়া হলো 5 দিনের, ধরুন O2 তাকে দেওয়া হয়েছে, 2 দিন খেয়ে সে সুস্থ, বন্ধ করে দিল, এটার কি নেগেটিভ ইম্প্যাক্ট আছে?
0: প্রথম কথা হচ্ছে O2 তাকে দেওয়াই উচিত নয়। আমি বারবার বলছি কুইনোলন, মানে O2-র কম্বিনেশনে আছে একটা কুইনোলন ও ফ্লক্সাসিন আর একটা অনিডাজল। অনিডাজল খান, অত আপত্তি নাই, আপনারই গা বমি করবে আমার তাতে খুব একটা দুঃখ হবে না, কিন্তু ওই ও ফ্লক্সাসিন জাতীয় মানে কুইনোলন খেয়ে খেয়ে আপনি পেটে, আপনারই গাটে পেটে যে ESBL প্রেশার তৈরি করছেন, এটা একটা টার্মিনোলজি, এর মানে হচ্ছে আপনি আপনার গাটেতে ব্যাকটেরিয়া আছে, তারা কিন্তু ভালো ব্যাকটেরিয়া, তারা ওই গাটেতেই বেঁচে আছে, আপনার সঙ্গে দীর্ঘ অনেক বছর রয়েছে, আপনি তাদের ওপরে ESBL প্রেশার তৈরি করছেন ওই কুইনোলন খেয়ে খেয়ে, এবং সেইটা যখন ভগবান না করুন আপনার অসুখ করবে, যখন আপনাকে অ্যাকচুয়াল অ্যান্টিবায়োটিক খেতে হবে ফর সাম রিজন, বড় নিউমোনিয়া হয়েছে বা প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে বা অনেক কেরম তো হতেই পারে, অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, পাই সেলুলাইটিস হয়ে গ্যাংগ্রিন হয়েছে, এগুলো তো হতে পারে, তখন কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক, নর্মাল অ্যান্টিবায়োটিক যেটা অন্য লোকের কাজ করার, আপনার কিন্তু কাজ করবে না, তখন কিন্তু ওই 250 টাকার অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, তখন 4000 টাকার এক একটা অ্যান্টিবায়োটিক ডোজ নিতে হবে, এবং আপনি বলবেন আমার টাকা আছে আমি নিয়ে নেব, সেটা নয়, আপনি তো আপনার ক্ষতি করলেন, পয়সা নষ্ট করলেন এবং আননেসেসারি ওই অত অ্যান্টিবায়োটিকের অত সাইড এফেক্ট আপনি বিয়ার করলেন, যার কোনো দরকারই ছিল না।

0: আমাদের আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসছি প্রশ্ন নিয়ে।
1: पीसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য 100.1 FM গোল্ডে।
4: যে প্রশ্নে ছিলাম যে ওষুধ খেতে ভুলে গেছি, সেটা তো একটা প্রশ্ন। একটা প্রশ্ন না করলে না, তবে তার আগে বোধহয় একজন ফোনে রয়েছে, আগে নিয়ে নি তাকে।
0: হ্যালো,
5: হ্যাঁ নমস্কার। সঞ্চালক বন্ধুদের শারদ শুভেচ্ছা জানাই, শ্যামাশীষ স্যারের কাছে শ্যামাশীষ স্যারকে প্রণাম জানিয়ে আমার দুটো প্রশ্ন। এই প্রশ্নটা যদি একটু বোকা বোকা লাগে ক্ষমা করে দেবেন, কিন্তু কৌতূহলবশত করছি। দুজনের একই রোগের ক্ষেত্রে ধরুন একজন ধরুন ব্র্যান্ডেড ওষুধ খেলো আর আরেকজন শুধুই জেনেরিক ওষুধ খেলো, এবং ফর এ সাস্টেন্ড পিরিয়ড অফ টাইম ধরুন সারা বছর ধরে একজন হয়তো জেনেরিক ছাড়া অন্যরকম ওষুধ খায় না আর আরেকজন ব্র্যান্ডেড ওষুধ খায়, তো দুজনের সিস্টেমের মধ্যে কি সেটার কোনো পার্থক্য প্রতিফলিত হবে? এইটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়টা, আমি এই শীতকালের সিজনে যখন থেকে ধরুন আমাদের এক একটা রবিবার নানান ম্যারাথন অনুষ্ঠিত হয়, আমরা অনেকে একসঙ্গে দৌড়ই, আমি কারুর কারুর ক্ষেত্রে দেখেছি পুজোর সময় থেকেই তারা মানে ম্যারাথনে ভালো ফল করবে বলে ওই রকম পারফরমেন্স এনহ্যান্সিং স্টেরয়েড খাওয়া শুরু করে। এবারে আমরা সবাই রক্তদানও করি নিয়মিত বেসিসে, তো যারা এই ধরনের স্টেরয়েড খাচ্ছে তাদের কি রক্তদান করা উচিত, এইটা আমি জানতে চাই। থ্যাংক,
0: ধন্যবাদ আপনাকে। কম দামে ওষুধে কি কম কাজ হয়?
6: হ্যাঁ, না, ওনার প্রশ্নটা হচ্ছে যে মানে শরীরে তার কোনো ইম্প্যাক্ট হবে কিনা, দুটো আলাদা জিনিস। কিন্তু একটা হচ্ছে কাজ এফেক্টিভিটি,
0: উনি বলেছেন দুজন মানে একজন ব্র্যান্ডেড
6: আরেকজন
4: জেনেরিক ওষুধ,
6: কিন্তু দুটো আলাদা ইম্প্যাক্ট, একটা হচ্ছে এফিকেসি আর একটা হচ্ছে সেফটি।
4: আচ্ছা,
6: ওনার যে প্রশ্নটা ছিল মোর অন সেফটি, যে এর কি কোনো ইম্প্যাক্ট আছে, খারাপ ইম্প্যাক্ট আছে আমি যে একটা এই ওষুধ খাচ্ছি। সো এফিকেসি অ্যান্ড সেফটি যে কোনো ওষুধের ক্ষেত্রেই, কিন্তু যদি সেই ওষুধ মার্কেটে এসে থাকে তাহলে আপনি আমি সাধারণ মানুষ ধরতে পারি যে সেই ওষুধ ভালো, বিকজ তা না হলে নির্ণায়ক সংস্থা সেই ওষুধকে ছাড়পত্র দিতে পারে না। কিন্তু আমরা জানি আমাদের দেশে সবই সম্ভব, সুতরাং সেই ব্যাপারগুলো সবই ঘটে আমাদের দেশে। কিন্তু টেকনিক্যালি স্পিকিং, যদি কোনো ওষুধ বাজারে এসে থাকে তার ওই এফিকেসি এবং সেফটি দুটো পার্টি ঠিক না হলে নির্ণায়ক সংস্থা তাকে বাজারে আনতে পারে না। এবার ব্র্যান্ডেড ওষুধ বা ভালো কোম্পানির ওষুধ বা বড় বড় কোম্পানির ওষুধ
4: বা দামি ওষুধ,
6: হ্যাঁ সেগুলোরই তো দাম হয়,
4: দাম বেশি।
6: কিছু কিছু ওষুধের তৈরি করার প্রসেস ইজ ভেরি কমপ্লেক্স, এবং তৈরি করার প্রসেসের মধ্যে কিছু টেকনোলজি আছে সেগুলো ভেরি কমপ্লেক্স, এবং সেখানে বড় বড় কোম্পানি যারা ওই ওষুধের অরিজিনেটর, ওষুধটা প্রথম তৈরি করেছিল, তারা সবসময়তেই সেই টেকনিক বা টেকনোলজি বাজারে ছাড়ে না। আপনি ওষুধের হয়তো কেমিক্যাল ফর্মুলাটা বার করে ফেলেছেন, কিন্তু সেই কেমিক্যাল ফর্মুলাটা অ্যাচিভ করার জন্য যে কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে, সেই প্রসেসের ইন্টিগ্রাল কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আপনি করতে পারবেন না, সেইখানে কিন্তু ওষুধের কোয়ালিটি কম্প্রোমাইজ হয়, এটা কিন্তু আমরা দেখেছি। আমি আপনাদের চ্যানেলেই অনেক দিন আগে একটা কথা বলেছিলাম, আজকে আবারও বলছি, সেটা হচ্ছে কিছু বছর আগে, এটা প্রায় 12-14 বছর আগের ঘটনা, সেটা হচ্ছে সিঙ্গাপুরেতে ক্লোপিডোগ্রেল বলে একটি ট্যাবলেটের, ভারতবর্ষের 8টা ক্লোপিডোগ্রেল কোম্পানির ট্যাবলেট নিয়ে তার পরীক্ষা করেছিল একজন মানুষ, এবং সেটা পাবলিশও হয়েছিল, এবং তাতে দেখা গেছিল যে 8টা ক্লোপিডোগ্রেলের মধ্যে 6টা ক্লোপিডোগ্রেলের যে অ্যামাউন্টটা

0: আছে সেটা হার্টের জন্য যেটা দরকার স্টেন্টের যাতে ক্লট না হয় তার জন্য সাফিসিয়েন্ট নয়, এবং সেই ক্লপিডোগ্রলগুলো তার যে মেটাবলিজম সেগুলো ক্ষতিকারক। তার মানে ওনার প্রশ্নের উত্তরে দেখুন এটা হতেই পারে, এটা এখন আপনি ত্বকের খাতিরে এটা হতেই পারে যে কোনো কোনো জেনেরিক ওষুধের কোম্পানি খুব ভালো এবং তারা ওই জেনেরিক ওষুধ সারা পৃথিবীতে এক্সপোর্ট করে। আপনারা জানেন ভারতবর্ষ ওয়ান অফ দি প্রাইমারি জেনেরিক এক্সপোর্টিং কোম্পানি মানে অফ দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু পৃথিবীর বড় বড় দেশকে জেনেরিক ওষুধ সাপ্লাই করি এবং আমাদের ওষুধ নিয়েই সেই বড় বড় দেশগুলোতে কিন্তু মানুষের চিকিৎসা হয়। সো কিছু কিছু কোম্পানি আছে যারা জেনেরিক ওষুধ সারা পৃথিবীতে সাপ্লাই করে, তাদের যে জেনেরিক ওষুধ তার কোয়ালিটি খুব ভালো। আর কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আমরা বলি যে খালের ধারে তৈরি হচ্ছে, এটা আমাদের একটা কি বলবো একটা লব্জ বলতে পারেন, খালের ধারে তৈরি হচ্ছে, তাদের সেরকম কোয়ালিটি। এবার সাধারণ মানুষ বুঝবে কি করে? নির্ণায়ক সংস্থা, যতক্ষণ না নির্ণায়ক সংস্থা সলিড রোবাস্ট হবে ততক্ষণ মানুষের এই যে ভীতি বা ভয় বা সমস্যা থেকে যাবে।
1: বেশ, একটা প্রশ্ন আমাদের কাছে আছে এবং প্রচুর প্রশ্ন এসে জমেওছে, প্রথম সেই প্রশ্নটা দিয়ে যাই। ব্লাড প্রেশারের ওষুধ অনেকেই সময় মতো খান না, কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ সময় মতো না খেলে মারাত্মক নাকি বিপদ হয়। ডাক্তারবাবু একটা টাইম লিখে দেন, আমার এটাও ঘটনা যে সকালবেলা 8টায় ওষুধ খাওয়ার কথা, আমার 8টায় ঘুম ভাঙে না। তাহলে কি নির্দিষ্ট ওষুধ আমি 10টায় খাই, রোজ 10টায় খাচ্ছি, সেটা কি আমি বিপদ এড়াচ্ছি?
0: হ্যাঁ, রোজ 10টায় যদি খান কোনো সমস্যা নেই। এবারে আসলে ব্যাপারটা আস্তে আস্তে খুব টেকনিক্যাল প্রশ্ন করে ফেলছেন, সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার যে ব্লাড প্রেশারের ওষুধ সেটা শর্ট অ্যাক্টিং না লং অ্যাক্টিং। যদি লং অ্যাক্টিং ব্লাড প্রেশারের ওষুধ হয় সেটা কিছুদিন পরে আপনার শরীরে ওই যে পিকেপিডি বলছিলাম, ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকো ডিনামিক্সের জন্যে ডিস্ট্রিবিউশনটা এমন হয়ে যাবে যে তার ভ্যারিয়েশনটা কম হবে। সো আপনি সকাল 10টায় যদি রোজ খান কোনো সমস্যা নেই, যদি একদিন ভুলে গিয়ে রাত্রির 10টায় খান তাতেও কোনো সমস্যা নেই, বিকজ ওই ডিস্ট্রিবিউশন বা ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা আপনাকে বাঁচিয়ে দেবে ফর দ্যাট ডে। এবার কিছু কিছু ওষুধ আছে সেটা খাবার টাইমটা খুব স্পেসিফিক, সেটা ব্লাড প্রেশারের ওষুধ নাও হতে পারে। যেমন থাইরয়েডের ওষুধ সবচেয়ে ইজি, থাইরয়েডের ওষুধ খালি পেটে খেতে হয়, তা নাহলে অ্যাবজর্পশন ভালো হয় না। যদি আপনার 100 মাইক্রোগ্রামে হয়ে যেত কাজ, আপনি যদি চা খেয়ে বা একটু জল খাবার খেয়ে তারপরে থাইরয়েডের ওষুধটা খান সেটা হয়তো 250 মাইক্রোগ্রাম লাগবে। সো আপনার এগুলো স্পেসিফিক, যেমন অ্যান্টি টিবি মেডিসিন, রিফামপিসিন, INH, এই জাতীয় ওষুধ আপনাকে খালি পেটে খেতে হবে, তা নাহলে অ্যাবজর্পশন হবে না। তো ডাক্তারবাবুরা সেই জন্য স্পেসিফিক আপনাকে কিছু কিছু ওষুধ বলে দেন। আর এই ব্লাড প্রেশারের ওষুধ লং টার্ম যেগুলো খাচ্ছেন একটু আধটু টাইমে এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই।
1: আমি এবার ভুলে গেলে সমস্যা, বন্ধ করে দিলে সমস্যা,
0: বন্ধ করে দিলে সমস্যা। এবার একদিন যদি ভুলে যান, ধরুন আজকে আপনি খুব, আমি ধরুন আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের সঙ্গে গল্প গাছা করে, আমার যদি কোনো ব্লাড প্রেশারের ওষুধ খাবার আজকে থাকতো সময় রাত্রি 8টার সময়, আমি তো আপনাদের সঙ্গে গল্পে কাটালাম, তাহলে আমার খাওয়া হলো না এবং আমি বাড়ি গিয়ে শুয়ে পড়লাম, ভুলে গেলাম, খুব যে ম্যাসিভ অসুবিধা হয়ে যাবে তা নয়, বিকজ এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা আমাকে বাঁচাবে। কিন্তু কাল সকালে উঠে যেন আমি খেয়ে নিই, আজ রাত্রে ভুলে গেছি, কাল সকালে উঠে যেন খেয়ে নিই,
2: ঠিক
0: এইটা মাথায় রাখা।
2: এবারে প্রশ্নটা সহজই মনে হয়, কঠিন নয়, যে অনেকে না টেকনিক্যাল নয়, অনেক সময় লিখে দেন যারা চিকিৎসক থাকেন যে খাবার আগের ওষুধ, কিন্তু আমরা ভুলে গিয়ে বারবার খাবার পরে খাই, এটা কি কোনো ক্ষতি আছে?
0: ওই এগুলো সাধারণত ধরুন কিছু কিছু ওষুধ আছে যেগুলো অ্যাবজর্পশন রিলেটেড, মানে খাবারের সাথে তার অ্যাবজর্পশনের লিঙ্ক আছে। পোসাকোনাজল বলে একটা লিকুইড ছিল ওষুধ, অ্যান্টি ফাঙ্গাল, সেইটা ক্রিম বা আইসক্রিমের সাথে আপনাকে খেতে হতো। এবার আপনি যদি সেটা ধরুন খালি পেটে খান তাহলে তার অ্যাবজর্পশনটা খুব খারাপ হবে, আপনার অত দামি ওষুধ খাওয়াটা পুরো নষ্ট হবে। সুতরাং ওইগুলো ডাক্তাররা স্পেসিফিক বলে দেন, যেমন ধরুন কেফুরক্সিম একটা অ্যান্টিবায়োটিক, কেফুরক্সিম খালি পেটে খেলে বেটার অ্যাবজর্পশন হয় দ্যান ভরা পেটে খাওয়া, এবার ডাক্তারবাবু সেই জন্য আপনাকে কেফোরক্সিমটা

0: বলেছেন খালি পেটে খেতে বা খাবারের আগে খেতে, বা আপনি ভুলে গিয়ে একটা দিন হয়তো খাবারের পরে খেলেন, ঠিক আছে, বা ডাক্তারবাবুর কথাটা একটু শুনলে কি ক্ষতি আছে?
1: এবার দুটো ছোট ছোট প্রশ্ন, যে সুগারের ওষুধ খাবার আগে বা আগে খাবো না পরে খাবো, আর প্রেশারের ওষুধ খাবার আগে খাবো না পরে খাবো?
2: একই উত্তর বোধ হয়।
0: সুগারের ওষুধ আপনি খাবারের আগে খান ভালো, যদি ভুলে যান খাবারের পরে খান, বন্ধ করবেন না। প্রেশারের ওষুধের সাথে সেরকম বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্ক নেই। কিছু কিছু প্রেশারের ওষুধ আছে যাতে ইউরিন বেশি হয়, বাথরুম হয়, ওটাই মেকানিজম অফ অ্যাকশন, মানে শরীর থেকে সল্ট বার করে দিয়ে আপনার প্রেশার কমায়। তো সেটা যদি আপনি রাত্রিবেলা খান তাহলে সারা রাত বাথরুমে যান, ডাক্তারবাবু তো আপনাকে লিখে দিয়েছিল সকালে খেতে, যাতে সকালে আপনাকে রাত্রে উঠতে না হয়। এবার আপনি যদি রাত্রে খান তাহলে সারা রাত বাথরুমে যান।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছেন? হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: বলুন।
3: ডাক্তারবাবুকে নমস্কার, আমি হরিণঘাটা বড়জাগুলি জেলা নদিয়া থেকে সমীর দাস বলছি।
2: বলুন।
3: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, সৎ চিকিৎসা করা তো অবশ্যই মানে বিপজ্জনক, কারণ যদি তার ওষুধ সম্পর্কে কোন রকম জ্ঞান ধারণা না থাকে, কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে যাই, দেখুন একটা ছোটখাটো সমস্যা নিয়েও যখন ডাক্তারের কাছে যাই, দেখা যাচ্ছে যিনি আমার চিকিৎসা করছেন তিনি রং চিকিৎসা করছেন, ভুল চিকিৎসা করছেন, আমার রোগটা বেড়ে গেল। আমি সেকেন্ড যখন ডাক্তার দেখালাম, তিনিও দেখা গেল সে একই কেস করলো, এইভাবে দেখা গেল পরপর চারটে ডাক্তার পার করার পর যখন পাঁচ নম্বর ডাক্তারের কাছে গেলাম তখন আমার আসল রোগটা ধরা পড়ল, এবং তিনি আমাকে বলছেন বহু লেট করে ফেলেছে। এই যে প্রথম যে চারটে ডাক্তার আমাকে লেট করিয়ে দিল, আমি কি করে বুঝবো যে কোন ডাক্তারের কাছে গেলে আমি সঠিক চিকিৎসা পাবো? কারণ এইভাবে মানে অনেক ডাক্তারও তো ভুল চিকিৎসা করে রোগীকে জটিল থেকে জটিলতম সমস্যায় ফেলে দিচ্ছে। আমার বাবাকে দিয়ে ভুক্তভোগী। আমার বাবার একবার মানে গান্ধী হসপিটালে চেক আপে গেছিলাম, তিনি ওখানে একজন নাম করা ডাক্তার, আমি নাম বলছি না, তিনি সমস্ত কিছু চেক আপ টেক আপ করার পর তিনি বললেন যে তোমার বাবার পেসমেকার বসাতে হবে। তা আমি বললাম যে স্যার কত টাকা খরচ হবে, যাই হোক একটি উনি টাকার অ্যামাউন্টও বললেন। তা আমি তখন বললাম যে ঠিক আছে, আপনি আমাকে এক সপ্তাহের মতন ছুটি দিন, আমি বাবাকে বাড়িতে নিয়ে যাই। তারপরে বলছে না, ছুটি দেওয়া যাবে না, তোমার বাবার মারাত্মক রিস্ক আছে। তো যাই হোক, মোটামুটি টাকা পয়সা সমস্ত কিছু রেডি করলাম। করার পর আমার একটু ডাউট এলো যে এত টাকা খরচা করে যখন আমি পেসমেকার বসাবো, আমি একবার প্রাইভেট ডাক্তার দেখাবো। একটা প্রাইভেট ডাক্তার যখন দেখালাম, সমস্ত রিপোর্ট টিপোর্ট দেখালাম, দেখার পর আমাকে সেই ডাক্তারবাবু বললো,
2: আপনার স্পেসিফিক প্রশ্নটা যদি একটু ছোট করে। হ্যাঁ,
3: আচ্ছা, যাই হোক, তো তখনই আমার বললো যে ডাক্তারবাবু যে প্রেসক্রিপশনটা করেছেন সেটা সম্পূর্ণ রং, তোমার বাবা পেসমেকারের রুগী নয়। আমরা তাহলে ডাক্তারবাবু লিখলো কেন? বলে এই পেসমেকারটা বসালে ডাক্তারবাবুর একটা মোটা কমিশন আছে।
2: আপনার কি কোনো প্রশ্ন আছে, স্পেসিফিক্যালি কোনো প্রশ্ন আছে আজকে স্বচিকিৎসা নিয়ে কোনো প্রশ্ন আছে?
3: ডাক্তারবাবুরা যখন ভুল করছেন, রুগীরা কিভাবে বুঝবে যে কোন ডাক্তারের কাছে গেলে আমরা সঠিক চিকিৎসাটা পাবো?
1: প্রথম কথা হচ্ছে, ডাক্তারদের ভুল ধরার যোগ্যতা রোগীদের নেই, কারণ সেই বিষয়ে যারা পড়াশুনো করেন তাদের ভুল ধরতে পারেন। কারণ সাধারণত আমরা মনে করি যে দেবতার পরে যদি কাউকে রাখা হয় তিনি হচ্ছেন চিকিৎসক, তিনি আর মানুষ মাত্রেই ভুল হয় কোনো কোনো ক্ষেত্রে হলে, সেগুলো আলোচনা সাপেক্ষ বিষয়।
2: তিনি আরেকজন ডাক্তারকে দেখাবেন, সেকেন্ড ওপিনিয়ন আমরা প্রায়শই নিয়ে থাকি, সেখানে নিশ্চয়ই আরেকজন ডাক্তারবাবুই বুঝতে পারবেন কোথায় কি সমস্যা হয়েছিল। যে প্রশ্ন এবার একটু করব, যে এই যে ধরুন ভিটামিন, আমরা অনেক সময় অনেক পেশেন্ট আপনারা পান যারা বলেন ডাক্তারবাবু একটু ভিটামিন লিখে দিন, কিছুই লিখলেন না, দুটো ভিটামিন দিন। এই যে ভিটামিন বা সাপ্লিমেন্ট বা যে কোনো ধরনের এনজাইম জাতীয় ওষুধ, এগুলো কি নিজের ইচ্ছে মতো খাওয়া যায়?
0: দেখুন, ভিটামিন খাওয়া একটা আমাদের ফ্যাশন বলতে পারেন, মানে আপনাদের এরমভাবে বলছি কিছু মনে করবেন না, এটাকে অন্যভাবে দেবেন না। আমরা মনে করি যে ভিটামিন খেলে বোধ হয় আমরা খুব ভালো থাকবো, আমাদের চামড়া খুব ভালো থাকবে, চুল খুব ভালো থাকবে, চকচক করবে শরীর, এগুলো মানে পেশেন্টরাই আমাদেরকে বলেন আর কি। অ্যাকচুয়ালি আপনি যদি সুষম খাদ্য খান আপনার ভিটামিন খাওয়ার কোনো প্রয়োজন নেই।
2: আমি একটা মজার তথ্য যোগ করে দিতে চাই, এখন আজকাল স্যালো বা যে পার্লার সেখান থেকেও ত্বক চর্চার জন্য নানা ভিটামিনের ক্যাপসুল দেওয়া হয়।
0: আচ্ছা, মানে আমি কখনো যাইনি তাই জানি না। তবে

0: আপনি যে সুষম খাবার খান, আপনার বাইরের এক্সট্রা ভিটামিন খাবার কোনো দরকার নেই। এক নম্বর কথা, আপনার ভিটামিন লাগবে যখন আপনি ইল হবেন, মানে ধরুন আপনি কোনো কারণে খেতে পারেননি 10 দিন, প্রচুর জ্বর হয়েছে, জন্ডিস হয়েছে, আইসিইউতে ভর্তি ছিলেন, আপনার রাইলস টিউব ফিড হয়েছে, আপনাকে আপনি ঠিক মতো নিউট্রিশনটা পাননি, সুষম খাবারটাই পাননি, সেখানে ভিটামিনের থেকেও মাইক্রোনিউট্রিয়েন্টসের আরও বেশি প্রয়োজন হয় দ্যান ভিটামিন। আর কিছু কিছু ভিটামিন আপনি শরীরে তৈরি করতে পারেন না, আপনাকে এক্সটার্নাল সাপ্লাইয়ের প্রয়োজন হয়, সেই ধরনের যেগুলো আছে সেগুলো তখন আপনাকে দিতে হবে। আর ভিটামিন B12, একটা স্পেসিফিক ভিটামিনের নাম বলছি, যেটা আমাদের এই পশ্চিমবঙ্গ বা এই এই জায়গাটাতে ইস্টার্ন ইন্ডিয়াতে খুব ডেফিসিয়েন্সি কমন, এবং তার ডেফিসিয়েন্সির কারণটা হচ্ছে আমাদের পেটে ভিটামিনটা ঠিক করে অ্যাবজর্পশন হয় না। ভিটামিন অ্যাবজর্পশনের জন্য যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা লাগে সেটা আমাদের ডেফিসিয়েন্সি থাকে। তো সেই ভিটামিন ওরাল খেয়ে কোনো লাভ হয় না, আপনাকে তাহলে ইঞ্জেকশন নিতে হবে। আর একটা ভিটামিনের কথা না বললে আমাকে লোকে মারবে, সেটা হচ্ছে ভিটামিন ডি, বিকজ ভিটামিন ডিটা মানুষের কম আমাদের দেশে।
1: মানে সেটা কি খাবে না রোদ দূরে দাঁড়াবে?
0: না, ব্যাপারটা হচ্ছে ভিটামিন ডি মাঝে মাঝে আপনি খেতে পারেন, আপনি ভিটামিন ডি জায়গাতে যদি ধরুন দুগ্ধ জাতীয় পদার্থ খান, ডিম খান, তার মধ্যেও ভিটামিন ডি আছে, যেটা বললেন মাংস খান, ডিম খান, এগুলোর মধ্যে ভিটামিন ডি আছে, ন্যাচারাল সোর্স, লিভার ভিটামিন ডি আছে। তবে যদি আপনি এই খাবারগুলো খেতে না পারেন বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে ভিটামিন ডি আপনি রিপ্লেসমেন্ট মাঝে মাঝে নিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু মনে রাখতে হবে আপনার সমস্ত তো সমস্যার কারণ লো ভিটামিন ডি, এটা সত্যি নয়, কেননা আপনার ভিটামিন ডি তো আপনার একার লো নয়, সারা ভারতবাসীর লো। আপনি যদি এই 145 কোটি ভারতবাসীর ভিটামিন ডি টেস্ট এই মুহূর্তে করতে পারেন, আপনার ফেসিলিটি থাকে, আপনি দেখবেন 80% লোকের ভিটামিন ডি লো এই মুহূর্তে। সুতরাং আপনার সব সমস্যা ভিটামিন ডি খেলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না, এটা কিন্তু একটা মিথ। বাজারে এটা খুব চলে যে একটু ভিটামিন ডি খেয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল। বেশিরভাগ ভিটামিনেরই প্লাসিবো এফেক্ট, আপনি একটু খেলেন ভিটামিন, মনে হলো ভালো আছি।
2: আর এই যে জিমে সাপ্লিমেন্ট দেওয়া হয়, সাপ্লিমেন্ট খাওয়ার আগে কি ডাক্তার দেখানো উচিত?
0: দেখুন, আমার কাছে পেশেন্ট এসেছে জিমে সাপ্লিমেন্ট খেয়ে কিডনি খারাপ করে, ক্রিয়েটিনিন 2.5, এবং সেটি একটি মেয়ের কথা জাস্ট এক্ষুনি মনে এলো, সে মেয়েটি এসে আমার সামনে বসে বলছে আমাকে যে আমি যে কি ভুল করেছি ডাক্তারবাবু, এর কোনো মানে আমার কাছে আমার কোনো ক্ষমা নেই, মানে সে নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না যে আমি এটা কী করে করলাম। এবার এই যে আপনি বললেন না, এই যে আপনাকে সুন্দর করার জন্যে যে কারখানাগুলো আছে সেখানে যদি আপনাকে সুন্দর করার কিছু মন্ত্র দেয়, তাহলে আপনি আমি তো সেটা খেয়ে নেবই। সুতরাং এটা একদমই মানে আমি জানি না কি করে সরকার এগুলো অ্যালাউ করে।
1: এবার আমি জিম থেকে ঘুমের ঘরে যাচ্ছি, এই যে ঘুম আসে না রাত্রিবেলা, কিছুতেই ঘুম আসে না। ওই একবার ডক্টরবাবু একটা ওষুধ দিয়েছিল, কম পাওয়ারের ঘুমের ওষুধ, আর দোকানদারের সঙ্গে সেটিং আছে, এবার গিয়ে চাইলেই ওষুধ দিয়ে দেয়।
0: ঘুমের ওষুধের নামটা বলে দিচ্ছি, অ্যালপ্রাজোলাম,
1: একদম, এবং গেলেই সেই ওষুধ দিয়ে দেয়। তাহলে এই ঘুমের ওষুধ কি ডাক্তারের সঙ্গে কথা না বলে ঘুম আসে না কিনে খাবো?
0: দেখুন, ঘুম আসে না কেন সেটাকে আগে কিন্তু দেখার চেষ্টা করুন, রাদার দেন ঘুম আনার চেষ্টা করে। আপনার ঘুম আসে না, এক নম্বর কারণ আপনি দুপুরবেলা ঘুমোন, দু নম্বর কারণ আপনি প্রচুর ব্লু স্ক্রিন দেখেন, সেটা ল্যাপটপ হোক, ফোন হোক, ও আরেকটা প্যাড হোক, এই ধরনের ব্লু স্ক্রিন প্রচুর দেখেন, এবং আপনার ফোন বা ল্যাপটপ বা প্যাড অ্যাকচুয়ালি সেই মাত্রার বা সেই লেভেলের নয় যাতে ওই আলোর যে তরঙ্গ বা ফ্রিকোয়েন্সিটা মডুলেটেড থাকে, যার ফলে আপনার ওপরে ওর ইম্প্যাক্টটা অনেক বেশি হয়, মানে ফিল্টারটা সেরকম দেওয়া নেই। এছাড়া আপনার জেনুইন কারণ হয়তো আছে ঘুম না আসার, তার মধ্যে সবচেয়ে জেনুইন কারণ হচ্ছে জেনারালাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা আজকালকার দিনেতে খুব কমন, আমাদের সবাইকার জীবন এতটাই কমপ্লেক্স হয়ে গেছে, এত রকমের চাপ বেড়ে গেছে যে আমাদের জেনারালাইজ

0: is anxiety disorder এখন পপুলেশনেতে ইজ ভেরি কমন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনার কোনো ফিজিক্যাল পরিশ্রম নেই, ঘুমটা হবে কোথা থেকে? আপনি লিফটে নামেন, গাড়িতে করে যান, এসি ঘরে বসেন, আবার গাড়িতে ওঠেন, আবার আপনি বলবেন ডাক্তারবাবু আপনি বড় লোক আপনার গাড়ি আছে আমার গাড়ি নেই। আরে আপনি তো এসি বাসে আসছেন, অফিসের থেকে নামছেন, আপনাকে পিক আপ উবের ওই বাইকওয়ালা উবের বাইক এসে আপনাকে উঠিয়ে নিয়ে আসছে, আপনি নামছেন একটা বাসে উঠছেন, আপনার তো কোনো কায়িক পরিশ্রম নেই। আপনি বাজার করেন না বিকজ আপনি ফোন টিপে টিপে আজকাল বাজার করেন। সো আপনার জীবন থেকে পরিশ্রম ব্যাপারটা আপনি এলিমিনেট করে দিয়েছেন। ইউ ডোন্ট সোয়েট এনি মোর, ইফ ইউ ডোন্ট সোয়েট ইউ ডোন্ট হ্যাভ দ্য লাগজারি টু স্লিপ আইদার। আপনার কিন্তু ঘুমের যে আনন্দটা সেটা আপনি নিজে হাতে শেষ করে দিচ্ছেন। পরিশ্রম করুন, ঘুম আসতে বাধ্য।
1: মাথা থাকতেও অনেকের মাথা ব্যথা হয়, অধিকাংশ মানুষেরই। সেই মাথা ব্যথার সময় আমরা মাথা ব্যথার ওষুধ খুঁজি, অনেক সময় চেষ্টা করি নিজে ঘুমানোর, নাহলে মাথা ব্যথার ওষুধ খাই। মাথা ব্যথার ওষুধ কি নিজে থেকে খাওয়া যায়? উচিত
0: মাথা ব্যথার ওষুধ তো আপনার আছেই, 650 প্যারাসিটামল, যেটা মানে বিশ্বজিৎ পায় মানে ইয়ে করে নিয়েছে, মনোপলাইজ করে নিয়েছে যে ট্যাবলেটটাকে না। মাথা ব্যথা জোকস অ্যাপার্ট, মাথা ব্যথার অনেক কারণ আছে। মাথা ব্যথা কুড বি আ সাইন অফ আই প্রবলেম। আপনি ভাবছেন মাথা ব্যথা, অ্যাকচুয়ালি আপনার চোখের সমস্যা আছে, সেটা রিফ্র্যাক্টরি সমস্যা হতে পারে, চোখের পাওয়ার হতে পারে, গ্লকোমা হতে পারে, চোখের মধ্যে প্রেশার বেশি যেটাকে গ্লকোমা বলে, বা বিভিন্ন রকম ভিজুয়াল সমস্যা হতে পারে। মাথা ব্যথা ক্যান বি এ ফিচার অফ ব্রেন টিউমার অলসো। মাথা ব্যথা ক্যান বি এ ফিচার অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, আপনার অ্যাংজাইটি থেকে মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথা ক্যান বি মাইগ্রেন, আপনার ফুড হ্যাবিট বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থেকে মাইগ্রেন হচ্ছে। ইট ক্যান বি ক্লাস্টার হেডেক, ইট ক্যান বি বিআইএইচ, ইয়াং মেয়েদের বিনাইন ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন বলে একটা অসুখ আছে যার প্রেজেন্টেশন হতে পারে মাথা ব্যথা। সো মাথা ব্যথা মানে প্যারাসিটামল, ঠিক আছে আজকে মাথা ব্যথা করেছে, একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছেন, কাল সকালে ভালো হয়ে গেছেন, দ্যাটস ফাইন। কিন্তু যদি রেকারেন্ট মাথা ব্যথা হতে থাকে, যদি ইট বিকামস আ ডিস্টার্বিং ন্যাগিং প্রবলেম, ডোন্ট নেগলেক্ট ইট, এটাকে নেগলেক্ট করবেন না, টেক ইট সিরিয়াসলি।
2: আমি প্রোগ্রামটা অনেকক্ষণ থেকে শুনছি, আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপোল থেকে বাবলুমুদি বলছিলাম।
3: বলুন,
2: দেখুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখন একটা যে কোনো বিষয় প্রাইমারি প্রবলেম, হ্যাঁ হয়তো জ্বর সর্দি কাশি পেট ব্যথা যাই যাইতে হোক না কেন, আমরা তো ওভার দ্য কাউন্টার বা নিজে যতটুকু জানি স্টেশনের ওষুধ আমি খাই, এটা তো খাওয়া উচিত নয় শুনছি বা জানি, এটাও জানি। কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের মানুষ ডাক্তার দেখাতে, এখন তো ডাক্তারের ভিড় তো প্রচুর, 450 টাকা নিচে কোনো ডাক্তার পাওয়া যায় না, হয়তো তিনি সেটা অ্যাফোর্ড করতে পারছেন না। তা এই মতো অবস্থায় তাহলে ওই মানুষটি বা ওই ভদ্রলোক তাহলে কিভাবে কি কতটুকু প্রাইমারি অবস্থাটুকু মানে অ্যাফোর্ড করতে পারেন, সেটুকু যদি ডাক্তার একটু বলেন ভালো হয়।
3: এটা যদি প্রশ্ন হয়, এটার উত্তর ডাক্তারবাবু নয়, আমরাই দিতে পারি। সরকারি হাসপাতাল রয়েছে যেখানে প্রচুর আউটডোর ফেসিলিটিস আপনি পাবেন, এবং একদম সকাল 9:30 থেকে ডাক্তারবাবুরা বসে যান, টিকিট করাও অনলাইন, এখন গিয়ে লাইনেও দাঁড়াতে হয় না, 4:00-5:30 পর্যন্ত ডাক্তারবাবুরা মানে ওপিডিতে থাকেন, মাত্র 2 টাকা অনলাইনে টিকিট করলে, সেটাও লাগে না, প্রিন্ট আউট নিয়ে চলে গেলেই হয়। এর থেকে ভালো সুবিধা তো আর কিছু হতেই পারে না। এরপর যদি আরও কিছু বলার থাকে না, আমি মাইক্রোফোন ওভার করছি ডাক্তারবাবুর কাছে।
0: দুর্দান্ত আনসার, মানে আমি এই আনসারটাই দিতে যাচ্ছিলাম, দিয়ে দিলেন। একটা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই, ইনফ্যাক্ট ব্লক প্রাইমারি হেলথ সেন্টারগুলোতেও তো গিয়ে আপনি দেখাতে পারেন, আপনাকে যে বড় মানে সরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় হাসপাতালে দেখাতে হবে নট নেসেসারিলি, ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে গিয়েও দেখাতে পারেন। আর এটা কখনো এক্সকিউজ হতে পারে না যে আপনি আপনার শরীর নিয়ে।
3: আমি আরও একটু জিনিস একটু অ্যাড করি, যেমন ধরুন আমরা ধরে নিলাম যে বড় বড় হাসপাতালে প্রচুর লাইন, ওপিডিতে সারাদিন নষ্ট, প্রচুর বেসরকারি হাসপাতাল আছে যাদের ওপিডি আছে, এবং সেখানে কিন্তু ওই 1,000 2,000 3,000 দিয়ে ওপিডি টিকিট করে দেখাতে হয় না, সেখানে

0: আছে যে 10 টাকা 20 টাকা এমার্জেন্সি টিকিট, সেখানেও ডাক্তারবাবুরা দেখে দেন।
1: অ্যাবসলুটলি। এবং অনেক এনজিও, অনেক সেবা প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, এই জাতীয় যারা সেবামূলক কাজের সাথে যারা যুক্ত, তাদেরও অনেক হাসপাতাল, অনেক হেলথ সেন্টার, অনেক ক্লিনিক আছে, এবং সেগুলো শুধু বিনামূল্যে নয়, তার ওষুধটাও কিন্তু বিনামূল্যে।
2: আমার খুব

0: সবারই অ্যাংজাইটি হচ্ছে, অ্যাংজাইটি এমন একটা রোগ, অ্যাংজাইটি হলে কি কোনো ওষুধ আছে, খাওয়া যাবে?
1: নিশ্চয়ই অ্যাংজাইটি হলে ওষুধ খেতে হবে ফার্স্টে, আবার সেখানে আমার একটা আপত্তি। অ্যাংজাইটি হলে আপনি আগে দেখুন অ্যাংজাইটি কেন হচ্ছে এবং সেটাকে আপনি কোনোভাবে ট্যাকল করতে পারেন কি না, কমাতে পারেন কি না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন খুব সাধারণ কিছু মেজারেই আপনার অ্যাংজাইটিটা অনেক কমে গেল, তাহলে আপনার ওষুধ লাগছে না। হয়তো কাউন্সেলিং করালেন, তাতে আপনার ওষুধের হাত থেকে আপনি বাঁচলেন, তাতেও যদি না হয় তখন একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে আপনি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার জিএডি যাকে শর্ট ফর্মে বলে তার জন্য ওষুধ খান। আজকাল এসএসআরআই বা এসএনআরআই মানে সিলেকটিভ সেরোটোনার্জিক রিয়াপটেক ইনহিবিটর, এদের সাইড এফেক্ট সত্যি খুব কম, মানে জিরো সাইড এফেক্টে কোনো ওষুধ হয় না, কিন্তু কিন্তু এই জাতীয় ওষুধ খেলে আপনি আপনার অ্যাংজাইটির হাত থেকে মুক্ত হয়ে আপনি আপনার ফ্রুটফুল লাইফ লিড করতে পারবেন, এটা যথেষ্ট সম্ভব। মনে রাখতে হবে, এখানে একটা স্পেসিফিক পয়েন্ট বলে দিই, অ্যাংজাইটি আমাদের এখানে তিনটে ক্যাটাগরি অফ এজ রেঞ্জের লোক রয়েছে, তার মধ্যে আমি সবচেয়ে বুড়ো। এই অ্যাংজাইটি কিন্তু আমার ওষুধ আর বাচ্চার ওষুধ এক হবে না, এইটা কিন্তু মনে রাখতে হবে। আমি এই ওষুধটা খেয়েছিলাম ন্যাচারালি, আমার থেকে শিখে বাচ্চা ওই ওষুধটা খেয়ে নিল, এটা কিন্তু কাজ করবে না, বিকজ এজ ওয়াইজ সিচুয়েশন ওয়াইজ কারণ ওয়াইজ অ্যাংজাইটির ওষুধ কিন্তু ডাইভার্স, সুতরাং এইটা কপি পেস্ট হবে না।
0: আচ্ছা,
2: এইবারে গুগল করে দেখেছি যে ওষুধ ডাক্তারবাবু দিয়েছেন তাতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আর যেই দেখলাম ডাক্তারবাবুকে ফোন করে বললাম আমার এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বা ফিল করতে শুরু করলাম ওগুলো হচ্ছে, এটা প্লাসিবোর এফেক্টের মতন, এইগুলো কতটা যুক্তিযুক্ত? এবং কিছু কিছু ওষুধ তো আপনারা বলেন যে একটু পার্শ্ব প্রতিক্রিয়া হবে, কিছুদিন গেলে ঠিক হবে, এই ধৈর্যটুকু রাখা কি খুব জরুরি রোগীর ক্ষেত্রে?
1: না, আমি ওষুধ খাচ্ছি মানে আমি পার্শ্ব প্রতিক্রিয়া মেনে নিয়েই ওষুধ খাচ্ছি। আমার কাছে কোনো ডাক্তারবাবু, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু কোনো ডাক্তারবাবু কোনো ওষুধ আমাকে লিখে দিতে পারবেন না যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং পার্শ্ব প্রতিক্রিয়া ক্যান বি হাঁচি কাশি সর্দি জ্বর গলা ব্যথা থেকে শুরু করে ডেথ অবধি। মনে রাখতে হবে কোনো ওষুধের যদি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় তাতে কিন্তু আপনি মারা যেতে পারেন, এবং সেটা ডাক্তারবাবুর দোষ নয়, ওষুধের দোষ নয়, আপনার দোষ নয়, কাউর দোষ নয়, ইট ইজ ইয়োর বডিজ রিয়াকশন যেটা প্রেডিক্টেবল নয়, আপনার গায়ে লেখা নেই। এবং কোনো যেটা গুগল বলছে বা বই বলছে, আপনার গুগলটা কি, গুগলটা তো একটা ইনফরমেশন বেস, তো আপনি একটা মোটা ফার্মাকোলজির বই নিয়ে বসুন না, একই কথা লেখা আছে তাতে, আপনি দেখবেন ধরুন বলছে যে প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স 20%। আপনি আমাকে কোনোভাবে বলতে পারবেন, আপনারা তো এত বড় একটা সরকারি সংস্থার লোক, যে আপনি ওই 80% যার প্যানক্রিয়াটাইটিস হবে না তার মধ্যে পড়বেন, না 20% যার হবে তার মধ্যে পড়বেন? পারবেন না বলতে। তার মানে পার্সেন্টেজ অর অ্যাসক্রাইবেবল স্ট্যাটিস্টিক্স ইজ এ নাম্বার, আপনার আমার জন্য সেই নাম্বারটার কোনো মায়না নেই, কোনো ভ্যালু নেই, আপনার আমার হবে কি না ইট ইজ এ চান্স। এই চান্সটা যেমন ডাক্তারবাবুও জানেন না তেমনি আপনিও জানেন না। এবার আপনি ওষুধটা খাচ্ছেন কেন? আপনার মতো 100 জন লোক ওই ওষুধটা খেয়ে আপনার সিমটম ভালো হয়েছে বলেই আপনি ওষুধটা খাচ্ছেন।
0: একেবারে আমরা এবার সরাসরি আবার যাবো 2248-8085 এ কে আছেন। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: বিশ্বজিদা মনসিদি ডাক্তারবাবু, সবাইকে নমস্কার জানাই।
0: নমস্কার,
3: বলছি কি বেলগড় থেকে লক্ষ্মী মজুমদার বলছি।
2: বলুন
3: ডাক্তারবাবু, আমি আমার হাঁটুর সমস্যা ব্যথা ডাকে দেখিয়েছি ডাক্তারবাবুকে, দেখার পরে উনি আর কি আমাকে ব্যথার ওষুধ 3-10 দিন খেতে পারলো, তো উনি লিখে দিয়েছে, আর ক্যালসিয়াম 1 মাস খেয়েছি। সে বলছে যে সিঁড়ি দিয়ে ওঠা নামা, কিন্তু আমার সিঁড়ি বেয়ে তো ওঠা নামা বাড়িতে আমার করতে হয়, আর নিচে তো একদম বসা হয় না, জলচৌকিতেই বসেই করি। কিন্তু আমি যদি বেশি হাঁটাচলা করি না আমার হাঁটুটা ফুলে যায় আর ব্যথা করে, আর ডাক্তারও বলেছে যে আপনার ব্যথা যদি 10টা খেয়েছেন আর কিন্তু খাবেন না কিন্তু, আর মাঝে ডিম আমার ডেইলি খাওয়া হয় 1টা করে, কিন্তু হাঁটু

0: সমস্যা, একবার পড়ে গেছি, পড়ে যাওয়ার থেকে কোমরে মনে হয় তখন ব্যথাটা তখন লাগেনি, এখন 4-5 বছর পরে এখন এই হাঁটু মানে বা হাঁটু মানে ব্যথা, ডান হাঁটু আমার ঠিক আছে মনে হয়, তার থেকে কিছু হয়েছে নাকি বুঝলাম।
1: সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন,
2: শুনতে থাকুন।
1: হ্যাঁ, 10টা ওষুধ খেয়ে নিয়েছে আর খেতে বারণ করেছে, হাঁটুর ব্যথা
3: কেন না, পেন কিলার যে আপনি খাচ্ছেন না, আপনাকে যে আপনার ডাক্তার বলেছেন না খেতে, এটা একদম সঠিক। এবং প্লিজ আপনি আর পেন কিলার খাবেন না, কেন আপনার গলার স্বর শুনে আপনাকে একজন সিনিয়র সিটিজেন বলেই মনে হলো আমার। সো পেন কিলার খাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ নয়, আপনি যদি ব্যথাতে কষ্ট পেতে থাকেন তাহলে একজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে দেখা করুন।
2: বেশ, এক্সপায়ারি ডেট চলে গেছে যে ওষুধের, সে ওষুধ খেয়ে ফেলেছেন, বিরাট কিছু ক্ষতি হয়?
3: কতদিনের এক্সপায়ারি হয়েছে, একদিন, এক বছর, এক যুগ, সেটা বলতে হবে।
2: ধরুন মাস কয়েকের এক্সপায়ারি ডেট, খেয়াল করেননি, বাড়িতে ছিল, খেয়ে ফেলেছেন, হয়তো একটা দুটোই খেয়েছেন।
3: খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, এবং আমি দর্শক বন্ধুদের কাছে দুহাত জোর করে, আপনাদের কাছে দুহাত জোর করে এর জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এক্সপায়ারি ওষুধ মানে একটা ট্যাবলেটের মধ্যে কোনো টাইম বোম্বের মতো কোনো ক্লক থাকে না, যে একটা দিন যেখানে এক্সপায়ারি ডেট লেখা আছে 22 আগস্ট 2026, তার মানে 23 আগস্ট সকাল 6টার সময় ওই ট্যাবলেটটার মধ্যে এমন কোনো কেমিক্যাল রিয়াকশান হয়ে যাবে যাতে সেই ট্যাবলেটটা বিষ তৈরি হয়ে যাবে, এটা হয় না। তাহলে এক্সপায়ারি ওষুধটার মানেটা কি? ব্যাপারটা হচ্ছে যে একটা, এটা দেখা যায় বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন রকম ল্যাবরেটরি টেস্টেতে, যে একটা ওষুধের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা একটা সার্টেন পিরিয়ড অবধি এফেক্টিভ থাকে, যে অ্যামাউন্টটাতে ওষুধটা কার্যকরী হয়, এবং উইথ প্যাসেজ অফ টাইম ওষুধটার কার্যকারিতা হারাতে থাকে, কমতে থাকে, কমতে কমতে একটা সার্টেন পিরিয়ডের পরে এতটাই কমে যায় যে সেটা আর ওষুধ হিসাবেই থাকে না, বরঞ্চ সেটা তখন উল্টো ফল দিতে আরম্ভ করতে পারে। সো কিছুদিনের এক্সপায়ারি ট্যাবলেট এদিক ওদিক হলে সেটা খাওয়াটা বাঞ্ছনীয় নয়, আপনি দোকান থেকে কিনবেনও না, ওষুধ নেবার আগে দেখে নেবেন এক্সপায়ারি ডেট ঠিক আছে কি না ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন আজকাল এক্সপায়ারি ডেট প্রিন্ট থাকলেও বা ছাপ দেওয়া থাকলেও বিশ্বাস করবেন না, সব ওষুধের গায়ে একটা করে কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করে দেখে নেবেন যে ওটা জেনুইন ওষুধ, ওটা পরে ছাপ দেওয়া হয়নি। হ্যাভিং সেড দ্যাট, যদি আপনার কাছে হঠাৎ ধরুন প্যারাসিটামলটাই খুব দরকার, প্রচণ্ড আপনার এখন জ্বর এসছে, খেতে হবে, দেখছেন সেটা 15 দিন আগে এক্সপায়ার করে গেছে, নির্দ্বিধায় খেতে পারেন, কিচ্ছু হবে না।
1: এবারে
2: সব ওষুধের ক্ষেত্রে কি তাই?
3: সব ওষুধের ক্ষেত্রে ওই যে বললাম, আস্তে আস্তে এফেক্টিভিটি নষ্ট হতে থাকবে, এবং আপনি যদি 6 মাস পরে খান সেই ওষুধটা, তাহলে ওষুধ খাওয়া আর না খাওয়া সমান হয়ে যাবে।
1: আমি 3-4টে কোয়েশ্চেন খুব তাড়াতাড়ি জানার ইচ্ছা রয়েছে। প্রথম হচ্ছে যে এই যে বেড়াতে গেলে, পাহাড়ে উঠতে গেলে বমি আসে গাড়িতে চললে, এই বমি হওয়ার সময় নিজেরা বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করি এবং খাই, এটা কি সেলফ ডক্টরিং ভালো নাকি অন্য কোনো পথ আছে?
3: হ্যাঁ, অফকোর্স পথ আছে, ওষুধ লাগবেই না। আপনি ড্রাইভারের পাশে বসবেন এবং ড্রাইভার যেমনভাবে সামনের উইন্ডস্ক্রিন দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে, সেইভাবে যদি তাকিয়ে থাকেন আপনার বমি হবে না। যদি হয় আমার নাম্বার নিয়ে নেবেন, আমাকে ফোন করবেন। তার মানে আপনার বমি হচ্ছে আপনি সাইডে দেখছেন বলে, আপনি যদি ড্রাইভারের মতো সামনে দেখেন বমি হবে না, তো তাও টোটকায়, আবার সবাই তো সামনের সিটটা পাবেন না, তাই টোটকা হিসাবে বলে রাখছি, আপনি কম খেয়ে ট্রাভেল করবেন পাহাড়ে, ঘূর্ণি পথে প্রচুর খেয়ে ট্রাভেল করবেন না, আর স্টেমেটিল জাতীয় ওষুধ সঙ্গে রাখবেন গাড়িতে ওঠার আধ ঘন্টা আগে। যদি মাউথ ডিজলভিং MD ট্যাবলেট নেন তাহলে জিভের তলায় হাফ ট্যাবলেট রেখে দেবেন, আর যদি এমনি ট্যাবলেট নেন তাহলে আস্ত জল দিয়ে খেয়ে নেবেন, এই হচ্ছে রাস্তা।
1: দ্বিতীয় প্রশ্ন, এই যে এখন সবাই ডিটক্সড ওয়াটার খায়, নাকি কিডনি ভালো হবে, নিজে সুস্থ থাকবে, এই ডিটক্সড ওয়াটার কতটা কার্যকরী?
3: আমি জানি না, এটা হচ্ছে এর উত্তর। সায়েন্স কি বলছে, এগুলো সমস্ত মার্কেটিং গিমিক, এর অ্যাকচুয়াল কোনো স্টাডি নেই বা সাইন্টিফিক কোনো স্টাডি নেই, যে আমি 1 মাস নর্মাল আমার কর্পোরেশনের জল খেয়েছি আর আপনি 1 মাস ডিটক্স ওয়াটার খেয়েছেন, খেয়ে আমাদের বিশাল আপনার একটা উন্নতি হয়েছে, এরকম কোনো স্টাডি আপনি আমাকে দেখাতে পারবেন না। এগুলো মার্কেটিং গিমিক, এগুলো চলতেই থাকবে, এবং আনফর্চুনেটলি এগুলো মেডিক

0: সায়েন্স দ্বারা গাইডেড নয় এগুলো, যার ফলে আমাদের এর উপরে ডিরেক্ট কোনো কন্ট্রোলও নেই।
1: এবারের প্রশ্নটা একটু অন্যরকম। প্রেশারের ওষুধ নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে, প্রেশারের ওষুধ কমানো, বাড়ানো এবং খাওয়া। প্রেশার কি নিয়মিত বাড়িতে পরীক্ষা করব?
0: না, একদমই করবেন না। তার কারণটা আমি তাহলে আমি কারণটাও বলে দিই। মাঝে মাঝে প্রেশার পরীক্ষা করবেন, প্রেফারেবলি আপনি প্রেশার পরীক্ষা করবেন ম্যানুয়াল স্ফিগমোম্যানোমিটার দিয়ে, যেটাতে হাতে টিপে স্টেথো দিয়ে শুনে আপনি বা ওর মধ্যে উঠছে সেইভাবে দেখেন। আর যদি ইলেকট্রনিক যন্ত্রে করেন তাহলে সেটা ক্যালিব্রেট করে নেবেন, বিকজ আপনার বাড়ির ইলেকট্রনিক যন্ত্র ক্যালিব্রেটেড নাও থাকতে পারে, তাতে ভুলভাল প্রেশার আসতে পারে। আর ব্যাটারি যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু প্রেশারের যন্ত্র ভুলভাল মাপ দেবে, এটা মাথায় রাখবেন। আমি এটা প্রচুরবার দেখেছি যে প্রেশারের যন্ত্রের প্রেশার দেখাচ্ছে 100/40, আমি নিজে আমার স্টেথো এবং প্রেশার মেপে দেখেছি 130/80, 130/70, ব্লাড প্রেশার কোনো সমস্যা নেই। সো পুওর ব্যাটারি এবং পুওরলি ক্যালিব্রেটেড প্রেশারের মেশিন দিয়ে ব্লাড প্রেশার দেখে আর নিজের ব্লাড প্রেশার বাড়াবেন না।
2: ব্লাড প্রেশার দেখার নিয়ম কি? যেটা প্রথমেই মেপে নিলাম সেটাই কি আমার ব্লাড প্রেশার?
0: না, ব্লাড প্রেশার দেখার নিয়ম হচ্ছে, আইডিয়াল নিয়ম হচ্ছে সন্ধেবেলা একটা চেয়ারে বসে ব্লাড প্রেশার যন্ত্র, যেভাবে আমরা বসে আছি এভাবে বসে ব্লাড প্রেশার যন্ত্রটা হার্টের লেভেলের কাছাকাছি টেবিলের ওপর রেখে, হাত টেবিলের একই লেভেলের ব্লাড প্রেশার যন্ত্রের লেভেলে রেখে ব্লাড প্রেশার দেখা, সেইটা আইডিয়াল ব্লাড প্রেশার।
1: কনস্টিপেশন প্রতিদিনই প্রায় ওষুধ খেতে হয়, কতদিন সেলফ ডক্টরিংয়ে চলবে এটা?
0: আপনার যদি কনস্টিপেশন নিউ অনসেট হয়, মানে এই রিসেন্ট শুরু হয়েছে 6 মাস, তাহলে কিন্তু দিস কুড বি এর ওমিনেন্ট সিমটম, এট কিন্তু এর পেছনে খুব খারাপ অসুখ থাকতে পারে। সুতরাং তখন কিন্তু এটা কিন্তু নিজে ওষুধ না খেয়ে চিকিৎসকের কাছে যান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যান, কোলোনোস্কোপি করান। যদি নাও করতে বলে আপনি ফোর্স করুন কোলোনোস্কোপি করতে, আপনি বলুন যে আমার কোলোনোস্কোপি এটা করুন ডাক্তারবাবু, বিকজ নিউ অনসেট কনস্টিপেশনের কারণ ভালো নাও হতে পারে। এক সেকেন্ড, কনস্টিপেশন হচ্ছে কেন? আপনি অ্যাকচুয়ালি ফাইবার খান না। আমরা মাছের ঝোল খাই, আমরা বলি প্রচুর সবজি খাই, কিন্তু আমাদের খাবার অত্যন্ত বাজে, বাঙালি খাবার অত্যন্ত বাজে। আমরা প্রচুর ফ্যাট খাই, প্রচুর সুগার খাই, প্রচুর কার্বোহাইড্রেট খাই, কম ফাইবার খাই, আরও কম প্রোটিন খাই। আমাদের খাবার খুব বাজে। আপনি ফাইবার বাড়িয়ে দিন, প্রচুর সবজি খান, লাউ কুমড়ো ঝিঙে পটল উচ্ছে ঢ্যাঁড়স খান, আপনার পটি হবেই।
1: এবারে আর একেবারে শেষ প্রশ্ন, মানে সময় নেই তো, কি করব না করব না সেলফ ডক্টরিংয়ের ক্ষেত্রে কি করা উচিত? আমি নিজে ডক্টরিং করব না, তাতে আমাকে কি করতে হবে? কোন কোন ক্ষেত্রে নিজে চিকিৎসা করব না, কোন কোন ক্ষেত্রে নিজে চিকিৎসা করব?
2: টেক হোম মেসেজ।
0: দেখুন, আপনি কোন কোন ক্ষেত্রে নিজে চিকিৎসা করবেন এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন কোন ক্ষেত্রে একটু ওয়েট করবেন, ইউ উইল নট অ্যাক্ট। সেটা হচ্ছে যেগুলো কমন ভাইরাল ইলনেস রোজ হচ্ছে, সর্দি কাশি, একটু গ্যাস্ট্রাইটিস, একটু পেটে ব্যথা, একটু লুজ মোশন, এই জাতীয় জিনিসে একটা দিন ওয়েট করুন, ন্যাচারালি ঠিক হয়ে যাবেন। আর যেখানে ইমিনেন্ট সিমটম, আপনি জানেন এই সিমটমটা ঠিক নয়, বুকে হেভিনেস, হাতে পায়ে উইকনেস, স্পিচের প্রবলেম, হঠাৎ দেখছেন কথাটা বেরোচ্ছে না, সেখানে ইমিডিয়েট ডাক্তারের কাছে যান, বিকজ দোজ সেকেন্ডস ক্যান সেভ ইউ ইয়োর লাইফ।
1: অসংখ্য ধন্যবাদ, এই আলোচনাটা মনে হয় সারা রাত চালালে আমরা চলতো। কোশ্চেন ব্যাংক রয়েছে,
2: মোটামুটি 24-25টা প্রশ্ন বাকি আছে,
1: সুতরাং এর জন্য আবার অন্য একদিন আসতে হবে। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন, প্রচুর প্রশ্নের উত্তর হলো
2: এবং সাধারণ মানুষের ডে টু ডে লাইফের মানে অনেকটা উপকার হলো।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই অমন যাদব। प्रधानमंत्री नरेंद्र मोदी और कनाडा के प्रधानमंत्री मार्क कार्नी ने द्विपक्षीय संबंधों में सकारात्मक गति को आगे बढ़ाने और रणनीतिक साझेदारी के प्रमुख क्षेत्रों में काम करने पर

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com

100.1 FM গোল্ডের দুনিয়া.com নিয়ে বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে, এবং সঙ্গে রয়েছে মনীষা। আমাদের প্রত্যেক দিন আমরা দুনিয়া.com-এ এমন এমন বিষয় আমাদের সামনে নিয়ে আসি যেগুলো একেবারে অনন্য। এই সময় আমাদের শহর কলকাতায় উৎসবের মেজাজ চলছে, আমরা তাই ভারত এবং বিশ্বের বিভিন্ন উৎসবের কথা আপনাদের শোনাব, বিশ্বের সেরা উৎসবগুলোর কথা, যে উৎসবগুলো আপনার ভাবনার মধ্যে থাকবে। শুরুতেই ভারত এবং মালয়েশিয়ার এক উৎসবের কথা বলব। এই উৎসবের উৎপত্তি ভারতের হাত ধরে হলেও মালয়েশিয়াতে এই উৎসবটি বেশ জনপ্রিয়। এই দেশের প্রসিদ্ধ দর্শনীয় স্থান বটু কেভ, ধর্মপ্রাণ মানুষরা বিশেষ ব্রত পালন করে একটি বিশাল কাঠামো কাভাদি সহযোগে প্রায় 100টি সিঁড়ি অতিক্রম করে ভগবানকে তুষ্ট করেন। এক্ষেত্রে তীর্থযাত্রীর মুখগহ্বরে বিদ্ধ করে কঠিন বাঁধনে কাঠামোটি সংযুক্ত করা হয়। তবে তীর্থযাত্রীদের বিশ্বাস, এই নিয়ম পালনের ফলে তাদের মধ্যে শক্তি বৃদ্ধি পায় এবং কোনো রকম যন্ত্রণাও উপলব্ধি করা যায় না। এমন নানা উৎসবের কথা আপনাদের কাছে নিয়ে আসব বিশ্বজিৎ আর মনীষা। এরপর আসব ইতালির ব্যাটেল অফ অরেঞ্জ, এই ফেস্টিভ্যাল বা উৎসবের কথায়।

0: শুনছেন মানে কয়েকটি সেরা উৎসব, যে কয়েকটি উৎসব আমাদের দুনিয়াকে জানান দেয় উৎসবের মরশুম, উৎসবের উদযাপন এসে গিয়েছে। এরকমই একটি উৎসব ইতালির ইভারিয়া অঞ্চলের মানুষরা প্রায় 9টি টিমের দ্বারা ভাগ হয়ে করে থাকেন। এই উৎসবটা ভারী মজার, তারা একে অপরের উদ্দেশ্যে কমলা লেবু ছোড়েন। লোককথা আছে যে এই বার্ষিক উৎসবটি পালনের প্রধান কারণ বিবাহের দিন সদ্য বিবাহিতা নারীর সঙ্গে এই দেশের নৃপতি ডিউককে সহবাস করার জন্য একসময় বাধ্য করা হতো। সেই কাহিনী অনুসরণ করে উৎসবের প্রচলন। স্থানীয় মানুষরা মধ্যযুগীয় সময়ের পরিধান এবং বেলজিয়ান পরে এই উৎসব পালন করেন। এরকম নানা রকমের উৎসবের কথা দেশ বিদেশের আমরা জানছি। যেমন এর পর একটি উৎসব রয়েছে, একটু অফবিট উৎসবের কথা বলছি আজকে। এরপর যেমন একটি উৎসব রয়েছে জাপানের, সেই উৎসব
1: জাপানের এই উৎসবের নাম কানামারা মাতসুরি উৎসব। এই কানামারা মাতসুরি উৎসব, এটি জাপানের মূলত বিভিন্ন তাদের যৌন সম্পর্ককে কেন্দ্র করে হয়। স্থানীয় লোকপ্রথা অনুযায়ী একসময় এক দৈত্য একজন মহিলার প্রেমে মুগ্ধ হন। পরবর্তীকালে সে জানালো সেই মহিলার বিবাহের দিন আসন্ন। তখন সেই দৈত্যটি হিংসার বশবর্তী হয়ে তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে। পরবর্তীকালে স্থানীয় মহিলারা কৃত্রিমভাবে এই প্রথাকে অবলম্বন করে এবং উদযাপন করে।

0: দুনিয়া ডট কম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু বিশ্বজিৎ এবং মৌসুমী
1: মনীষা।
0: আমরা
1: মৌসুমীকে মিস করছো আমি বুঝতে পারছি, খবর আমি মৌসুমীকে পাঠিয়ে দেব, কিন্তু উৎসবের মৌসুমে একটু উৎসবের কথা বলি, তারপর আমরা না হয় আবার মৌসুমীকে এই খবরটা কিভাবে পাঠানো যায় দেখছি।
0: ভারতের উৎসবের কথা তো আমরা জানি, কিন্তু ভারতের ম্যাঙ্গালোরে একটি উৎসব হয় যেটাকে আমরা অগ্নির উৎসব বলি। এই অগ্নির উৎসবে কি হয়, ম্যাঙ্গালোরের এই উৎসবটি ভগবানদের যুদ্ধ নামে পরিচিত। কাতিল দুর্গা পরমেশ্বরী দেবীর ভক্তরা জ্বলন্ত লাঠির সাহায্যে একে অপরকে আঘাত করেন। প্রায় 15 মিনিট যুদ্ধের পর সমগ্র অঞ্চলটি অগ্নিদগ্ধ হয়ে যায়। এবার যাব ম্যাঙ্গালোর থেকে মঙ্গোলিয়ায়, মঙ্গোলিয়ার নাদাম উৎসব। এই নাদাম উৎসবের মধ্য দিয়ে মঙ্গোলিয়ায় যোদ্ধারা ঘোড়া চালানো, কুস্তি, তীরন্দাজের সাহায্যে নিজেদের শক্তি প্রদর্শন করেন। অনেক সময় যাযাবরীয় সম্প্রদায়ের বন্য ঘোড়া সহযোগে কিছু অদ্ভুত ক্ষমতার প্রদর্শন করেন। এই উৎসবের উৎপত্তিস্থল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার হলেও বর্তমানে এই দেশের সর্বত্রই উৎসবটি সাড়ম্বরে পালিত হয়। তাই এই উৎসবের গুরুত্ব আমাদের কাছে একেবারে অনন্য এবং সারা বিশ্বের বিভিন্ন মানুষ এই উৎসব দেখার জন্যে যান। আমরা আরও উৎসবের কথা বলবো গানের বিরতির পর।

dunia.com এ আমরা অনুষ্ঠানের কথা বলছি, উৎসবের কথা বলছি। এরপরের উৎসব হংকং এর চেউং চাও বান উৎসব। স্থানীয় রীতি অনুযায়ী একটা 60 ফুটের টাওয়ারকে বান দ্বারা সজ্জিত করা হয়। একসময় হংকং এর চেউং চাও গ্রামে প্লেগ মহামারীর প্রাদুর্ভাব ছিল। এই মহামারী বহু মানুষকে কেড়ে নিয়েছে, বহু মায়ের কোল খালি হয়েছে। এই মহামারী থেকে রেহাই পাওয়ার জন্য ভগবানের উদ্দেশ্যে বান উৎসব পালন করেন এখানকার জনগণ। এই উৎসব দর্শনের জন্য বহু পর্যটকের আগমন হয়। স্থানীয় মানুষের বিশ্বাস যে সর্বোচ্চ স্তরের বান খেয়েছেন তিনি এই সৌভাগ্যের অধিকারী হবেন। সুতরাং এই 60 ফুটের যে বান, সেই বানের সব থেকে ওপর দিকে যিনি কামড় বসাতে পারেন সেটা নিয়েই একটা মজার অনুষ্ঠান হয় এই বান উৎসবে। ঠিক এরকমই একটা অনুষ্ঠান দক্ষিণ কোরিয়ার বারিয়ং অঞ্চলের মাটিতে রয়েছে। দক্ষিণ কোরিয়ার যে বারিয়ং অঞ্চল, সেখানে বারিয়াং মাড বলে একটি অনুষ্ঠান হয়, উৎসব হয়।

মনে করা হয় আমরা যে বলি না বাচ্চাদের আর্থিং করানো, এই যে আমাদের মাটির মধ্যে এমন কিছু আছে, সয়েলে এমন কিছু আছে যেটা আমাদের শরীরের নানা রকম অসুখকে সারিয়ে তোলে, নিরাময়ক পদার্থ। এই কারণে সারা গায়ে মাটি মেখে এই উৎসব পালন করা হয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটকের আগমন হয় এই মাড উৎসবে। এই উৎসবের বিখ্যাত খেলা মাড রেসলিং, মাড স্লাইড।

0: দুনিয়া ডট কমে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি, আমরা মানে আমি বিশ্বজিৎ এবং মনীষা, স্পেনের বেবি জাম্পিং ফিস্টা। খ্রিস্টান বিশ্বাস এবং পাগান রীতি অনুসারে স্পেনের এল কোলাকো উৎসবটি আয়োজন করা হয়। প্রথা অনুযায়ী প্রতি বছর সদ্য জন্মানো শিশুকে বুর্গসের রাস্তায় শুয়ে দেওয়া হয়। স্থানীয় মানুষ এই বিশ্বাস যে এই রীতি উদযাপন করলে শিশুদের আত্মার মধ্যে থাকা অশুভ শক্তি মুক্তি পায় এবং শিশুটি সৌভাগ্য লাভ করে। বিশ্বজুড়ে এমন নানান অদ্ভুত বিশ্বাস মানুষকে ঘিরে রয়েছে। আজ সেই সব উৎসব উদযাপনের কথা আপনাদের কাছে ছড়িয়ে দিলাম। দুনিয়া ডট কমে আমরা সেই সব উৎসবের কথাই বলি যেগুলো হয়তো উৎসবের আমেজ, কিন্তু একেবারে আমরা যে উৎসবে মেতে উঠি সেই উৎসব থেকে আলাদা। আমরা জানি যে বিশ্বের দরবারে ইউনেস্কো আমাদের এই দুর্গাপুজো উদযাপনকে কেন্দ্র করে যে উৎসব তাকে স্বীকৃতি দিয়েছে, এবং শুধু স্বীকৃতি দিয়েছে তাই নয়, তাকে একটা আলাদা মর্যাদা দিয়েছে, তারই উদযাপন আমরা করি। আজ তাই সামনে আমাদের উৎসব এবং বিশ্বের উৎসবের কথাও আপনাদের শোনালাম।
1: বিশ্বজিৎ আর মনীষা ছিল আপনার সঙ্গে দুনিয়া ডট কম নিয়ে। দুনিয়ার এমন নানা বিচিত্র বিষয় নিয়ে আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় ঠিক রাত 11টায় আসবো, 11:10 আপনার কাছে। আপাতত শুভরাত্রি, খুব ভালো থাকুন, পুজো সকলের ভালো কাটুক।

গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। বাংলা আধুনিক গানে এবারে শিল্পী আশা ভোঁসলে।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। বাংলা আধুনিক গানে এবারের শিল্পী দোলা গান।

গানটি শুনলেন দুলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী কিশোর কুমার।

গানটি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। বাংলা আধুনিক গানে এবারের শিল্পী কুমার শানু।

শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন ইআইআর অ্যাপে। এবারের শিল্পী নির্মলা মিশ্র।

0: গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

গানটি শুনলেন জগন্ময় মিত্রর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী ভূপেন হাজারিকা।

0: কেটে যায়, রাজা মহারাজাদের দোলা, হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা, এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া, এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া, এ হিয়া না হিয়া না।
1: ভূপেন হাজারিকার পর বাংলা আধুনিক গানে এবারে শ্রাবন্তী মজুমদার।

ওষুধ ফুরিয়ে গেছে, বাথরুমে কেটে গেছে আলো, কাজের মেয়েটা শুধু রোজ আসে, এই মেয়েটা ভালো, এক মুখ হাসি, ছটা বাড়িতে কাজ সেরে বলে মাসি তবে আসি।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শুনুন অমিত কুমারের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন অমিত কুমারের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এই আধুনিক গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার তুমি ছায়াছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন নয়নমণি, ছায়াছবির গান বাপ্পি লাহিড়ী ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

নয়নমণি। ছায়াছবির গান শুনলেন বাপ্পী লাহিড়ী এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

অমর সঙ্গী ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন রাজ কাহিনী, ছায়াছবির গান রেখা ভরদ্বাজের কণ্ঠে।

রাজ কাহিনী। সেরা ছবির গান শুনলেন রেখা ভরদ্বাজের কণ্ঠে। এবারে আশা ও ভালোবাসা, ছায়া ছবিতে আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ী দ্বৈত কণ্ঠে।

0: না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

মঙ্গল দ্বীপ ছায়া ছবির গান শুনলেন অমিত কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে শেষ গানটি শুনুন আমার শপথ। ছায়াছবি থেকে অনুরাধা পারওয়াল এবং সুরেশ ওয়াদেকারের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন অতুল প্রসাদের গান। প্রথম শিল্পী শিখা বসু

গানটি শুনলেন সংযুক্তা ভাদুরীর কণ্ঠে। শুনছেন নানা রঙের গান এই অনুষ্ঠানে। আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, এবারে শুনুন নজরুল গীতি। প্রথমে ডক্টর অনুপ ঘোষাল।

ডক্টর অনুপ ঘোষালের পর এবারে নজরুল গীতি শুনুন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান এই অনুষ্ঠানে। আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, পরে নজরুল গীতি, সবশেষে শুনুন দোকানি বিজেন্দ্র গীতি, প্রথম মৈত্রী মজুমদারের কণ্ঠে।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি। মৈত্রেয়ী মজুমদারের পর আজকে এই অনুষ্ঠানের শেষ গানটি শুনুন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

রিপুর ছন্দা ঘোষের কণ্ঠে এই দ্বিজেন্দ্র গীতিটি দিয়েই শেষ করলাম আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমে শুনব খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার, রাগ ভৈরব।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন ভ্রমন্তী সরকার, রাগ ভৈরব। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নাট ভৈরব।

আমরা শুনলাম সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নাট ভৈরব। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

দেবী পক্ষের আজ মহাচতুর্থী। আনন্দধ্বনি, আনন্দধারা বয়ে যাক সারা জীবন। আমাদের উঠোনে সারা বছর থাকুক দুর্গা দুর্গা আলো, অন্ধকার যেন নিমেষে দূর হয়ে যায়, এই দুর্গার আলোয় আমরা যেন সারাটা জীবন আলোকিত হয়ে থাকি, আলোকিত করে রাখি।

শিল্পী ছিলেন সুদেষ্ণা সান্যাল রুদ্র। এরপরের শিল্পী শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়।